পড়িলে পদে পদে অন্ন দে অন্ন দে গো অন্ন দে।

ভাঙতে পাতান গাড়া আয় মা হলে।

এতক্ষণ নিবেদিত হল ভক্তিগীতি। নিবেদন করলেন ভবানী দাস। শেষ হল সুরাঞ্জলি ভক্তিগীতির অনুষ্ঠান। আকাশবাণী বিলোনিয়া। শ্রোতা বন্ধুরা, আপনারা অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে ফ্রিকোয়েন্সি মডুলেশন প্রচার তরঙ্গে। স্টুডিও করতে এখন সময় সকাল 6:24 হয়ে 37 সেকেন্ড। এবারে শুনবেন হায়ংনি খরাং, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরকে তথ্যভিত্তিক অনুষ্ঠান।

0: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নি আসামের সালন পালানিয়া বাকি গবংমা পান্দানি বিশিংতেই বুনি ও সালন পালানিয়া বাকি হাসতে হাফাংনি বাকতেই লুয়া জীবন না হারজাক আবু পরিণয় জুগ এবং পণ্য রোগনি বিশিংতেই অ পান্দারক সংসার জাগান আমন বিশিং দঙ্গ কক সালাইম তাই এসে রাইটিং এবা কক বুখাল সালাই সৈমানী বিশিংতে বুনিও সালন পালাইনের বাকি লোয়া জীবান হার যাক ফাইনাই ও জুন দলনি সাল নিশি দোগনি সাল কক তো ফুকু তানা বাকতে কাহে সাকলে মঙ্গ অ কক সাকলা যাগ
1: জুন তাল নি নিচি সা শালমারি নি সাল ফুংনি দাম সিনি তামানি জরাও লেফুঙ্গা ব্লক নি বিশিঙ্গ তংনাই লেফুঙ্গা ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল নি সিনথেটিক প্লেগ্রাউন্ড ব্লক বেসড ইন্টারন্যাশনাল ইয়োগা সালতে নেশা মুক্ত ভারত অভিযান বিকশিত ভারত কি পেহচান পান্দা পালাই যাকনাই ইংকাই অ সাল জুদা জুদা পান্ডা বখলাই যাকনাই আর যতই খরক চি খরক চারচি সুরংরং সুরংনাই রক বরক লেফুঙ্গা ব্লকনি জুদা জুদা স্কুলনি অ পান্দা ও মানজাকনাই তে আবুনি লগি লগি যোগা নতুই বিনি কাহাম নতুই যোগানি কাহাম মানমং নতুই ব আওয়াই খাই যাকনাই তে ড্রাগ ফ্রি সোসাইটি এবার ড্রাগ নি ইয়কনানি আহদান তৈনাই ব সালাই যাকনাই এবার আওয়াই খাই যাকনাই হিনি সাজাখা
0: অবতি হেন হায়ং যুগা দিবাস ন আবার সাল ন পালানের বাকি শান্তিবাজার নি থাইব ও সাল ন পালানের বাকি আর নি আঙ্কর বেরামনি তাংফাংর লোয়া জিমান না হারজাক কক্তম ফুঙ্গু তানো বাকি কাহে সাকলাম অগক সাকলাই যাক আপনার কারে অনুগতি হাঙ্কর বেরামনি থাইব জুন দলনি সাল নিশ্চিসনের সাল জেলা বেরামনি এবার হাঙ্কর বেরামনি আন্তর্জাতিক এবার ইন্টারন্যাশনাল যোগা দে এবার সাল পালা যাক না হিনে সাকলাই যাক আর সালাবো গবং মা রংলকনি সরনাইতে সরনাজন ও পান্ধান পালানির বাকি সাকলা যাব
1: মহাইকে বিলুনিয়াও ড্রাগস গ্রি ইন্ডিয়া উইক পালাই যাকনাই হাতি বারসানি বাকি আবংখা জুন তালনি আবো মিয়ানি সিমি চেঙ্গিনাই চি সিনি সালমারিনি সিমি আবো হাতি বারসা তংনাই জুন তালনি নৈচি দক সালমারি জরা অবো কাইসা ড্রাগ ফ্রি ইন্ডিয়া উইক হিনে পালাই যাকনাই ড্রাগ নি ইয়াক নি ইয়কনানি বাকি তে অর জুদা জুদা পান্ডা বাকিব সাজাখা আর পোস্টার মেকিং পোস্টার সামানি শর্ট ভিডিও সামানি বাতাই মংব খাই যাকনাই যত কাইথাম সাব ডিভিশন কাই আপনি লগি লগি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ব সাকা যে শিকলা রক বরকনি পোর্টাল আবংখা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস এন্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ পোর্টেল বরক রেজিস্টার খাইনি বাকি ড্রাগ ফ্রি ফ্রেন্ডস এবার ড্রাগনি ইয়গী কিচিং খানানি অ পোর্টেল বরক থাঙ্গিনাই বরক নি বুমুং দিসাইমান অবনি উকলকনি ককংখা চিনি হদান ড্রাগনি ফিয়গিনাই গ্রাক খাই তন্নানি শিকলা রকন আবরি বগে অ সাল অ হাতি বারসা ড্রাগ ফ্রি উই খেনে পালে চাকনাই
0: সদরতাই মোহনপুর হাঙ্কর ব্রেমনি ভারত বাংলাদেশ আরিনি বারোমিটার থায় কেরং রায়দা বিএনএস এস সারা দকচি দক রাংজাকা অমো হরনি দামসাননি সিমি তাইনি ফুংনি দাম বাজারা বক্সিজং টংনাই টংন আগস্ট তালনি সাল জিজুকু সাল জোড়া নিশাই নিশি দক সাকলাই যাগ অজারাব কেব কুবক মানই লাথা তাই বদল বদলকে কুথুমলাই অ থাইতে কেব থাংলাই সুখলাই মাংলাক জেবর রক গসুজ মানজক বরক সিমি অ থাইতে থাংলা সুখলাই মানাই আজারাব তুম কেব অজারাব কেরংলাইদা ন মানিয়াবই থাংলা সুখলাই কানকে বন রাইটার রেগুই মাজরা বেজার নি সাকলাই যাগ কক তুম হুকুম তামনা বগাদে কাহে সাকলাই মঙ্গ অ কক সাকলাই যাগ তাবো খনালাই নে
1: সেবগো বরত লাগমানি কক
0: সেবগো বরত লাগমানি কক
1: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ও অর অ্যাপ্রেন্টিস নি বুক চাচক থাই সাকলাই যাক্ষা অর বেবাক হাস্তে ন করঙ্গই তিপ্রা হাস্তে ওকে কাইবা আচক থাই তঙ্গ কোয়ালিফিকেশন এবার রং সরং তংনা নাংনাই যে সার লাইনি গ্রাজুয়েট তে অর পাইথাক রানানি সালমারি খা জুন তালনি নই জেনে সালমারি তে অনলাইন তেই আমজকমুং অংনানি হিংকা আবো জুলাই তালনি পুইলা হাতি ওন আমজকমুং অংনাই হিনিব সাজাখা
0: আও জরব পাইথক পাইথক সং সপাই তংবাইকা হাইনি খরাংনি পাইথক সং নবর্তী মানে কক নালেন নবর্তী মানে কক সাকলা যাক তিনি জমি কলপ যাক নখতং নাই কাছা কানে যাকব ফিরাং কগে বাতির ক্লাইমেন হনই সাকলা যাক তাপসে জরাতে টংকুক মারে অন্য জাকা সাকাব 34.4 ডিগ্রি সেলসিয়াস খামাব 90 ডিগ্রি সেলসিয়াস শিবুক মারে অন্য জাকা চুকু জিদক পার্সেন খামা অন্য জাকা সিনিচি 2% তাপসে জরাতে অতি ক্লাইমেন্ট নৌসাখা চেচুকু ফুটা মিলিমিটার এবার আজ জরাতে অটে কালাই যাখা খনবাই খা তিনি নবর্তী মানে কক হাইনু খরাঙ্গ পাই থাকা সঙ্গ বাজারানে সাকাং সুভাষ দেববর্মণি খরাঙ্গ রেজাম খরানি তিনি অ হাইনু খরং পান্ডানো মতো লাইসিনে আবার বাসা লাইসিনে তিনি হাইনু খরং পান্ডাব সং কম থেঙ্কা আং নরোত্তম আন লগি তঙ্গ
1: হাক চাংতি
0: যতন সরকার হাম হাগে পাইতে খানাবাই সুভাষ দেববর্মণি খরাঙ্গ রেসাপমং

শুনলেন অনুষ্ঠান হাইনি খরাং। জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। 7:25 শুনবেন কলকাতা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ, 7:35 শুনবেন আগরতলা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:40 আগরতলা কেন্দ্র থেকে ককবরক সংবাদ। রবীন্দ্রসঙ্গীত গীতালি অনুষ্ঠান শুনবেন 7:45। 8:00 সমাচার প্রভাত দিল্লি কেন্দ্র থেকে। 8:00 গানের অনুষ্ঠান ছায়াগীতি 8:15। 9:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 9:05 শুনবেন গানে গানে অনুষ্ঠান, 10:00 শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 10:05 শুনবেন দেশাত্মবোধক গান দেশ বন্দনা অনুষ্ঠানে, 10:30 ভজন শিল্পী অনুপ জালোটা। শুনলেন পরবর্তী অনুষ্ঠান সূচি।

নমস্কার সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে আমি সুখ বসে পড়লাম অনুষ্ঠান আজ সকালে অনুষ্ঠানটি উপস্থাপনা করার জন্য। বন্ধুরা, আষাঢ়ের ঘনকটা, সেই পরিচিত ঋণীজিনী এখনও শুরু হয়নি, তবু মাঝে মাঝে ঝরছে, ঝরুক বর্ষা নিজের মনোমতো। আমরা চলে যাব এখন ইতিহাসের পাতায়, দেখে নিব আজকের দিনটিকে। আজ তেসরা আষাঢ় 1433 বঙ্গাব্দ এবং 18 জুন 2026 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার। এই দিনের 706 সাল খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালেক, বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মাণ করেন। রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয় 1576 সালের আজকের দিনে। 1778 আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে। মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে

1812 সালের আজকের দিনে ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলো যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন 1815 সালের আজকের দিনে। সাল 1830 ফ্রান্স আলজেরিয়া দখল করে নেয়। জার্মানি ও রাশিয়ার মধ্যে রি ইন্স্যুরেন্স চুক্তি সম্পাদিত হয় 1887 সালের আজকের দিনে। ইউনিভার্সিটি অফ ফিলিপিনস প্রতিষ্ঠিত হয় 1908 সালের আজকের দিনে। 1913 মাসিক সাহিত্য পত্রিকা ভারতবর্ষ প্রকাশিত হয়। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফোর্স ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে 1944 সালের আজকের দিনে। 1953 জেনারেল এম নাগিরিকে প্রেসিডেন্ট করে মিশরকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। সাল হল 1953। এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত করা হয় 1965 সালের আজকের দিনে। 1972 বঙ্গবন্ধু বাংলাদেশে সুপ্রিম কোর্ট উদ্বোধন করেন। সৌদি বাদশাহ ফয়সালকে হত্যার দায়ে তার বাইপো প্রিন্স মোশায়াদের প্রকাশ্যে শিরচ্ছেদ করা হয় 1975 সালের আজকের দিনে। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয় 1979 সালের আজকের দিনে। ক্রিকেট বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ানডে স্ট্যাটাস মর্যাদা লাভ করে 1997 সালের আজকের দিনে। এদিনেরই 1997 সাল তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দিন আরবাকান, যিনি কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী, সেনাবাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। ১৯৯৭ সালের এই দিনে কম্বোডিয়ার পলাতক খেমারুচ নেতা পলপট আত্মসমর্পণ করেন। ১৯৯৯ সালের এই দিনে 29 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবারে দেখে নেব জন্ম। জাপানের সম্রাট ওগিমাচি এর জন্ম হয় 1517 সালের আজকের দিনে। সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পীর জন্ম হয় 1875 সালে। তিনি মারা যান 1962 সালে। রুশ সম্রাট নিকোলাস দ্বিতীয় এর ছোট মেয়ে অ্যানাস্টাসিয়া নিকোলায়েভনা এর জন্ম হয় 1901 সালের আজকের দিনে। মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ অ্যালানজো চার্জ এর জন্ম 1903 সালের আজকের দিনে। স্বাধীনতা সংগ্রামী অনিল কুমার দাসের জন্ম হয় 1906 সালের আজকের দিনে। তার মৃত্যু হয় 1932 সালে। সুইজারল্যান্ডের আদত্তবাদী দার্শনিক ফ্রিটজ অফ সোয়ান এর জন্ম 1907 সালের আজকের দিনে। অরবিন্দ মুখোপাধ্যায় চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকারের
জন্ম হয়

ছিল 1918 সালের এই দিনে। তার মৃত্যু হয় 2016 সালে। মার্কিন রসায়নবিদ ড্যাডলি হেসবার্গ এর জন্ম হয় 1932 সালের আজকের দিনে। বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা, মঞ্চ নির্দেশক এবং লেখক আতাউর রহমান এর জন্ম 1941 সালের আজকের দিনে। রজার এবার্ট আমেরিকান সাংবাদিক, সমালোচক ও চিত্রনাট্যকার এর জন্ম 1942 সালে আর মৃত্যু 2013 সালে। ইংরেজ পপ সঙ্গীত তারকা পল ম্যাককার্টনি এর জন্ম 1942 সালে। হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক লিসা র্যান্ডল এর জন্ম 1962 সালে। এবার দেখে নেব মৃত্যু। স্যামুয়েল বাটলার ইংরেজ লেখক এবং উপন্যাসিক এর মৃত্যু হয় 1902 সালের আজকের দিনে। ওলন্দাজ জ্যোতির্বিজ্ঞানী ইয়াকোবুস ক্যাপটাইন এর মৃত্যু হয় 1922 সালের আজকের দিনে। নরওয়েজিয়ান পাইলট এবং এক্সপ্লোরার এক্সপ্লোরার রয়্যাল আমুনসেন এর মৃত্যু হয় 1928 সালের আজকের দিনে। বিখ্যাত রুশ সাহিত্যিক ম্যাক্সিম গর্গি এর মৃত্যু হয় 1936 সালের আজকের দিনে। তার জন্ম হয়েছিল 1868 সালে। বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার খান বাহাদুর আব্দুল মোমেন এর মৃত্যু হয় 1946 সালে। রাজনীতিবিদ এবং শিল্পপতি স্যার আব্দুল আলিম গজনবী এর মৃত্যু হয় 1953 সালে। সোভিয়েত সামরিক নেতা জর্জি জুকভ এর মৃত্যু হয় 1974 সালের আজকের দিনে। রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম এর মৃত্যু হয় 1978 সালের আজকের দিনে। প্রকাশক ও পুস্তক বিক্রেতা গোপাল দাস মজুমদারের মৃত্যু হয় 1980 সালে। তিনি জন্মেছিলেন 1890 সালে। মার্কিন লেখিকা, সাংবাদিক ও ডেমোক্রেটিক পার্টির সদস্য ফ্রান্সেস স্কট ফিটজেরাল্ড এর মৃত্যু হয় 1968 সালে। তিনি জন্মেছিলেন 1921 সালে। চলচ্চিত্র পরিচালক, সঙ্গীত সুরকার, গীতিকার, গল্পকার, ঔপন্যাসিক ও অভিনেতা হীরেন বসুর মৃত্যু হয় 1987 সালে। তিনি জন্মেছিলেন 1903 সালে। শিক্ষাবিদ নীলিমা ইব্রাহিম এর মৃত্যু হয় 2002 সালে। তিনি জন্মেছিলেন 1921 সালে। শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আলী আকবর খাঁ এর মৃত্যু হয় 2009 সালে। তিনি জন্মেছিলেন 1922 সালে। পর্তুগিজ কথাসাহিত্যিক হোসে সারামাগো এর মৃত্যু হয়

0: You're not gonna.
1: রবীন্দ্রসঙ্গীত শুনলেন লোপামুদ্রা মিত্রের কণ্ঠে। এবারে দেখে নেব সরকারের বিভিন্ন প্রকল্প। সমষ্টি উন্নয়ন কর্মসূচি, যার সূচনা 1952 সালে, উদ্দেশ্য হল গ্রামীণ শ্রম সম্পদের সদ্ব্যবহার। ইন্দিরা আবাস যোজনা সূচনাকাল 1985, উদ্দেশ্য বাসস্থানে ব্যবস্থা করা। জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের কর্মসূচি সূচনাকাল 1980, লাভজনক কর্মসংস্থানের সৃষ্টি করা।

নিবিড়ি কৃষি উন্নয়ন কর্মসূচি সূচনাকাল 1961, চাষের উপযোগী দ্রব্য প্রদান করা। জহর রোজগার যোজনা সূচনাকাল 1989, গ্রামীণ বেকারদের কর্ম প্রদান। নেহেরু রোজগার যোজনা সূচনাকাল 1989, শহরের বেকারত্বের সমস্যার সমাধান। মিড ডে মিল স্কিম সূচনাকাল 1995, মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সূচনাকাল 2000, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন। সর্বশিক্ষা অভিযান সূচনাকাল 2000, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষাদান। সুসংহত শস্য বিমা প্রকল্প সূচনাকাল 1985, কৃষি শস্যের বিমাকরণ। অপারেশন ব্ল্যাকবোর্ড সূচনাকাল 1988, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন। জাতীয় সাক্ষরতা উন্নয়ন সূচনাকাল 1988, সাক্ষরতার হার বৃদ্ধি করা। অন্ত্যোদয় অন্ন যোজনা সূচনাকাল 2000, খাদ্য সুরক্ষা প্রদান হল উদ্দেশ্য। বন্দেমাতরম যোজনা সূচনাকাল 2004, গর্ভধারণকালীন অবস্থায় শুশ্রূষা। জাতীয় সুরক্ষা যোজনা সূচনাকাল 2005, গর্ভবতী মহিলাদের যত্ন। স্বাধার প্রকল্প সূচনাকাল 2002, মহিলাদের ক্ষমতা প্রদান করা। স্বাবলম্বন সূচনাকাল 2010, পেনশন প্রকল্প হলের উদ্দেশ্য। সবলা প্রকল্প সূচনাকাল 2012, বয়সন্ধির মেয়েদের পুষ্টি ও স্বাস্থ্যের সচেতনতা। নির্ভয়া ফান্ড সূচনাকাল 2023, মহিলাদের সুরক্ষা ও পুনর্বাসনের লক্ষ্যে এর উদ্দেশ্য হল। ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড সূচনাকাল 2013, সারা দেশে একই রেশন কার্ড চালু করা। প্রধানমন্ত্রী জনধন যোজনা সূচনাকাল 2014, মহিলাদের বাধ্যতা ব্যাংকিং ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা প্রদান। মেক ইন ইন্ডিয়া সূচনাকাল 2014, ভারতে পণ্য উৎপাদনের উৎসাহিত করা। স্বচ্ছ ভারত মিশন সূচনাকাল 2014, ভারতকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। নমামি গঙ্গে সূচনাকাল 2014, গঙ্গাকে দূষণমুক্ত করা। সুকন্যা সমৃদ্ধি যোজনা সূচনাকাল 2015, কন্যা সন্তানের নামে ব্যাংক অ্যাকাউন্ট। বেটি বাঁচাও বেটি পড়াও সূচনাকাল 2015, কন্যা ভ্রূণ হত্যা রোধ, শিশুকন্যা সুরক্ষা প্রদান ও শিক্ষাদানের ব্যবস্থা করা। মিশন ইন্দ্রধনুষ সূচনাকাল 2015, বিভিন্ন রোগের টিকা প্রদান। প্রধানমন্ত্রী আবাস যোজনা সূচনাকাল 2015, শহরের মানুষদের বাসস্থান ও আর্থিক উন্নতি। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা সূচনাকাল 2015, গ্রামীণ দরিদ্র মানুষদের বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা। ডিজিটাল ইন্ডিয়া সূচনাকাল 2015, তথ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি। স্কিল ইন্ডিয়া সূচনাকাল 2015, শিল্পগত কাজের জন্য প্রশিক্ষণ দান। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সূচনাকাল 2015, চাকরির জন্য বিনামূল্যে প্রশিক্ষণ। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা সূচনাকাল 2015, সামাজিক ক্ষেত্রে বিমা প্রকল্প হল এর উদ্দেশ্য। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা সূচনাকাল 2015, ব্যবসার জন্য লোন প্রদান করা। অটল পেনশন যোজনা সূচনাকাল 2015, বেসরকারি কর্মচারীদের বার্ধক্য ভাতা। সদর গৃহ সূচনাকাল 2015, গৃহহীন মহিলাদের আশ্রয়। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বিমা যোজনা সূচনাকাল 2015, উদ্দেশ্য হল স্বাস্থ্য বিমা। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সূচনাকাল 2016, বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা।
প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা সূচনাকাল 2016 ফসলের নিরাপত্তার জন্য বিমা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা সূচনাকাল 2016 গরিব মানুষের সহায়তা প্রদান করা আয়ুষ্মান ভারত সূচনাকাল 2018 উদ্দেশ্য হল স্বাস্থ্য বিমা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা সূচনাকাল 2018 উদ্দেশ্য স্বাস্থ্য বিমা কিষাণ সম্মান নিধি প্রকল্প সূচনাকাল 2018 কৃষকদের বছরে তিনটি কিস্তিতে 6000 টাকা সাহায্য প্রদান করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা সূচনাকাল 2020 অতিরিক্ত বিনামূল্যে রেশন প্রদান আত্মনির্ভর ভারত অভিযান সূচনাকাল 2020 শ্রমিক ও কৃষকদের আর্থিক সহায়তা এবং নিপুণ ভারত মিশন সূচনাকাল 2021 শিশুদের শিক্ষার উন্নয়ন ও দক্ষতা বিকাশ বন্ধুরা শেষ হল অনুষ্ঠান আজ সকালে কাল সকালে প্রত্যাশা নিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার আকাশবাণী মিলনিয়া এখন সংবাদ

0: আকাশবাণী, খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। তিনি গতরাতে ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ ও শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা প্রকাশ G7 গোষ্ঠীর। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। বিশ্বের 13টি হটস্পটে তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের। ফিফা ফুটবল বিশ্বকাপে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি, ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল রাতে তাঁর ফ্রান্স সফরের শেষ পর্যায়ে প্যারিসে পৌঁছেছেন। হোটেলে তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী ভারতীয়রা। আজ প্যারিসে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। G7 শীর্ষ সম্মেলনের একটি আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানান। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধি থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন শ্রী মোদী। গতকাল প্যারিসের এভিয়ন শহরে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনকে ত্বরান্বিত করতে পারে এই AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশগুলির সহযোগিতা বৃদ্ধির কথা বলেন শ্রী মোদী। তিনি দায়িত্বপূর্ণ পদ্ধতিতে AI এর প্রয়োগের উপরেও জোর দিয়েছেন। তিনি এই সংঘাতপূর্ণ বিশ্বে নাবিকদের সুরক্ষাকে অগ্রাধিকার উপরেও জোর দেন।
1: এক্সেলেন্সি, হাম জানতে হ্যায় কি মেরিটাইম ট্রেড কি দুনিয়া মে ভারত কে লাখো সি ফেরার আজ দুনিয়া কে অলগ অলগ সমুদ্র মে আপনি সেবায় দে রহে হ্যায়, বিশ্ব কি প্রগতি মে বহুত বড়া যোগদান দে রহে হ্যায়, আর মে সমঝতা হুঁ কি উনকি সুরক্ষা ভি উতনা হি মহত্বপূর্ণ হ্যায়। মুঝে পুরা বিশ্বাস হ্যায় কি সমঝোতে মে সি ফেরার কি সুরক্ষা ভি সুনিশ্চিত হোগি আর উসকো প্রাথমিকতা মিলেগি।
0: ফ্রান্সের এভিয়ন শহরে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছে। এর মধ্যে দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানানো হয়। নাবালকদের জন্য সুরক্ষিত ডিজিটাল স্পেস তৈরির লক্ষ্যে ব্রাজিল, মিশর, কেনিয়া ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে হাত মিলিয়েছে ভারত। ঘোষণায় অনলাইন নিরাপত্তা জোরদার করায় সম্মত হয়েছে দেশগুলি। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট CETA চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হবে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক জানিয়েছে, সামাজিক নিরাপত্তা বিষয়ক চুক্তি যা ডাবল কন্ট্রিবিউশন কনভেনশন DCC নামেও পরিচিত,

তাও একই দিনে কার্যকর হবে। ডিসিসির আওতায় ছাড়ের সময়সীমা 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়েছে, যা ভারতের অস্থায়ী কর্মীদের জন্য একটি বড় সুবিধা বলে মন্ত্রক আরও উল্লেখ করেছে। এই চুক্তিকে অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এক বড় সাফল্য হিসেবে অভিহিত করে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেন, সেটা এবং ডিসিসির কার্যকর হওয়া ভারতের রফতানির ক্ষেত্রে নতুন ও গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে, কারণ ভারত 99% ক্ষেত্রে অবিলম্বে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, উভয় দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধিতে এটি সাহায্য করবে। সমাজবাদী এক বার্তায় তিনি উল্লেখ করেন, বিকশিত ভারত 2046 লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এই চুক্তি। ঝাড়খণ্ডে আজ রাজ্যসভার 2টি আসনের জন্য ভোটগ্রহণ হবে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা JMM এর বৈদ্যনাথ রাম, কংগ্রেস প্রার্থী প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি। ঝাড়খণ্ড বিধানসভায় সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে এবং বিকেল 5টায় শুরু হবে ভোট গণনা। তারপরই ফলাফল ঘোষণা করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেস্কিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য 60 দিনব্যাপী আলোচনার প্রক্রিয়া শুরু করার উদ্দেশ্যে এই সমঝোতা হয়েছে। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের সময় ট্রাম্প ব্যক্তিগতভাবে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে এবং উভয় পক্ষই এতে স্বাক্ষর করেছে বলে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন। তিনি জানান, ওমান ও অন্যান্য দেশের সঙ্গে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল এবং হরমুজ প্রণালী পরিচালনার বিষয়ে অধিকাংশ শর্তেই ঐক্যমত এসেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এই সমঝোতা স্মারকপত্রের লিখিত রূপ প্রকাশও করেছে। 14 দফা চুক্তির মধ্যে রয়েছে লেবানন সহ সব এলাকায় সামরিক কার্যকলাপ অবিলম্বে ও স্থায়ীভাবে বন্ধ করা এবং 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তি সম্পন্ন করা। এই সমঝোতা স্মারকের আওতায় যুক্তরাষ্ট্র তার নৌ অবরোধ ও সংশ্লিষ্ট বিধিনিষেধ তুলে নেবে। অন্যদিকে ইরান প্রাথমিক 60 দিনের জন্য হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজগুলির অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করবে। এছাড়া এই নথিতে ধাপে ধাপে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বাজেয়াপ্ত সম্পদের মুক্তি, ইরানের তেল রফতানির ক্ষেত্রে মার্কিন ট্রেজারি বিভাগের ছাড় এবং অন্তত 300 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের মার্কিন সমর্থিত পুনর্গঠন ও অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচির রূপরেখা তুলে ধরা হয়েছে। অন্যদিকে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না বলে নিশ্চিত করেছে। চুক্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA তত্ত্বাবধানে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের ভবিষ্যৎ নিয়েও আলোচনার ব্যবস্থা রাখা হয়েছে। রাষ্ট্রসংঘের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থাগুলো সতর্ক করে বলেছে, সংঘাত, জলবায়ুজনিত বিপর্যয় এবং তহবিলের ঘাটতির কারণে আগামী মাসগুলিতে বিশ্বের 13টি হটস্পট বা ঝুঁকিপূর্ণ এলাকায় তীব্র ক্ষুধা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। খাদ্য ও কৃষি সংস্থা FAO এবং বিশ্ব খাদ্য কর্মসূচি WFP-র এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 26 কোটি 60 লক্ষ মানুষ ইতিমধ্যেই তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার। সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগ রয়েছে। পাশাপাশি দুর্ভিক্ষের ঝুঁকি বাড়ায় নাইজেরিয়া ও সোমালিয়াকেও উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় যুক্ত করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মানবিক সহায়তার প্রয়োজনীয়তা ক্রমাগত বাড়লেও 2022 সাল থেকে খাদ্য সহায়তার জন্য তহবিলের পরিমাণ প্রায় 60% কমে গেছে। রাষ্ট্রসংঘ সংস্থাগুলি আরও সতর্ক করে বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রভাব এবং পূর্ব কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের ফলে মানুষের জীবিকা ও ত্রাণ সহায়তা পৌঁছানোর প্রক্রিয়া আরও ব্যাহত হচ্ছে। এখন ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ কের ম্যাচে উজবেকিস্তান কলম্বিয়ার মুখোমুখি। শেষ পাওয়া খবরে খেলা গোলশূন্য রয়েছে। এর আগে গ্রুপ এলের ম্যাচে টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে 1-0 হারিয়ে দিয়েছে। দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে ঘানার কালেব ইয়াংকি গোল করেন। অন্য খেলায় গতরাতে ইংল্যান্ড ক্রোয়েশিয়াকে 4-2 হারিয়ে দেয়। ইংল্যান্ডের হয়ে 12 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হ্যারি কেন। 36 মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে তা পরিশোধ করেন মার্টিন বাতুরিনা। হ্যারি কেন আবার 42 মিনিটে গোল করলে প্রথমার্ধের সংযুক্ত সময়ে ক্রোয়েশিয়ার হয়ে তা আবার শোধ করেন পিটার মুসা। এরপর দ্বিতীয়ার্ধে জুট বেলিংহাম 47 মিনিটে ও মার্কাস র্যাশফোর্ড 85 মিনিটে ইংল্যান্ডের হয়ে গোল করে ব্যবধান বাড়ান। এছাড়া পর্তুগাল ও গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মধ্যে খেলাটি 1-1 ড্র হয়। পর্তুগালের হয়ে জোয়াও নেভেস 6 মিনিটে প্রথমে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের সংযুক্তি সময়ে কঙ্গোর হয়ে ইয়োয়ানে উইসা গোল শোধ করেন। এছাড়া গ্রুপ এর ম্যাচে আজ ভারতীয় সময় রাত 9:30 আটলান্টা

স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, রাত 12:30টায় লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে, এবং রাত 3:30টায় ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে গ্রুপ বির ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে গতরাতে লিডসের হেডিংলিতে অনুষ্ঠিত গ্রুপের ম্যাচে ভারত নেদারল্যান্ডসকে 95 রানে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 209 রান করেন। স্মৃতি মান্ধানা 74 এবং শেফালি ভার্মা 55 রান করেন। জবাবে নেদারল্যান্ডস 17.3 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের হয়ে 4 উইকেট নেন শ্রীচারণী। ম্যাচের সেরা হন স্মৃতি মান্ধানা। লখনৌতে অনুষ্ঠিত 3 ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারত আফগানিস্তানকে 170 রানে হারিয়ে 2-0 ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিলের 154 এবং ঈশান কিষাণের 125 রানের সুবাদে ভারত 49.5 ওভারে 6 উইকেট হারিয়ে 402 রান করে। জবাবে আফগানিস্তান 44.3 ওভারে 232 রানে অল আউট হয়ে যায়। নেদারল্যান্ডসের রটারডামে অনুষ্ঠিত FIH হকি প্রো লিগের ম্যাচে ভারতের পুরুষ হকি দল বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 3-1 ব্যবধানে হারিয়ে দিয়েছে। ভারতের হয়ে গোল করেন মনদীপ সিং, শিলানন্দ লাকড়া, নীলকান্ত শর্মা। জার্মানির হয়ে একমাত্র গোলটি করেন রাফায়েল হার্টকফ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্যারিসে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে যৌথভাবে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক ব্যাপক অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি কার্যকর হবে চলতি বছরের 15 জুলাই। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছেন। খবর শেষ হলো, একটু পরে শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরের শেষ পর্বে গতরাতে প্যারিসে পৌঁছেছেন। ফ্রান্সের রাজধানীতে ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্যারিসে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বিভাটেক 2026 যোগ দেবেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। বিভাটেক সামিট হল ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ ইভেন্ট, যেখানে শ্রী মোদী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবনী ইকোসিস্টেম এবং প্রযুক্তিগত অগ্রগতির ওপর আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দিয়ে বলেছেন, বিশ্ব অর্থনীতির জন্য হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভিয়ানে G7 সম্মেলনের ফাঁকে গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় নাবিক তাঁদের পরিষেবা প্রদান করছেন। এর আগে এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রী শ্রী মোদী এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন সংঘাত সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী নিয়ে মত বিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল লোকভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি প্রিন্সি রানী। তিনি রাজ্যপালকে ত্রিপুরার সীমান্ত সুরক্ষা বিষয়ে বিস্তারিত অবহিত করেন। আগামী 9 ও 10 জুলাই রাজ্যে দুদিনের ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সচিবালয়ে মুখ্য সচিব জে কে সিনহার পৌরোহিত্যে গতকাল প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন দপ্তরের প্রস্তুতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়। বৈঠকে শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে কনক্লেভের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শুরু হবে আগামী 6 জুলাই। 26টি কেন্দ্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 10 জুলাই। উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা শেষ হবে 14 জুলাই। গতকাল মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী এখবর জানিয়েছেন। নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা 2026 সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের সচেতন করতে গতকাল আগরতলা পুর নিগমের 20 নম্বর ওয়ার্ডে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত। তিনি বলেন, বর্তমানে বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সব ধরনের বর্জ্য একই ডাস্টবিনে ফেলা হয়, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করে 4টি পৃথক ডাস্টবিনে সংরক্ষণ করতে হবে। এই সম্পর্কে ব্যবসায়ী, বাজার কমিটির সদস্য এবং সাধারণ নাগরিকদের অবহিত করা হয়। রাজ্য পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সহযোগিতায় গতকাল রাতে আগরতলায় মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে বিপুল পরিমাণে নগদ অর্থ উদ্ধার করেছে শুল্ক দপ্তর। পুলিশের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজদীপ দেব জানান, অভিযানে মহারাষ্ট্রের বাসিন্দা দুই যাত্রীর কাছ থেকে 1,68,27,000 টাকা উদ্ধার করা হয়েছে। মুম্বাই থেকে কলকাতা হয়ে আগরতলায় আসা দুই যাত্রীর লাগেজে বিপুল পরিমাণ নগদ অর্থ বহন করা হচ্ছে বলে তথ্য ছিল। এই তথ্যের ভিত্তিতে মহারাষ্ট্রের দুই যাত্রীর ট্রলি ব্যাগ তল্লাশিতে টাকাগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় আয়কর ও শুল্ক দপ্তর তদন্ত করছে। 2026 ফুটবল বিশ্বকাপে সর্বশেষ 3টি ম্যাচে পর্তুগাল ও কঙ্গো প্রজাতন্ত্রের ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। অন্যদিকে ইংল্যান্ড 4-2 গোলে হারিয়েছে ক্রোয়েশিয়াকে। এছাড়া ঘানা 1-0 গোলে পরাজিত করেছে পানামাকে। ভারতীয় সময় অনুযায়ী আজ সকাল 7:30টায় উজবেকিস্তান বনাম কলম্বিয়ার ম্যাচ শুরু হয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় গতকাল 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় পান্থুই স্পোর্টিং অ্যাসোসিয়েশন 3-1 গোলে ইউনাইটেড বিএসটিকে পরাজিত করে, পরে একই মাঠে জম্পুজলা ফুটবল ক্লাব 2-0 গোলে ইউথ ক্লাবকে পরাজিত করে। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘণ্টায় উত্তর ধলাই, গুমতি, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 19 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।
1: আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপর্ণা দেব বর্মা। রাষ্ট্রপক্ষ দ্রৌপদী মুর্মু তিনি নিসিমি নখা শালবাণী মধ্যপ্রদেশ বেড়াইমা বতঙ্গানা বেড়াইমা জরা ব ব্রহ্ম কুমারী রগ্নি পান্ডা ওমকারেশ্বর মান্ডব হায়ং বেরেমনি সিকেল সেল এনিমিয়া শালনরোগী সংসাজাক পান্ডা মানজাগানা রাষ্ট্রপক্ষ জোন তালনি নৈচিসা শালমারী জবলপুর হায়ং বেরেমনি যোগা শালনরোগী সংসাজাক পান্ডা মানজাকনা মানি লগি লগি ব রানী দুর্গাবতী রংনক ইউনি ফিল থামচি দ কনভোকেশনস পান্ডা ব নারাই বক্রকঙ্গী মানজাকনা ককতঙ্গ আবনি আগুলো রাষ্ট্রপক্ষ কোনো বসং পার্ক বেড়াইনায়ানে নৈচিনী শালমারী রাষ্ট্রবক্রক দিল্লি ও কিফিনানি ককতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফ্রান্স বেড়াইমানি পাই থাকবোখাগো মিয়া হর প্যারিস থাংসগৈকা ফ্রান্সনি রাজাখর ভারতনি তংনাইরক মন্ত্রীবক্রক নো লামসকা প্যারিস ও ফ্রান্সনি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোবাই বিবাটেক নৈ সাই নৈ চিদক মানজাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী বিবাটেক সামিট অংখা ইউরোপনি কতর তাংসেপ্তে স্টার্ট আপ ইভেন্ট আর মন্ত্রীবক্রক ভারতনি অংথতক ইনোভেটিভ ইকোসিস্টেম তৈ তাংসেপ হামসামুং তৈয়ী ককনারকানি ককবতঙ্গ মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ফানবক্সিনী শাখা হায়ং রংথংনি বাকি হরমুজ প্রণালী ফিয়কজাক টংনা বেলাই নাকুকমা এভিয়ানী জি সেভেন কুচুক বেরেমনি কুথুমলাইমানী কচার মিয়া মন্ত্রীবক্রক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাই বখাকনী ককলাম সালাইমাব রুংতর থাংলাইশু কেবেং মুংকরিখে থাংলাইশু খাইনানী শাখা ফানবক্সিনকা ব শাখা তৈয়ং বানিয়ানী বাকি হায়ংনি জুদা জুদা আমচাইও রাশাই রাশাই ভারতনি রুংতর চালকনাই রক বরকনি সেব ইয়াফারি তঙ্গ আবনি সেখান এভিয়ানো সংসাজাক পান্ডানী কচার মন্ত্রীবক্রক তাই জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মেস হালথাং এশিয়ানী তংহালগ্ন তৈ তে রাশিয়া ইউক্রেন চবা তংহালগ্ন খবৈ আমচাইতে হায়ুং বেরেমনি তংহালগ্ন তৈব ককলাম সালাইকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া লোকভবন মালাইকা বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারনি আইজি প্রিন্সি রানী মালাইমা জরা হাস্তেফানো ত্রিপুরানী আরি আমচাই মডকমানী বাবাইন তৈ সুবাই শুক্রবৈ সাইমান রেখা মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনি ফুনুকজাক লাম্বাই সবকা সাত সবকা বিকাশ নরগীন হাস্তেওব সদানী গ্রীজা লোকরকনি রং পুইসা হামক্রাইনি সামুং তাংজাগৈ তঙ্গ মিয়া বিশালগড় হাতিগানা আমচায়ক কতাল তাংজাক শ্রী শ্রী দক্ষিণেশ্বরী কালী মান্ডব নচেঙ্গৈ তৈ বিশালগড় বাইপাস ট্রাইজংশন দীনদয়াল উপাধ্যায়নি মাংথং নচেঙ্গৈ রিপ্রু মন্ত্রীয়করা মকক নসাও বতৈ বসাকা বিসি নৈ সাইচি ব্রিয় নরেন্দ্র মোদী মন্ত্রীবক্রকনি পজা ইয়াচাকমানী উলনিসিমি হাকতনি হামক্রাইনি সামং থাকপ্লাইয়াওই অঙ্গৈ তঙ্গ পান্ডাও কুমনি বিশিঙ্গ মানজাকা এমএলএ সুশান্ত দেব তৈ অন্তরা সরকার দেব সিপাহীজলা জেলা পরিষদনি কাসকুজক সুপ্রিয়া দাস দত্ত ত্রিপুরার রংকচার নাইমথাবাই নাইকলজাক মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক নি বসর বাজাও আমজকমং বুসকাং জুলাই তালনি শালদক নিশিমি চ্যাংজাগানো কাইনী চিদ কেন্দ্র ও মাধ্যমিক তৈ কুচুক মাধ্যমিক নি বসর বাজাও আমজকমং চ্যাংজাগানো মিয়া রংকচার নাইমথানি কাশকু ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী অকক্তমান রেখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ হুকবার খ্লাইমানি থাইন মথাংনানী তৈ টংঘর কাহামকে নারকৈ হুকবার খ্লাইনানী শাখা ফানবক্সিনখা মিয়া ধর্মনগরনি রাগনা রেমচিনি রংনগর সংসারজাক শালসানী জেলা বেরেমনি খেটবাচাও সামুং বুতাংন চেঙ্গৈ মন্ত্রী অককন শাখা বতৈব শাখা অ জুন তালনি বুসকাং শালথামচি জরা খেটবাচাও সামুং বুতাং তাংজাগানো বুসকাং জুলাই তালনি চুকুতৈ চি শালমারি হাস্তেব নখা শালনৈনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নৈ সাই নৈ চিদক সংসার জাগানো আবনরগৈ তাংন কতর সচিব অকরা জে কে সিনহানি তৈদুল মুংবাই মিয়া যুগালিমুংনি পান্ডা সংসার জাখা পান্ডা জুদা জুদা নাইখুংনি যুগালিমুং তৈ জুদা জুদা দিখিল ককলাম অংখা ককলাম সালাইমাও স্নামখরতৈ বাড়িয়া নাইখুংনি তাংরা কিরণ গীতে কনক্লেভ নতী যুগালিমুং নখবৈ জুদা জুদা বাবাইনি ককন খুরসাখা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস শাখা যোগ ব্যায়াম শাকন সিমি কাহাম তনিয়া বখা স্রাংগ্রমা তৈ তংমুং চামুংনি লাম নব কাহামকে তিসাও বসকাং হায়ুং বেরেমনি যোগা শালনরগৈ মিয়া আগরতলানি NSRCC ও যোগা শিবিন চেঙ্গৈ মন্ত্রী অকক শাখা আর কুমনি বিশিঙ্গ মানজাখা আ এরিমুং মালমাতা হামক্রাই তৈ তপশিলি জাতি হামক্রাই নাইখুংনি তাংফাং দীপা দিনায়ার নৈ সাই নৈ চিদক ফুটবল হায়ুং কাপনি পাইথাক কাইথাম ম্যাচ পর্তুগাল তৈ কঙ্গো রিপাবলিকনি ম্যাচ সাসা গোল বাই ড্র অংঘা তে বাবাইসা বখাগ ইংল্যান্ড ব্রী নৈ গোলনি ফেরবাই ক্রোয়েশিয়ানো ম্যাচেনখা আবনো কারিব ঘানা শাহ বুকচা গোলনি ফেরবাই পানামানো ম্যাচেনখা ভারতনি জরানো রগৈ তিনি ফুং দামসনি সতী থামচি উজবেকিস্তান বাই থংলায়ানো কলম্বিয়া তাবুক নবর তিবানী ককতুমা বস্কাং দামনী চিব্রিও হাস্তেনী জত তহাঙ্কর ফেরাঙ্কি কবাংখে ওয়াতৈওয়া উইমানো হই হজাক মংরেখা নবর তিবার নাইখং তিন সালনি তুমারী সাকাও থামচিব্রী ডিগ্রি সেলসিয়াস দেখামাবো নৈচিদক ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনী টঙ্গানো আইচু বুখাগো খামানী তুমারী তংমানী নৈচিবা দশমিক নই ডিগ্রি সেলসিয়াস ককব্রবাই ককতুমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতীব্রী চিবাও
2: আকাশবাণী বিলোনিয়া আমাদের স্টুডিওর দেখুন সময় সকাল 7:46 হয়ে 14 সেকেন্ড। শুনবেন গীতালি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী পার্থ মজুমদার।

শুনলেন গীতালি রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠান, শিল্পী ছিলেন পার্থ মজুমদার। শেষ হল গীতালি অনুষ্ঠানটি। আকাশবাণী বিলোনিয়া, এবারে শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার প্রভাত।

আকাশবাণী মিলনিয়া শ্রোতা বন্ধুরা এখন শুনবেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। অনুষ্ঠানে প্রথম শুনবেন অজানা শপথ ছবির গান। গানটির গীতিকার মিন্টু ঘোষ এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর গানটি শুনবেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

এবারে শুনবেন বালচরী ছবির গান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার রাজেন সরকার, আর শিল্পী শ্যামল মিত্র।

শুনছেন ছায়াগীতি অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনছেন বিভিন্ন বাংলা ছবির গান। বালুচরি ছবির গানের পর এবার শুনবেন আরাধনা ছবির গান। গানের শিল্পী লতা মঙ্গেশকর, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার।

এবারে শুনব প্রতিশোধ ছবির গান, কিশোর কুমারের কণ্ঠে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুরকার অজয় দাশ।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারে শুনবেন নায়কের ভূমিকায় ছবির গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার প্রণব রায় এবং সুরকার রবীন চট্টোপাধ্যায়।

ちょび。দেয়া নেয়া গানশিল্পী শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখোপাধ্যায়, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারে শুনবেন দেয়ানে ছবির গান, গানের শিল্পী দুঃখিত, এবারে শুনবেন ইন্দ্রাণী ছবির গান, শিল্পী গীতা দত্ত, গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ।

ছবি দীপ জেলাজাই, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং সুরকার শিল্পী নিজেই।

ছায়াগীতি অনুষ্ঠানে এবারে শুনবেন চিরদিনের ছবির গান। গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ, আর কালের শিল্পী মান্না দেব।

গানটি শুনলেন অতল জলের আওয়ান ছবির গান, আর শুনলেন সুজাতা চক্রবর্তীর কণ্ঠে। গীতিকার ছিলেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। এবারে শুনবেন চিরদিনের ছবির গান, শিল্পী মান্না দে, আর গানটি লিখেছেন গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার নচিকেতা ঘোষ।

শুনবেন দাদা ঠাকুর ছবির গান প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার এবং গানটির সুরকার হেমন্ত মুখোপাধ্যায়।

0: ছবি ময়না, গানের শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়, গানটি লিখেছেন সত্যেন গঙ্গোপাধ্যায় এবং সুরকার অনুপম মুখোপাধ্যায়।
1: হাল খাসা মেরে বাবু শোনো, রাজা শোনো, ফকির শোনো, কুলি চাষি মজুর শোনো, শোনো সত্যি কথা।

শুনলেন ছায়াগীতি অনুষ্ঠানে বিভিন্ন বাংলা ছবির গান। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

ছবিটির পরিচালক তনুজা চন্দ্রা, আর অভিনয়ে অক্ষয় কুমার, প্রীতি জিন্টা এবং আশুতোষ রানা, যিনি খলনায়ক চরিত্রে অভিনয় করেছিলেন। শুনব আরটি গান, আর প্রথম গানটি শুনেছিলেন সোনু নিগম এবং শ্রদ্ধা পণ্ডিতের কণ্ঠে, আর এবারে গানটি শুনব কুমার শানুর কণ্ঠে।

0: ছবির মূল গল্পটি একটি সিরিয়াল কিলারকে কেন্দ্র করে আবর্তিত হয়, যে শিশুদের অপহরণ ও বলি দেয়। একজন তরুণী সিবিআই অফিসার এই খুনিকে ধরতে বাধ্য হয়ে একজন বন্দী ও মানসিক ভারসাম্যহীন ব্যক্তির সাহায্য নেন। শুনব আরেকটি গান, এবার গানটির শিল্পী সোনু নিগম।
1: ऑफिस ऑफ चॉइस फैंसी ड्रेस कॉम्पिटिशन में आपका स्वागत

এই চলচ্চিত্রে খলনায়ক লজ্জাশঙ্কর পাণ্ডের চরিত্রে আশুতোষ রানার অভিনয় এক কথায় অসামান্য, যার ভীতিজনক শারীরিক ভাষা এবং তাক লাগিয়ে দেওয়া সংলাপ ডেলিভারি তাকে সেরা খলনায়কের পুরস্কার এনে দিয়েছিল। লেমো ফার্নান্ডেজ এবং জাসমিনদের নিরলার পর এবারে গানটি শুনব সোনু নিগমের কণ্ঠে।

অন্যান্য সাধারণ অ্যাকশন সিনেমার মতো না হয়ে এটি একটি মনস্তাত্ত্বিক তানাপ্রণের উপর ভিত্তি করে নির্মিত। সমাজে ধর্মীয় অন্ধবিশ্বাস ও কুসংস্কার কিভাবে ভয়ানক রূপ নিতে পারে তার এক বাস্তব চিত্র এখানে তুলে ধরা হয়েছে। শুনবার একটি গান কুমার সানুর কণ্ঠে।

ছবির গানগুলির সঙ্গীত পরিচালনা করেছিলেন যতীন ললিত। আর 1999 সালের ব্লকবাস্টার সংঘর্ষ সিনেমাটি জনপ্রিয় এবং কিছু দৃশ্য ও গান সবার খুবই প্রিয়। শুনব অনুষ্ঠানের সবশেষ গানটি, সোনু নিগম এবং শ্রদ্ধা পণ্ডিতের কণ্ঠে।

সংঘর্ষ ছবিটি গানের পর এবারে শুনব রিফিউজি ছবিটি গান। 2000 সালে মুক্তিপ্রাপ্ত রিফিউজি ছবিটি জেপি দত্ত পরিচালিত একটি প্রশংসিত হিন্দি চলচ্চিত্র। এটি বিখ্যাত তারকা সন্তান অভিষেক বচ্চন এবং করিনা কাপুরের বলিউড আত্মপ্রকাশ বা ডেবিউ সিনেমা হিসেবে বিশেষভাবে পরিচিত। শুনব অনুষ্ঠানের প্রথম গানটি, সোনু নিগম এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

0: दांतन के डॉक्टर कहलन कोलगेट स्ट्रॉन्ग टीथ।
1: আপনারা শুনছেন অনুষ্ঠান গানে গানে। যাকে নিয়ে গল্প সেই রিফিউজি এক শরণার্থী পরিবারের আশ্রয় নিয়েছিলেন। ওই পরিবারের সদস্যরা হলেন কুলভূষণ খরবন্দা এবং করিনা কাপুর। ভারতে প্রবেশের পর তাদের সঙ্গে রিফিউজির গভীর প্রেম ও মানসিক তানাপূরণ তৈরি হয়। শুনবার একটি গান, গানের শিল্পী অতীত নারায়ণ।

ছবির গানগুলির সুরকার অনু মালিক এবং গীতিকার জাভেদ আখতার। গানগুলি বেশ মনোরম এবং উপভোগ করার মতো। অভিষেক বচ্চন এবং করিনা কাপুরের দুর্দান্ত অভিনয় এবং জে পি দত্তের অব্যাগপূর্ণ পরিচালনার মাধ্যমে ছবিটি বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছিল। শুনব শেষ গানটি, সোনু নিগম এবং অলক ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে।

শুনলেন গানে গানে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। অনুষ্ঠানে আজ শুনলেন প্রথমে সংঘর্ষ ছবির গান, পরে শুনলেন রিফিউজি ছবির গান। আকাশবাণী বিলোনিয়া, এখন শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

0: Winning and losing.
1: আপনারা শুনছেন দেশান্তবোধক গান দেশবন্ধের অনুষ্ঠানে, শিল্পী সবিতা ব্রত দত্ত।

ততক্ষণ পরিবেশিত হলো দেশাত্মবোধক গান দেশবন্ধন অনুষ্ঠানে। পরিবেশন করলেন সবিতাব্রত দত্ত। আকাশবাণী মিলনিয়া এখন শুনবেন ভজন নিবেদনে অনুপ জলোটা।

Oh, my God.

Bye-bye.

maling le kheta ma mari maliya babu o babu nang miya kum

Babu,

रंचक रंचक ओयांनीले दरमा खेरंगो बेरुथानानुसांग्याको रंचक

rangsat rangsat rangsat rangsat rangsat oh rangsat.

噔噔。

মাসিক জোড়াজন হাচিক নি চাবং পান্ডাও খালাইকা মল সমক থাই বাইরে চাপ চাকরা চাবং গেফাডি তাবুক জং নাইলাইনাই তাবুক সুজরা মানমানি কক বড় কক তোমা বোবাক রক রাষ্ট্রভক রক দ্রৌপদী মুর্মু তিনি নিসিমি নখা শালবানী মধ্যপ্রদেশ বেড়াইমা ও টঙ্গানো মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী ফানবক্সিনী শাখা হায়ুং রাং থংনি বাকে হরমুজ প্রণালী ফিয়কজাক টংনা বেলাই নাংকুকমা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী ফ্রান্স বেড়াইমা পাইথাক বখাগ মিয়া হর প্যারিস থাঙ্গি সগৈকা হাস্টেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া লুকভবন মালাইকা বিএসএফ ত্রিপুরা ফরন্টিয়ারনি আইজি প্রিন্সি রানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শাখা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী ফুনুকজাক ফুনুকমুং বাই সাবকা সার্থ সাবকা বিকাশ ন রুগীন হাস্তেও ব হদানি গরিজা লুকুরকনি রং পুসা হামক্রাইনি সামং তাঙ্গি দঙ্গ হোকবার মন্ত্রী রতনলাল নাটা হোকবার ক্লাইমানি থাই মথাংনাতেই তংখর কাহামকে না রুগী তনীনাব হোকবার ক্লাইনা শাখাও ফান বক্সিন খা বুসকাং জুলাই তালনি চুকুতেই জি শালমারি হাস্তেও নখা শালেনি ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ নেশাই নিজিদক সংসদ জাগানো মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস শাখা যোগ ব্যায়াম শাকনু সিমি কাহাম তনিয়া বুখা।

रोखडाई थोंगो 101.6 मेगाहर्स एफएम उजे दजराव स्टुडियो आसुबसा कांग आरजे बिनोता अंके ताबो जिनि स्टुडियो नि जरा खगो तामै थोंगो दिपुनि दामजिनि अंगै मुफ्लि जि थामंग जा अंके जराव नरब जतन न दिपर काहाम तेन रोखनि तिनि निशाल जतनि बाकी न काहाम लाइनानि अंथु তাবুক তো দিবর কাউইন থাকা তাবুক দিবর জরার হকে যত কিসা মিশা লেংলা লাই না যেনা ও সামুং খাইমানি যিনি শাক নব কিসা জরা রিনা নাগো যিনি শাক নব কিসা লেনা রিনা নাগো যেন সামুং সিমিব খাই দখাইব ইংগাবলে না যেন শাক মান গাহাম দখা কাছে যেন বেবাক সামুং হমুং রব খাই মানো হাই বাকি যেন যেন কিসা লেনা নিব নাগো যত বড় রকম যেন পাইলাইনি মিশিং পান যেন যত নত পাইলাইন সালব্রুম ব্রুম ন সামুং খাই দা নাগো তামনি হিংকে যেন চাউই থাঙ্গি থাকা নাগো চাউই থাঙ্গি থাকা বাকি যেন সালব্রুম যতন খাপ্রমই সামুং খাও জেলায় রব হাইন পরিলায়ও থিনাং চুং সাসা কাহাম খাইনানি বাকে আবনি কাইসা নুনা হারমুং আবংকা যেন গথাং টংনানি নামাই হাই দেবা যেন গথাং টংনাকে যেন জেলায়নি সিমি চিনি ওয়ানসুক মুরব যেন সামুং হুমুং খাইনানো তাই চিনি ওয়ানসুক মুগব যেন অবরকন তৈনানি নাগো হা আবো হাইকে নাই রব হাইন পরিলায়ও পরিনাই রব হাই রংসাই রব হাইন রং রব থাঙ্গো সানো থাকা হাঁকে যতন জানি জানি সামুং বাই পাইলাইয়া জানি জানি সামুং খাইনানি নাগো হায়াদবা আঙ্কে খাই তংমানি ন তংমানি হায়াদা আঙ্কাই যেন হাইন এরেন তংা আঙ্কে তো পদ্র পর ওয়ান সুকমুং ফায়ো জরাও চিনি ওয়ান সুকমুগো নেগেটিভ ফায়ো ওয়ান সুকমুং সিদ্রার রব ফায়ো আঙ্কে জরাও চিনি খাবাই মানে খাবাই বতংমানি জরা দঙ্গ তে আমহাই খাবাই তংমানি জরা রব হে যেন ওয়ান সুকমুং রব হাইন পদ্রে পদ ফায়ো তাই ইংলা খা আমহাই গবাং মা খাবাই মানে রব জরা রব দঙ্গ হায়াদবা হাইফান যেন বাথা গীতংগিয়া ককে হাইছে যেন বাথা গীতংগিয়া যেন থাকা নাগো হিমনা নাগো জরা বাই বাকসান যেন সামুং হুমুং রব খাইনা নাগো গাই হাজং রোজাপং পাদ যেন তেবো খালাইন খাত রোজাপং ফাইদে জরাও রাংখল কক থাইমাই রোজাপ যা রোজাপং নরক যতনি বাকি

0: 아우, 이게 좀 요동안에 반다운 친구들이 정말 많이 고맙고 사모님 요동안 많이 뵙고 반가워서 오늘 좀 사모님 오늘 오신 거 사모님 그냥 아 대샤 대기라는 것도 보면 거쩍하 어마 이런 것도 있었지 이리 요동안에 반다운 사모님 그 번디 아 고국에 사모님 고국에 사모님 헬로 아 니불 까함 너너버 아 부쿨 카 알락스미냐 아 이게 좀 사근이는 하기 싫어 이러고 대샤 때 이거라 이러고 더샤리
1: 구쑥구쑥 사가네 사사 샤브스 간 거방 바클레이만 하나씩 바클레이 들래 이제 록도 대샤 띠게랭 록 그게 카스 칼까 한게 와샤스 부다 부자카 사가리 만장난 저도는 부자고 피야 어머 폰아니 부사 어머 폰아니 부사 하네 그래 하야다 어머 아니 부사야 어머 폰아니 부사 하네 그래 제 만장난 저도는 런자 카하시
0: 아길라 좀 부마 부사노 길이 블레베라
1: 에에 하이노 하이노 뎁 사가이 너가 바이 주로 봐 사다나 হয়নো হয়নো তো অঙ্কে বেলা খেয়ে হামবাই কক দু থেকে ঢুকে বাগে হামবাই হ্যাঁ আও আও বেলাই হামবাই বুকুক ন কক দুঃখ তিক্রম বাগাই হামবাই মঙ্কা বুকু গণলক্ষ্মী সাউই খেলার কাপ আগে বাবা হাইকে থিঙ্গি ফাইকা তৈ কচকই কবি নতলে তং থগো হ্যাঁ দেবা আজর আর টেনশন গরই ওয়ানামানি গরই গাই বসামানি হাই আগে রগত আসুক পড়ান খা থনই খাওয়ারই পড়িনানি নাঙ্গা এবার পড়ি লাইয়ানো হানি মানো গবান কুক ন এবার বাক্সাসে পড়িব বাক্সা পড়িয়া হাই বা তাম খাই তং না বা আমা হাইকে নতং থকনি জরা লাইও তা হ্যাঁ দেবা আঙ্কা আপনার রগত থাঙ্গি থাঙ্গানি বা জানানি বাকি ওয়ানানি সে গরি সাউই মাইনে তা শিশু গিয়া হাই ফাই হাজারও কংটু গিয়া সঙ্গে সাবো দো হ্যালো হ্যালো দিপর কাহাম লামছ গো দ সিনে মুনি গাড়ি সাবংখা দ দ হাই পান্ডা পুলেন সিমি খাই দা দ দ সাগাডি নাই তামো মৈতু মানো পান্ডাও তামো নাই বাবা হাইকে তরি ফাইকা সাগাডি আপুর রগ তো তৈসা তৈসা তৈ গেরেন লাইতো কিন্তু টুকু লাইও হাই দাবা কচক লাইও টং থক লাইও ও সে কচক সিনি কচক কিসা হাকসা লগত কচকই থাকা সাগাদি বুই বাই রগদা বিয়াং থাং দং হাই হিনি নাই খসা জাকা টং টং সিনি টং টকই মজম হাসা লগ কচকই নাই তাই সে কি ফেলি ভাবি তা না দলাই হামবাই কংটু তিক্রমা বাকে আজরা তাবুক নিজরা রগো সে খাসিয়া হাইকে মানে তুই তুই অগনা রঙিয়া রকমকে কচগো ফিয়াবা আজরা রগো এবার জরা গবং দো গবং মাবর রক তাবুক নিচারে রকসে তুই রক ইয়গনা রঙিয়া ফিয়াবা তুই অগনা গরং রক হাইবা তুই অগনা নি রঙখান কাইত কচগনি আবো মুসাওয়া নাই হাইয়া দাবা আঙ্ক হাইনি বাকে টং থলাই মানে বতে সে জুদা খাইন নক জাগো হাইসে ইঙ্কা ফাইদে আজরা কংটু ইয়াসাং নাই সাবতং হ্যালো

0: যদি থাকো নিয়াঙ্গ বেলায় সাউন্ড নয়েস গবং ফাইতাম মনি বগে কগদুকমা কগদুক কাটমা খাইকা বেলায় কে সাউন্ড কেচে কেচে মনি বগে কক্স রাইস রাখে খায়ানি বগে তেও এসে কগদুক দেখে মনি বগে আঙ্গন কই নাই গাই কগদুক এসে কিনে স্বাগতম হ্যালো হ্যালো দিবর কাহাম লাম সকো দশিনে মনে গেলে সাবুন খা সিন্দ্রাই বার জামানি মার্কে সাউ হনি খানাও মার্কে সাকানা না
1: এই মার্কে সাকা আফরো হরো তুচি মালে আমি দেম
0: হাই নো
1: মানি খানা হামিয়া মার্কে না দুনো খা বিল মা কইছি তুমি আফরো
0: আ ইন সিনাই নো ব্লে বসিক সে বিস কবাং হনি খানাও
1: গা কুমতে আপত গা বসরা আপনা সবই কথা বার জাম জাগা দাই কলম্পি গামা গামা খাই তো ম্যাডাম
0: সামানি
1: সামানি হয় তো নমানি
0: গাবো ফুলকা হাঙ্কা হামি দে থাকা
1: আবো ফুলকা হাঙ্কা হামি থাকা ম্যাডাম
0: সামানি তে সে কমে উঠা না
1: মানে কমে ঠান্ডা
0: হাইসে দ গে বেলাই হামবাই কমদু তিক্রে মাবাগে তে মুসে সুখ সাজাং নাই দেতং হ্যালো দিবর কাহাম লাম সগো দশিনে মুড়ি গেলে সাবুন খা কলি দাবু কল কক দুক হাবকা তাবুক সাসি দি বড় রক্ত যতন সালসা সালসা মা থাঙ্গো বা হাইয়া দেবা দেলাই হামবাই কক দেখ মাবাকে হামবাই যেন যে বড় রক যিনি লংমাও কেখা যেন বরং হমকে থেবো মতো মানো বরক বাই জরা লাইমানি জরা কাতিমানি আ জরা রক নয়াবা যেন অব অসংসানি সে যতন সাই কবই যেন সালসা সালসা যতন মা থাঙ্গো যেন জরা বাই বাকসা তৈ জরা সকাইকে হমকে যতন চিনি থাম বসা কব দং সুকনাইয়া হায়াদবা হমকে রমদি যেন চেরাইনি সিমিন নাইনাইকা হমকে আবু সাক দাবো সাকুং দংবা তিরুক তিরুক তরি লগই দ হকে আবো হাইকে যেন সালসা জরা ফাইকে হাঙ্কে মা থাঙ্গো হকে মৈতো মানো পান্ডার হকে আবো হাইন মৈতো মান মানে কক রং যেন সালাই হকে যেন সালাই দম মানে হিংকে তৈসা তৈ গেলেন তৈ টুকু লাই কচক লাই মানে আবো রকম তৈ নচং মৈতো খালাই দং লাই হকে কক দু গেছে মানে সাবো দং হ্যালো হ্যালো দিবর কাহাম লামসো গো বুকু দ দ বুকু স্বর্ণমালা না অ বুকু

0: 뭐 하나도 그만 동어 동어는 아직 그람 하나 와 밖에 뭐 항상 아무 밖에 막 그람 와이머니 가끔 가서 마사오 아서 고소 가니야 그람 뭔다 뭔다 내가 하나 와 밖에 진짜 프로프라 와이 와서 아 콰라 콰라 왜 마가 对，可是说了，我操，那不是来夸他，要不下来。
1: 大鹏，你进来了，快洗洗洗，你也不累。
0: 那俺不是马上来。
1: 啊，可不可以看呢？不能多过大鹏。
0: 啊，不能多过，你不好办。
1: তা বুক বুক করে খাবন বাগিন শিবশিনী বানিয়া তা চলে দো আ তো কে বেলে হামবাই তা খুব ন কত কত কি রুম বাগে হামবাই আমন কে তা খুব দর্শন পাব সা ওইখানে রাখা আগিও খরক শামিনি পাল সঙ্গ তেই তো গুনা থাঙ্গি নে দুখ মন মানে ক আ উঙ্গো চং কবাং মা ওয়াতি রগো কে কোচু কই ভাইও বু ফাং ওয়াচেন বাচেন কে আ চং খে তং থক tong thok mani chang pai ya hai ta ba ange yang khel khaya tam ni ga phro ro to kirina bo shi ya wana na bo shi ya bujang na bo shi ya bujag ei bo se pogi thang go bujag mani chal cha bujag ha ke ten din ro khan che pogi ne aro na ro ta sha thang gi yo abo hai ung go ga ba abo hai jara ro go to chang dukho ro go mano abo hai ro go ung go hai se ange ro cha pung khana lai na jara o khana ta to ro cha pung na ro mi ba ge khana dong di logi tong di kok to ka bang mana sha ka jara o ro cha pung khana

শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন কাক বারুক অনুষ্ঠান FM উজ্জন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে। সংবাদ শেষে আবারও শুনতে পাবেন FM উজ্জন্তকে কাক বারুক অনুষ্ঠান। শুনুন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছে সঞ্জয় দত্ত। বিশেষ বিশেষ খবর। সংঘাত অবসানের লক্ষ্যে চৌদ্দ দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের। হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ঝাড়খণ্ডের দুটি এবং মিজোরামের একটি রাজ্যসভা আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর উপর বিশেষ জোর দেবে বলে রাজ্যপাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই আপাতত বিধানসভার বিরোধী দলনেতা থাকছে বলে জানিয়েছেন কলকাতা হাইকোর্ট। বিশ্বকাপ ফুটবলে আজ কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে এবং ঘানা পানামাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। দুদেশের মধ্যে সংঘাতের অবসান ঘটানো, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞা ও ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক চূড়ান্ত চুক্তির জন্য মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান ভার্চুয়ালি 14 দফা সমঝোতা স্মারকপত্রে স্বাক্ষর করেছেন। প্যারিসে গতকাল ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। চুক্তিতে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং একটি বৃহত্তর শান্তি চুক্তির লক্ষ্যে আলোচনার উল্লেখ করা হয়েছে। চুক্তি অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সামুদ্রিক চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ শিথিল করা এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে ইরান বলেছে তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং আন্তর্জাতিক তত্ত্বাবধানে তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে উত্থাপিত উদ্বেগের সমাধানে সম্মতি প্রকাশ করেছে। এছাড়া অর্থনৈতিক পুনর্গঠন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত ভবিষ্যৎ সহযোগিতার বিষয়েও এই চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। কূটনীতিকদের সামনে আগামী 60 দিনের মধ্যে এই কাঠামোগত সমঝোতাকে একটি বাধ্যতামূলক চূড়ান্ত চুক্তিতে রূপান্তর করার কঠিন চ্যালেঞ্জ রয়েছে। চুক্তির সমর্থকরা এই অগ্রগতিকে পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পথে এক বড় পদক্ষেপ হিসেবে স্বাগত জানালেও পরমাণু কর্মসূচির যাচাই বাছাই, নিষেধাজ্ঞা কার্যকর করার পদ্ধতি এবং আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এখনও গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। ফ্রান্স সফরের শেষ পর্যায়ে গতরাতে তিনি প্যারিসে পৌঁছন। হোটেলে তাকে স্বাগত জানান প্রবাসী ভারতীয়রা। প্যারিসে তিনি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ভিভাটেক 2026-এ যোগ দেবেন। প্রধানমন্ত্রী ভারতের ক্রমবর্ধমান উদ্ভাবন পরিমণ্ডল ও প্রযুক্তির অগ্রগতির কথা এই মঞ্চে তুলে ধরবেন। ভারত ফ্রান্স অর্থনৈতিক ও শিল্প সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্যারিসে আজ ফ্রান্সের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়িক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছে। G7 শীর্ষ সম্মেলনের এক আলোচনায় প্রধানমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও মানবকেন্দ্রিক প্রয়োগের আহ্বান জানিয়েছেন। যান্ত্রিক ক্ষমতা বৃদ্ধির থেকে দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের সহায়তায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর ভূমিকা অধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন শ্রী মোদী। গতকাল প্যারিসের অ্যাভিওতে AI সংক্রান্ত একটি আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষা ও উদ্ভাবনের গতি বৃদ্ধি করতে পারে AI এর ব্যবহার, তবে ভুল তথ্য, ডিপ ফেক এবং সাইবার হুমকি থেকে সতর্ক থাকতে হবে। এগুলি মোকাবিলার লক্ষ্যে বিশ্বের অন্যান্য দেশের সহযোগিতা বৃদ্ধির কথা বলেন প্রধানমন্ত্রী। দায়িত্বশীলভাবে AI এর প্রয়োগের ওপর জোর দিয়ে দক্ষিণে বিশ্বের সব দেশেই ক্রমশ কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ফ্রান্সের অ্যাভিওতে G7 শীর্ষ বৈঠক শেষে সংশ্লিষ্ট দেশগুলির নেতৃবৃন্দ 3টি গুরুত্বপূর্ণ ঘোষণাপত্র জারি করেছেন। এর মধ্য দিয়ে সমতার ভিত্তিতে দীর্ঘমেয়াদী এবং স্থিতিশীল অর্থনৈতিক বৃদ্ধি, বিরল খনিজ পদার্থের সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখা এবং শিশুদের জন্য নিরাপদ ডিজিটাল স্পেস তৈরি করার কথা বলা হয়েছে। সম্মেলন শেষে এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরোধী চুক্তিকে স্বাগত জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সকালে 5 দিনের সফরে মধ্যপ্রদেশে পৌঁছেছেন। ইন্দোরের দেবী অহল্যাবাই হোলকার বিমানবন্দরে রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী মোহন যাদব প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। রাষ্ট্রপতি মুর্মু মধ্যপ্রদেশের বেতুলে আধ্যাত্মিক জাগরণের মাধ্যমে আদিবাসী সমাজের ক্ষমতায়ন সংক্রান্ত একটি অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি আন্তর্জাতিক সিকল সেল অ্যানিমিয়া দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ঝাড়খণ্ডে রাজ্যসভার দুটি আসনের জন্য আজ ভোট নেওয়া হচ্ছে। নির্বাচনে বৈদ্যনাথ রাম, প্রণব ঝা এবং নির্দল প্রার্থী পরিমল নাথওয়ানি প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল 4টে পর্যন্ত। বিকেল 5টা থেকে ভোট গণনা শুরু হবে, তারপরেই ফলাফল প্রকাশ করা হবে। বিধানসভার 81 জন বিধায়কই ভোটদানে অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মিজোরামে রাজ্যসভার একটিমাত্র আসনের জন্য ভোট গ্রহণ চলছে। সেখানে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট এবং বিরোধী দল মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থীদের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। নতুন সরকার গঠনের পর এটি রাজ্য বিধানসভার প্রথম অধিবেশন। রাজ্যপাল তাঁর অভিভাষণে বলেন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠাকে নতুন সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। নাগরিকদের স্বাধীনতা ও অধিকার যাতে সুরক্ষিত থাকে, তাঁরা যাতে মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন, তার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।
1: My government shall attach topmost priority to the security and safety for all, so that the common people can lead the daily life with dignity and true freedom, sans any perception of undue fear. The overall atmosphere of threats and intimidation in West Bengal has to be eradicated and people freed from the clutches of the unscrupulous antisocial elements.
0: অনুপ্রবেশকে গুরুতর সমস্যা হিসেবে অভিহিত করে রাজ্যপাল বলেন, রাজ্যের ভেতর থেকেই অনুপ্রবেশে মদত দেওয়ায় গত এক দশকে পরিস্থিতি আরও জটিল হয়েছে। সীমান্তবর্তী বিভিন্ন জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে। বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।
1: The fulfillment of needs of the rightful citizens has been compromised because of the presence of a large number of illegal infiltrators here. With the active indulgence of some vested interest groups within the state itself, my government is taking prompt actions for quick detection and deportation of illegal foreigners after they have been identified following the due formalities. Substantial number of illegal infiltrators have already been identified and deported within the short span since the new government took over.
0: পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস বিরোধী দলনেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছেন, কলকাতা হাইকোর্ট আজ তার উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তাঁর মনোনয়নপত্র বাতিল এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নিয়োগকে চ্যালেঞ্জ করে যে আবেদন দায়ের করেছিলেন, তার শুনানিতে বিচারপতি কৃষ্ণ রাও অধ্যক্ষের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ জারি করতে রাজি হননি। আদালত বিবাদী পক্ষকে আগামী 3 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আবেদনকারীকে তার জবাবি হলফনামা দাখিলের জন্য অতিরিক্ত 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 28 জুলাই। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় গতরাতে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 7 জন প্রাণ হারিয়েছেন। মৃত 4 পুরুষ এবং 3 জন মহিলা একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। চুরাহ বিধানসভা এলাকার পুখরি মাসরুন্দ শহরের মানিজিরো নামে এক জায়গার কাছে যাত্রীবোঝাই একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় 500 মিটার গভীর খাতে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই গাড়ির 7 জন আরোহী প্রাণ হারান। বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত রবার্ট এ এফ থার্মানের জীবনাবসান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, থার্মানের কাজ বিশ্বজুড়ে বৌদ্ধ দর্শনকে জনপ্রিয় করে তুলতে এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে পারস্পরিক বোঝাপড়ার দৃঢ় সেতুবন্ধন গড়ে তুলতে সহায়তা করেছিল। নিউ ইয়র্ক শহরে কয়েক বছর আগে থার্মানের সঙ্গে তাঁর সাক্ষাতের সুখস্মৃতিও রোমন্থন করেন প্রধানমন্ত্রী। ফিফা বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কে এর ম্যাচে মেক্সিকো সিটি স্টেডিয়ামে কলম্বিয়া উজবেকিস্তানকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। টরন্টো স্টেডিয়ামে ঘানা পানামাকে হারিয়েছে 1-0 গোলে। আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার বিরুদ্ধে এবং

কানাডা কাতারের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। সংঘাত অবসানের লক্ষ্যে 14 দফা সমঝোতাপত্রে ভার্চুয়াল স্বাক্ষর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ানের হরমুজ প্রণালী খোলার সম্ভাবনা উজ্জ্বল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ইউরোপের বৃহত্তম প্রযুক্তি উদ্ভাবন সম্মেলন ভিভাটেক 2026-এ যোগ দেবেন। রাজ্যপাল আর এন রবির অভিভাষণের মধ্য দিয়ে আজ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের সূচনা হয়েছে। খবর এখন এই পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

0: আসেন মই তোমার পান্দা ও হরে চাপন খানা লাগে আমাকে তাবো কে কন্তু গে সকাই স্বাগত কন্তু গো হ্যালো হ্যালো
1: আন্তি পর কাম পায় আনি মোয়াঙ্কেল
0: আ দিপর কাম তাম সাকা
1: এ আনি মোয়াঙ্কেল আংরাই নানি কে তিনি তুমি তোমার পান্দা বা
0: এ এ
1: কে লাই তোমার কোরঙ্গ সানা সঙ্গে তো লাঙা দিরা কোঙ্গু জি থাঙ্গন
0: আঙ্কেল সাহরকা মৈতুমান মানে হামজাকমা হামজাকমান মৈতুমান মাহিনে আও যেন মৈতুনি মারি সব সময় দং থক মজন তুবু হায় দেবা গাফাদি কক দু সাকাই সাব দম কক দু হ্যালো হ্যালো দিবর কাহাম নন বল আমসগো সিনেমুড়ি কাটে সাবকা দ দ সারি ইনকে পান্দা ফুলের রেসমি খাই দে দম
1: বাবু আনা
0: নগো নগো সালাম লিয়া গেতে সারু তুক তং খাবলাসা আবো ন আফুর রগত আচরার রগত ফোন রংনি অ 2006 নি আও গা আফুর রগত ফোন রং আছে কৃখো ফার্স্ট টাইম বুঝাং মানে না সিংমালিয়া হাই খাতা পরি উই তং থাকে থাকে নব বুঝা গলা খামতা হায়
1: দেবা
0: আফ্রু তো ব খাই তো আব নিন বাবা খাই তো পরীক্ষা এক্সাম নি বাকেই নন জোর খাতা এগে টিউশন নি প্রাইভেট নি মাস্টার সে ফাই দা তো গাই আফ্রু রগত রুতুগুই বমালে হাঙ্কা বা রুতুগুই ফেরো পড়ি দি আফ্রু রুতুগুই তো বই পড়ি দি মান কাহে তো আসু বুঝা গলা খামো হায় দেবা আও এক্সাম রকমকে তো আবো আমার আমার হাইকে দাও হাঙ্কে তো আবো যত বরং নিসা মিশালে বুঝাবো হাইছে hai bagi no ta okra rok ta ni bagi sa ba tham ji bai mung su su ge ni na yang wo deng jo le ja ge ne ta wei sha thang tong kha na xing wei yang tong kan ge tham ji bai ku nu ng ya mung sa ba lo man ya ne abun bagi no to okra rok sa la le ha ya ta abo abo abo abo afro bono no kebang ke naik kol mani hingga kaito madumik to joto ni sele kotor ya di ba ajora roko hingga madumik to ka ham mana ni nago hingga extra kai te sha alai da kai no nai mani kelai kata hingga nai tani wo hingga hingga kisha to bupano bukana ta hai ada ba Jolik kata bobo, ada. Anung wa flu sik la sa slong jara ba tung phlama ni bishin khata an do ke bela ke ham bai ta kung no an ke tabu class 10 o pori tong hange tabu nung wo ki sa extra khai no nai di hai si do do do ke ni ni bu sana bo sai khna ro di agi agi ang ni da do ba hai hai ke buza ki nai jo jo le wo in ti tin khai ni nai ke tabun chi mi ro ne thik na ga tong di ni wa she hon bu ya phan buza ti phan thang man ble ning ba e abu no nung to sai da ba ang wa she phan buza ge kho apro bu le buza go ni nai class 10 matric re na phro ke ning bu tabun ni bu sana matric re na phro pa no buza ti ing man ble Dia berkaham, balai kaham bay. Okay, naite jora. Pai tengok fashion pakai, mui tu mana pandan ni, okay? Pai tengok rasa pun kena lain, naite ceng sini tini ni, mui tu mana pandan, apa ni lain sini? Jo tu no balai kena ham bay, abah kena mui tu mana pandan, mui tu mana mana ni rok kebang mui kok lam rok saka ang bay rok ni mui tu mana mana ni kok rok saka teh kubni tewai sha mui tu mana pandan, apa ni rok shadi, abah kena rok ni mui tu mana mana ni kebang mui kok rok no, okay? Salbrun no cini pandan, no kena itu di teh kok duk tu teh ya segala kata mingke jora kriha ke tomung no je boro rok tini kok duk lai kok duk mandi ya eba kok duk ya sagi ya sag sag dia boro no bela kena na kar mungsa no next time eba te kubuni panda o no kok duk ti kring di ceng je man sak sai to kang no rumi kok duk ya sag na ni ke pai tago o re cha pung sung kana lai cini tini ni mui to mana panda no ceng pai di lai ni abu ne ya gulo sung kana to tok rang panda o kana to tok re cha pung sung kana lai ni

শ্রোতা বন্ধুরা শুনলেন কাকবরক অনুষ্ঠান এফএম উজ্জন্ত আগরতলা থেকে। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, আপনারা কিছুক্ষণের মধ্যে শুনবেন মেটে নিউজ দিল্লি কেন্দ্র থেকে।

ঈশ্বরীর জন্মচিহ্ন বুকে নিয়ে হেঁটে যায় দূরে, কখনো কান্নার দাগে, কখনো আগুনে যায় পুড়ে। এই দেহ তুমি চেনো, যতুগৃহ করেছ তুমি, তুমি যত বিষ মাখো আমি সেই বিষ তুলে নিই। মেয়ের মানচিত্র জুড়ে উড়ে চলে ঘাতকের শ্বাস, অথচ তোমারই হাতে রাখা ছিল আমার বিশ্বাস। বিশ্বাস ভেঙেছে দেহ, দেহ আজ অন্ধকার বই। এ সময় জেনেছে যা, লিখে যাবে সমস্ত সত্যই। সুস্পষ্ট চিনেছি নখ হিংস্র থাবা লুকোনো তোমার, জেনে গেছি যুদ্ধ মাঠে হাতে নাও ধনুক ঘৃণার। কত আর করবে তা অস্ত্রহীন আমার শরীর, এ দেহ পুরুষেরও জন্ম আর মৃত্যুর শিবির।

মন্ত্রপুত আপেল, একটি আপেল পারে প্ররোচিত করতে, একটি নিরীহ ফল পারে তোমার শরীর জুড়ে বেঁধে দিতে উন্মাদ ঝড়, আগুন চিৎকার। তোমার দুচোখ জুড়ে যতটা না বেজে ওঠে আহির ভৈরব, তার চেয়ে ঢের বেশি শব্দ নিয়ে আছড়ে পড়ে পার ভাঙা নদীর আক্রোশ। এ তুমি নিজেও জানো, জানো খুব সুস্পষ্ট ভাবে তুমি হেরে যাচ্ছ প্রতিদিন নিজস্ব ইচ্ছের কাছে। যুদ্ধের মাঠে আমাকে প্রতিপক্ষ ভেবে নিজেকে বর্মে শিরস্ত্রাণে নিরাপদ করেছ, রচনা করেছ বুহ, আর বুহের অন্তরাল থেকে যোজনা করেছ তোমার সর্বনাশা স্বর। অথচ আমি তো কোনোদিন প্রতিপক্ষ ভাবিনি তোমাকে। ইডেন উদ্যান থেকে ছিঁড়ে নেওয়া ফল তোমাকে দিয়েছি অকাতর বন্ধু ভেবে। মনে করে দেখো সেই ধূসর গ্রহ, গ্রহের শরীর জুড়ে এক নয় দুই নয় হাজার হাজার সেই অবিশ্রাম বৃষ্টিতে ভিজে যাওয়ার দিন, সেদিনের সেই ঘুমে স্বপ্নে স্পর্শে সঙ্গমে কখনো ছিল না শাসক আর শাসিতের সম্পর্ক, ছিল না যুদ্ধ তার প্রতিরক্ষার কৌশল, ছিল না তোমার ক্রোধ আর আমার কান্না সুরঙ্গে নিভে যাওয়া ঋতুদের আবির ওড়ানো আলো। তুমি অস্ত্র বানিয়েছো, আমি তাকে সুতীক্ষ্ণ করেছি আরো। তুমি মাঠে ছড়িয়েছ বীজ, আমি ফসল এনেছি সুদীর্ঘ উঠোনে। আমাদের শিকার কাহিনী কৃষির কবিতা আমরা লিখে গেছি জন্ম থেকে জন্মান্তর যৌথ শ্রমের অক্ষরে। অথচ কি আশ্চর্য ভাবে একদিন তুমি লুকোতে চাইলে তোমার সহজ মুখ, তোমার সবল দুহাত কি অদ্ভুত অন্ধকার মেখে হানা দিল আমার শিবিরে। আমি সিন্ধু দেশের মেয়ে, আমি মেসোপটেমিয়ার মেয়ে, আমি মিশরের কন্যা। তাকিয়ে তাকিয়ে দেখলাম তুমি বন্ধ করে দিলে সিংহ দরজা। আমি বিস্ময়ে দেখলাম আমার সমস্ত জানালায় তুমি আটকে রাখলে তোমার নজরদারি চোখ, যেন তুমি চাইলেই আমার সমস্ত বাকল ঝরে যাবে, যেন তুমি চাইলেই আমি নদী হয়ে বিছিয়ে রাখবো আমার শরীর। কি আশ্চর্য দখলের মোহ, কখন থেকে যেন জন্ম নিয়েছে তোমার ভিতর। তোমার এখন আর কিছুই মনে পড়ছে না, তুমি ভুলে গেছো গুহার গভীর মন্ত্র, শিকারের প্রকৃত শ্লোক, কৃষির কাহিনী, তুমি ভুলে গেছো আগুন বীজ চাকার আখ্যান। আমি তো চেয়েছিলাম প্রকৃত পুরুষ হয়ে ডাকো, দেখো প্রেমিকের বাসি হাতে তোমার দুহাত এত যুদ্ধ যখন নিয়ে ছুটে আসে কেন? দেখো আমার কণ্ঠস্বর ক্রমশ পাথর হয়ে ওঠে প্রখর অবিশ্বাসে।

0: বাসি কেন ডাকে, কেন ডাকে? রাত্রির দেহে গেঁথে থাকা ওই অন্ধকার, সুর নাকি শরীর, কার টানে পড়তে থাকে আমার মধ্যরাত প্রখর মধ্যাহ্ন?
1: চুপ! ঠোঁটের ওপর পাথর রেখেছে কেউ, চুপ! শরীরের কথা বলতে নেই, বলতে নেই অনিচ্ছের কথা,
0: জানাতে নেই প্রতিটি মুহূর্তে মৃত্যুর মজবরে মুখে যেতে যেতে আত্মস্বরের কথা, শোনাতে নেই মেরুদণ্ড দিয়ে প্রতি রাতে যে চাষ উঠে এসে ছিঁড়ে নেয় আমার বেঁচে থাকবার স্পন্দন, বলতে নেই

0: আর নেই
1: নেই কি ঘুরে তোলে দুঃসাহসের ভূমি
0: নেই কি মানুষের হাতে তুলে দেয় যুদ্ধের প্রবণতা
1: জয় করবার তুমি
2: নাহলে কেন আজ খুলে রাখছে পায়ের মন

0: বাঁশি বাজে, জল বাতাসের গায়ে ছড়িয়ে পড়া সুর আমার দুঃখ থাকা দশ দরজা খুলে দিচ্ছে অসম্ভব জেদে।
1: আমি যাব, আমি যাচ্ছি। কে না খোঁজ করে চির আশ্রয়ে, কে না চায় তার সমস্ত সুন্দর খুঁজে পাক নিজস্ব আকাশ নদী মাঠ।
0: যে কিশোর আমার দুঃখ প্রান্তরে স্নিগ্ধ শাল গাছ হয়ে ছড়িয়ে দিচ্ছে শিকড়, সেও কি পারবে আমার মুছে দিতে সমস্ত বিষাদ? পারবে এই উজার চুম্বন চিহ্নে ঢেকে দিতে বদ্ধভূমির দিকে আমার অনিচ্ছুক সেই কুশকাঠ বহন করবার দিন? মন খারাপের সেই সব ক্ষত আর মহত্তর
1: জানি, সমস্তই অনিশ্চিত এবং শূন্যতা।
0: আমি তো দেখেছি জলক দুহিতার উজ্জ্বল মুখ থেকে নিভে যেতে আস্থার আলো, দেখেছি যে পুরুষের হাত একদিন সে মুঠোবন্দি করেছিল হৃদয়ের শান্ত শ্লোকে,
1: সেই হাত ক্রমশ শিথিল হয়েছে।
0: আমার কিশোরের চোখে ছিন্ন করবার রং, আমার কিশোর প্রেমিকের চোখে আজ খেলা করে পুরুষের বিলাসী কৌশল, কিন্তু সে আজ আমার থেকে দূরে মিশে যাচ্ছে মার দিগন্ত পার হয়ে। শাসকের মোহনদণ্ড তাকে ডেকে নিচ্ছে দূরে, আর চার ঘোড়ায় টানা রথ ধুলো দিয়ে মুছে দিচ্ছে পিছনের পথ যাপিত সময়ে সেই সব গভীর আশেষ স্পর্শকাল। কিন্তু আমার সমস্ত নিবেদন আর বিশ্বাস

না, স্বেচ্ছায় নয়। একজন্মে আমার দু চোখে কাপড় বেঁধেছিল সময়। সময় ঠিক নয়, পুরুষের আশ্চর্য দখল প্রবৃত্তি, করায়ত্তের ইচ্ছে। যার স্বামী অন্ধ সে কি করে খোলা চোখ নিয়ে দেখবে রাত্রির শরীর বেয়ে উঠে আসা ভোরবেলার মুখ? যার স্বামীর দু চোখ আলোহীন সে কোন সাহসে চোখ রাখবে হস্তিনাপুরের মাঠ চুরে নেমে আসা নীল জ্যোৎস্নার চোখে? আমি কোনোদিন দেখতে পাইনি রমণ ক্লান্ত পুরুষের শরীর চুরে জেগে ওঠা শ্বেত বিন্দু। দেখতে পাইনি কোনোদিন উন্মাদ পুরুষ যখন আমাকে তছ নছ করে খুঁজে চলে গোপন কস্তুরীর সুবাস। তখন আমি কিভাবে সর্বংসংখ্যা পৃথিবীর মানচিত্র হয়ে ছড়িয়ে যেতে থাকি দূর শূন্যের দিকে। বন্ধ চোখের অতল অন্ধকার আমাকে শ্বাসরোধ করে ঢেকে রাখত কুঠুরির ভিতর। আমার মাথায় একটা মুকুট ছিল, মুকুটে ছিল রত্নের কাজ। রত্ন পাথর থেকে যে আলো ছড়িয়ে পড়তো আম জনতার দিকে, সে আলো আসলে প্রগাঢ় হমিথ্যে বানানো। সে আলোর ভিতর শুদ্ধতা ছিল না কিছু। সম্রাজ্ঞীর মুকুট থেকে ছিটকে যাওয়া আলো আসলে অন্দরমহলের চাবুক চিহ্নগুলোকে আড়াল করবার কৌশল। ওই তো বিকেল পাক সাট দিচ্ছে, তার দীর্ঘ দুই ডানা থেকে ঝরে পড়ছে গুঁড়ো গুঁড়ো মন কেমন আলো। আমি সেই মন কেমন আলোয় ভিজে দাঁড়িয়ে রয়েছি প্রাসাদের অলিন্দে। আমার এই চুপ করে দাঁড়িয়ে থাকাই কাজ।

0: দৃশ্যদের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখে যাওয়াই কাজ। এই তো দুর্যোধন বলে গেল যাচ্ছি, কোথায় যাচ্ছে জিজ্ঞেস করা যাবে না, সন্তান হলেও সেও তো পুরুষ, আর পুরুষ কখনো কৈফিয়ত দিতে পছন্দ করে না, পছন্দসই প্রশ্ন না হলে নিরুত্তর থাকাই পুরুষ। আমাকে ছড়া ফুল হয়ে শরীর বিছিয়ে রাখতে হবে শুধুই সচ্চায়, পাপড়ি জুড়ে রাখতে হবে শুধুই নিবেদন, আমার সমস্ত সুগন্ধ শুধু তাকিয়ে থাকবে তাদের আল্লাদিত মুদ্রার দিকে। আমার নিজস্ব ইচ্ছে থাকতে নেই, স্বপ্ন থাকতে নেই, থাকতে নেই নিজস্ব সম্ভোগের ইচ্ছে। কেন, আমার ধমনী নেই? আমার ধমনী জুড়ে রক্তদল অশ্বারোহী হয়ে চায় না ছুটে যেতে, মাঠ দিগন্ত পেরিয়ে সীমান্ত পেরিয়ে উধাও হয়ে যেতে অচিন দেশের দিকে? আমার হার নেই, পরিচ্ছন্ন হারের ভিতর থেকে বেজে ওঠে না দেহাতি গানের সুর। আমার পাঁজর নেই, পাঁজরের গোপন ঘর থেকে ডেকে ওঠে না সাত রঙের পাখি। নাকি আমার নিজস্ব কোনো ঋতুকাল থাকতে নেই? অথচ আমারই গর্ভের শান্ত জল একুশ পক্ষকাল পাহারায় রাখে পুরুষের ভ্রম। একুশটি পক্ষকাল জুড়ে আমরা কথা বলে গান গেয়ে গড়ে তুলি শাসকের দেহ। একদিন আমারই মতো আরো কেউ কেউ শোষিত হবে বলে দুঃশাসন কর্ণপাত করেনি আমার কথায়। প্রকাশ্য সভায় পাঞ্চালির পোশাক খুলতে খুলতে কি আনন্দ পেয়েছিল সে! সে আমার সন্তান নয়, সে তখন শুধুই পুরুষ। আর পুরুষ মেয়েদের মন নয়, ভালোবাসে শরীরের মানচিত্র, শরীরের মানচিত্রে ছেড়ে দেয় অশ্বমেধের ঘোড়া, আর অশ্বমেধের ঘোড়া অবরোধ পছন্দ করে না। না, স্বেচ্ছায় নয়।
1: শ্রোতা বন্ধুরা শুনলেন কবিতার আকাশ। এই পর্বে কবিতা আবৃত্তি, শিল্পী ছিলেন মুনমুন মুখোপাধ্যায়। অনুষ্ঠান শুনতে পাচ্ছেন আকাশবাণী বেলুনিয়া কেন্দ্র থেকে। এখন শুনবেন আমি নারী। এই অনুষ্ঠানে আমরা প্রথমে শুনব আমার কথা। আমার কথা আজ শুনব বরপথরি দ্বাদশ বিদ্যালয়ের শিক্ষিকা পিঙ্কু সরকারের কিছু কথা।
2: নমস্কার, আমার নাম পিঙ্কু সরকার। আজকে আমার কথা অনুষ্ঠানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্যে আকাশবাণী বিলুনিয়া কেন্দ্রকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার জন্ম আগরতলা প্রতাপগড়। প্রতাপগড় রামঠাকুর গার্লস স্কুলে 10th পাশ করি, তারপর 11-12 কৃষ্ণনগর বিজয় কুমার স্কুলে পাস আউট হই, দেন আগরতলা লিচুবাগান সচিন দেববর্মন গভর্নমেন্ট মিউজিক কলেজ থেকে বি মিউজিক কমপ্লিট করি। বৈবাহিক সূত্রে এখন বর্তমানে বিলুনিয়া বরপাথরি আমার শ্বশুর বাড়ি। বিলুনিয়া বরপাথরি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আমি একজন মিউজিক টিচার। আমার হাজব্যান্ড, তিনিও একজন মিউজিশিয়ান, উনি প্যাড এবং ড্রামস প্লে করেন। এবারে চললাম গান রিলেটেড কিছু কথাবার্তা নিয়ে। গানটা আমার জীবনে কীভাবে আসলো, কবে থেকে আমি গান শুরু করি? একদম বাল্য বয়স থেকেই গান আমার শেখার খুব ইচ্ছে ছিল, কিন্তু শেখা হয়নি। বাবার একার রোজগার, আমরা চার বোন এক ভাই, মা বাবা ঠাম্মি সহ আটজন ফ্যামিলি মেম্বার। আমাদের পড়াশোনা চালিয়ে তার পাশাপাশি নাচ গান অন্য কিছু শেখার মতো তখন পরিস্থিতি তেমন ছিল না, কিন্তু গান আমি কখনো বন্ধ রাখিনি। চিৎকার করে, গুনগুন করে, শুধু সারাদিন গান গেয়ে বেড়াতাম। আমার পছন্দের শিল্পী ছিলেন লতাজি, আশা ভোসলেজি, ওনাদের গান শুনে আমি বড় হয়েছি। আমি যখন ক্লাস 6-7 পড়ি, আমার গানের প্রতি এত আগ্রহ দেখে বাবা মা আমাকে একটা গানের স্কুলে ভর্তি করিয়ে দেয়, গেন্ডস ক্লাব দোলন স্যারের কাছে। স্যার আমার হিন্দি গান শুনে মুগ্ধ হয়ে আমাকে স্যারের অর্কেস্ট্রা ব্যান্ডে পারফর্ম করিয়েছিল। তখন পুজোর সিজনও চলছিল। সেই তখন থেকে শুরু করে এখন অবধি চলছে আমার গান নিয়েই চলা। এখন বর্তমানে আমার মেয়ের উপর পুরো ফোকাস, কারণ ওর এখন 6 মান্থ চলছে। ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা, শুনলেন আমিনারি এই পর্বে, শুনলাম আমার কথা, আমার কথা শুনলাম বরপাথুরী দ্বাদশ বিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সঙ্গীত শিক্ষিকা পিঙ্কু সরকারের কিছু কথা। অনুষ্ঠানে এবারে শুনুন অঙ্গনার রান্নাঘরে, এই অনুষ্ঠানে শ্রীমতী লক্ষ্মীধরের, অর্থাৎ হাউসওয়াইফ, গৃহকর্ত্রী লক্ষ্মীধরের সঙ্গে একটি সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন জয়ন্তী মহাজন মল্ল। শুনুন অঙ্গনার রান্নাঘরে।
3: নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, অঙ্গনার রান্নাঘর অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি অঙ্গনার রান্নাঘরে। রান্নাঘর শুধু রান্নার স্থান নয়, এটি একটি পরিবারের প্রাণকেন্দ্র। এখানে তৈরি হয় পরিবারের সবার প্রিয় খাবার, জমে ওঠা গল্প, ভাগ করে নেওয়া হয় অভিজ্ঞতা আর ভালোবাসা। আজ আমরা কথা বলবো ঘরোয়া রান্না, বাটা ভর্তা, মশলার ব্যবহার, সুন্দর রান্নাঘর এবং পারিবারিক সহযোগিতা নিয়ে। আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আজকের, যার সঙ্গে আমরা আড্ডা দেবো,

0: একজন দিদি, দিদির বাড়ি বিলুনিয়া জেল রুট। দিদি আপনার নাম কি?
1: আমার নাম লক্ষ্মীধর।
0: লক্ষ্মীধর, আজকে আমরা যার সঙ্গে কথা বলতে যাচ্ছি, অর্থাৎ অঙ্গনার রান্নাঘরে অনুষ্ঠানে যার সঙ্গে আড্ডায় বসেছি, উনি হচ্ছেন লক্ষ্মীধর, বাড়ি বিলুনিয়া জেল রুট। দিদি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ। প্রথমে আমরা চলে যাব দিদির কাছে একটা প্রশ্ন নিয়ে, রান্নার প্রতি আপনার প্রথম যে আগ্রহটা কিভাবে এসেছিল, বা রান্নাটা আপনার কাছে কি মনে হয়? কি
1: আমার রান্না করাটা খুব আনন্দের সহিত রান্না করতে ইচ্ছে করে।
0: আমরা বুঝাতে চাইছেন যে রান্নাটা আপনার কাছে ভালোবাসা না?
1: হ্যাঁ, ভালোবাসা।
0: ভালোবেসেই রান্না করছেন?
1: ভালোবেসেই রান্না করছি।
0: আচ্ছা, আর অনেকের কাছে তো আছে যে এটা দায়িত্ব বা কর্তব্য হিসেবে রান্না করতে হবে, করে নিচ্ছি, কিন্তু আপনার কাছে কি মনে হয়?
1: আমার কাছে এটা মনে হয় না, আমার কাছে আনন্দের সহিত আমি রান্না করতে ভালোবাসি।
0: বাহ, সত্যি রান্নাটাও কিন্তু একটা আর্ট, তাই না দিদি? একটা শিল্প।
1: শিল্প।
0: আপনি মনকে বুঝিয়ে নিলেন যে আমি আজকে এইভাবে চিন্তা করে রান্নাটা করব, সত্যি সেই রান্নাটার মধ্যে আলাদা একটা স্বাদ এসে যায়, তাই না?
1: অবশ্যই স্বাদ এসে যায়।
0: তো প্রথম রান্নার যে আগ্রহ, কার থেকে পেয়েছেন?
1: আমার মা থেকে পেয়েছি।
0: আপনার মায়ের কাছ থেকে? মা কি এখনো
1: আছেন? মা খুব সুন্দর সুন্দর রান্না করে, অনেক পুরানো দিনের রেসিপি গুলো রান্না করে, দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে।
0: মায়ের হাতে রান্না এখন মনে আছে?
1: অনেক মনে আছে।
0: একটা রেসিপি বলুন না যে মায়ের হাতে রান্না যে আপনি শিখে এখনো করছেন।
1: মায়ের হাতে যখন এই যে অনেক পুরানো দিনের ওইটা কবিরাজি ওষুধের মতন কাজ করে, যে
0: যেটা
1: এটার নাম হলো গোয়াদা। গোয়াদা, এরপরে সাজনার ছাল দিয়ে, সাজনার ছাল গুলো বেটে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে, গোয়াদাগুলো পরিষ্কার করে, গোয়াদাগুলো আবার আদার মতন হয়, এটার আলাদা একটা সেন্ট আছে।
0: আচ্ছা,
1: তো ওই সেন্ট গুলো এটা বাতের জন্য উপকার হয়। তো আমার মা ওইগুলিকে রসুন দিয়ে, গোলমরিচ দিয়ে, দারচিনি দিয়ে, এলাচ দিয়ে, লং দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, এইগুলো কাঁচা লঙ্কাগুলো টেলে এরপরে এটারে ভাজা করে, এরপরে পাটাতে পিষে
0: বাটা বানাতো। বা আজকে আমাদের রান্নাঘরের অনুষ্ঠানে
1: আমার মার অনেক মানে এই এই রান্নাটাই আমার মার রান্নাটাই অনেক মনে পড়ে, বাটাটা
0: এখনো মনে পড়ে।
1: এখনো মনে পড়ে।
0: তো আপনার মা কি এখনো আছেন?
1: না, আমার মা মারা গেছে।
0: আচ্ছা, দুঃখিত। তো আপনার মায়ের হাতের যে রেসিপিটা বললেন, শ্রোতা বন্ধুরা আপনারা জানেন কি না জানি না, আমার কাছে তো একেবারেই নতুনত্ব লাগছে, যদিও পুরনো। আমি কথা শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের অনুষ্ঠানের রান্না হবে ট্রেডিশনাল, অর্থাৎ যেগুলো বাটা ভর্তা এসব নিয়েই। আমরা তো নিত্য নৈমিত্তিক বিভিন্ন ধরনের রেসিপির গল্প নিয়ে বসে থাকি, কিন্তু আজ সম্পূর্ণ আলাদা। দিদির গল্প শুনছি, আরও শুনবেন, শুনতে থাকুন, আমাদের সঙ্গেও থাকুন। ওনার মায়ের হাতের যে বাটা, দিদি এই বাটাটা কি আপনি আপনি এখনো চালিয়ে যাচ্ছেন?
1: এখনো এখনো বাড়িতে করি, আমার এখনো আছে। এ আজকেও করার ছিল, করিনি, কিন্তু এটা কালকে করব।
0: আচ্ছা, বাহ। বাটা পরিবারের সবাই পছন্দ করে?
1: সবাই পছন্দ করে এটা। আমার পরিবারের কেউ পছন্দ না করলেও খাওয়াতে জোর করে খাওয়াই নি,
0: যেহেতু এটা একটা
1: ওষুধ
0: উপকারী হিসাবে, উপকারী হিসাবে। বাহ, কি কি বললেন? সাজনা পাতার, সাজনা গাছের ছাল দিয়ে,
1: গাছের ছাল
0: আর গোয়াদা।
1: গোয়াদা এইগুলো বাটা, আবার আরো একটা আছে।
0: শ্রোতা বন্ধুরা, আপনারাও আপনাদের বাড়িতে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে সাজনা গাছ নেই, একেবারে উপকারী। সাজনা গাছের কোনো কিছু ফেলা যায় না আমি মনে করি, তাই না দিদি?
1: হ্যাঁ।
0: আর একটা আছে না সাজনা গাছের পাতা বাটা?
1: পাতা বাটা
0: আছে, ওটাও তো করা যায়।
1: হ্যাঁ, ওটাও করা।
0: ওটা করতে হলে কি কি লাগে?
1: ওইটা করতে হলে যে লঙ্কা গুলোকে, কাঁচা লঙ্কা নিতে হবে, রসুন নিতে হবে, আদা নিতে হবে, তারপরে একটু গোলমরিচ নিতে হবে, এলাচ নিতে হবে, কালি জিরে নিতে হবে, এইগুলো সব কিছু নিয়ে
0: সবগুলো করাইতে
1: টালতে হবে, টেলে এরপরে পাটাতে দিয়ে সাজনা পাতাগুলো টালতে হবে।
0: আচ্ছা, জলটা শুকিয়ে নিতে হবে, টেলে
1: শুকিয়ে নিতে হবে, একটু টালা করলে এই সেন্টটা বাড়ে, এই জন্য এটাকে টালা করলে ভালো হয়, এই জন্য এটা টালতে হয়। তো

0: শুনেছি সজনে পাতাটা নাকি চোখের জন্য খুব উপকারী, আবার যাদের সুগারের সমস্যা আছে
1: ওদের জন্য উপকার। তাহলে সজনে পাতাটা আবার সিদ্ধ করে জল খেলেও উপকার আছে।
0: উপকার আছে,
1: হ্যাঁ।
0: তো আজ আপনি যে দুটো বাটা কথা বললেন, দুটোই তো উপকারী,
1: দুটোই উপকারী,
0: সজনা গাছের ছাল প্লাস গোয়াদা। গোয়াদাও হয়তো, হ্যাঁ, অনেকের বাড়িতে
1: সজনা গাছের ছালের সঙ্গে একসঙ্গে
0: বেটে
1: বেটে এটা ভর্তা খায়।
0: বাহ, খুব সুন্দর। আর কোনো বাটা মনে আছে বাড়িঘরে আর কি কি বাটা করা হয়?
1: এই তো বাড়িঘরে তো বাদাম বাটা সবাই করে। বাদাম বাটাটা,
0: বাদাম বাটা কিভাবে করতে হবে?
1: বাদাম বাটাটাও এইভাবে করতে হবে,
0: শুকনো লঙ্কা নাকি কাঁচা লঙ্কা?
1: একটু শুকনো লঙ্কা দিলে ভালো হয়।
0: বাদামটা কি কাঁচা কর নাকি একটু টালতে হয়?
1: টালতে হয়, বাদামটা ভাজতে হবে।
0: ভাজতে হবে,
1: হ্যাঁ।
0: কাঁচা কি করা যায় না?
1: কাঁচাটা আমি করিনি, আমি ভেজেই করেছি।
0: আগে একটু ভেজে নিতে হবে, লঙ্কাটাকেও ভাজতে হবে,
1: শুকনা লঙ্কা ভাজতে হবে।
0: যে সব জিনিস আমাদের বাড়ি ঘরে প্রতিনিয়ত থাকেই, ঠিক না, এমনও কি হয়েছে যে কখনো আপনার বাড়ি ঘরে সবজি বাজার নেই, কিছু নেই, হঠাৎ কেউ আসলো
1: এইগুলো দিয়ে
0: চালা ভর্তা দিয়ে চালিয়ে নিয়েছে? তো বাটা ভর্তা তাহলে পরিবারের সবাই পছন্দ করছে খুব ভালোভাবে?
1: সবাই পছন্দ করে,
0: গরম গরম ভাতের সঙ্গে।
1: গরম গরম ভাতের
0: সঙ্গে ভালো যাবে,
1: হ্যাঁ, গরম গরম ভাতের সঙ্গে
0: সকালবেলা, বিশেষ
1: সকালবেলা, ঠান্ডা হলে ভালো লাগবে না।
0: আচ্ছা আচ্ছা, তো আর একটু অন্যভাবে যাচ্ছি, দিদির কাছ থেকে জানতে চাচ্ছি, বাটা দুটো বাটার কথা আমরা শুনে নিলাম, তো দিদি আপনার সকালবেলাটা কিভাবে শুরু হয়? আমাদের যেহেতু অনুষ্ঠানটা আজকে অঙ্গনার রান্নাঘর নিয়ে, রান্নাঘরের বিভিন্ন গল্প নিয়ে, ঠিক আছে, আপনার সকালবেলাটা কিভাবে শুরু হয়?
1: এই তো সকালবেলা ঘুম থেকে উঠে ঘর দরজা ঝাড় দিয়ে এরপরে রান্নাঘরে ঢুকে নিই, রান্নাঘরে ঢুকে রান্নাঘরের কাজগুলো সেরে নিই, বাসনপত্র ধোয়া, তারপরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে গুছিয়ে
0: গুছিয়ে
1: রাখতে হবে।
0: হ্যাঁ, রান্নাঘরকে গুছিয়ে রাখা খুব যত্ন সহকারে কারা পারে? আমি মনে করি একজন গৃহিণী পারে, ঠিক না? হ্যাঁ, একজন গৃহিণী যত সুন্দর করে রান্নাঘরটাকে গুছিয়ে রাখবেন আমার মনে হয় না আর কেউ এভাবে পারবে, কারণ ওনার হাতের প্রত্যেকটা জিনিস উনি কীভাবে রেখেছেন উনিই জানেন, সাজিয়ে গুছিয়ে বা পরিবারের সবার জন্য কোনটা কোন জিনিসটা দরকার স্বাস্থ্যকরভাবে ওইভাবে রান্নাও করে দিচ্ছেন, পরিবারের সেবাও করছেন। তো রান্নাঘরে কখনো দাদা আপনাকে হেল্প করেছে?
1: হ্যাঁ, অবশ্যই করেছে।
0: কি কি হেল্প করে? সবসময় করে না?
1: এই তো সবসময় করে, সঙ্গে থাকলেই করে, না থাকলে তো কোথায় করবে।
0: দাদা কি আগে জব করতো?
1: আগে জব করতো।
0: কিসের জব করতো?
1: হ্যাঁ, আর্মিতে ছিল, আর্টিলারি।
0: তো আপনিও কি সঙ্গে সঙ্গে থাকতেন নাকি?
1: আমিও সঙ্গে ছিলাম।
0: আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে?
1: এক ছেলে এক মেয়ে।
0: বিয়ে হয়ে গেছে?
1: ওদের বিয়ে দিয়ে দিয়েছি।
0: এখন পরিবারে আপনারা দুজনে আছেন?
1: এখন আমরা পরিবারে দুজনেই আছি।
0: তো একে অপরকে সাহায্য করে হাত বাড়িয়ে নিচ্ছেন, দুজন দুজনকে হেল্প করছেন যখন যেভাবে পারছে আর কি দাদাও। তো আর কি কি রান্না করতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? কোন রান্নাটা দাদা বা আপনার ছেলে মেয়ে যারা?
1: আমার আমার বর হাজবেন্ড লতি পাতুরিটা খুব পছন্দ করে।
0: লতি পাতুরি?
1: হ্যাঁ, লতি পাতুরি। ওইগুলি করতে হলে লতিগুলো কেটে নিতে হবে, কেটে নিয়ে একটু সিদ্ধ জল ফেলতে হবে, সিদ্ধ জল ফেলে এরপরে এটাকে বেড়া পেঁয়াজ রসুন আদা ধনিয়া জিরা গোলমরিচ এগুলো তেল কাঁচা তেল মেখে এক আধা ঘন্টার মতো রেখে দিতে হয়। রেখে দিয়ে এরপরে আধা ঘন্টা পরে এটারে রান্না করতে হয়।
0: আচ্ছা,
1: এটা রান্না করলে এটা এবার তেলের মধ্যে এবার একটু কড়াইয়ে বসে আধা ঘন্টা পরে এবার তেল দিয়ে এবার পাঁচফোড়ন সম্বাদ দিয়ে দুটো শুকনো লঙ্কা দেবো, শুকনো লঙ্কা দেওয়ার পরে তেজপাতা দেবো, তেজপাতা দিয়ে এবার এই লতিগুলোকে এবার আস্তে তেলের মধ্যে বসিয়ে দেবো। ডিমটা একটু জালটা একটু আস্তে করে দিতে হবে,
0: ধিমি আছে করতে হবে,
1: ধিমি আছে করতে হবে।
0: তো পাতুরিটা কি কলা পাতাতেও হয়?
1: কলা পাতাতেও হয়, এমনি
0: কড়াইয়ের মধ্যে হয়।
1: আমি কড়াইয়ের মধ্যে করি।
0: আচ্ছা আচ্ছা,
1: এটা নিরামিষ পাতুরি আর কি,
0: নিরামিষ পাতুরি।
1: হ্যাঁ,
0: বাটা ভর্তাগুলো তো বেশিরভাগ নিরামিষে হয়, যেমন আরেকটা ভর্তা আছে শুনেছি চিংড়ি ভর্তা,
1: চিংড়ি ভর্তা, হ্যাঁ
0: চিংড়ি ভর্তাও করা যায়,
1: করা যায়
0: ঠিক না?
1: হ্যাঁ, নারকেল দিয়ে,
0: নারকেল দিয়ে
1: চিংড়ি ভর্তাটা।
0: আচ্ছা, তো দাদার পছন্দের পাতুরি প্রায়শই করা হয়?
1: প্রায় সময়, আজকেও করেছি,
0: আজকেও করেছি। দাদা তাহলে খুব পছন্দ
1: লতি পাতুরি? লতি পাতুরি।
0: আর কি কি?
1: এই তো আর কি কি বলতে,
0: এগুলি
1: চলছে।
0: আর ছেলে মেয়েদের পছন্দের? ওরা যখন,
1: আমার ছেলের পছন্দ হলো সীতার বেগুন পছন্দ,
0: সীতার বেগুন ভর্তা, ছোট ছোট বেগুন,
1: ছোট ছোট গুড়গুড়ি বেগুন বলে ওইগুলিকে,
0: সীতার বেগুন বলা হয়।
1: আমার ছেলের এটা খুব ফেভারিট।
0: গ্রাম বাংলার লোকদের এটা মোটামুটি সব ঘরের সবারই পছন্দ, ওই বাটাটা। শ্রোতা বন্ধুরা কিন্তু খুব, আমি মনে করছি খুব মনোযোগ দিয়ে শুনছেন যে আজকের যে বাটা ভর্তা রেসিপিগুলো সবার খুব ভালো লাগছে। আশা করছি অনেকের হয়তো জিভে জলও এসে যাচ্ছে বাটা ভর্তার নাম শুনে, যে সীতার বেগুন, এটা আমাদের গ্রামের বাড়িতে কেন, শহরেও অনেকের বাড়িতে দেখা যায়, যেগুলোকে দিদির কাছ থেকে শুনলাম কিভাবে করতে হয় শুনবো।
1: এই সীতার বেগুনগুলো আগে টালতে হবে, টেলে এরপরে লঙ্কাগুলো টালতে হবে, শীতলগুলো টালতে হবে,
0: কাঁচা লঙ্কা,
1: কাঁচা লঙ্কা তো টেলে এরপরে পাটাতে বাটতে হয়, এই শেষ,
0: একেবারে সংক্ষেপ। কিন্তু ওই বাটাটা হচ্ছে কঠিন। আপনার কি মনে হয় এখনকার যারা আছেন, এখনকার যিনি যারা গৃহিণী হচ্ছেন, হ্যাঁ, ওরা এসব করতে অভ্যস্ত হচ্ছে কি? আপনার কি, আপনার কি মনে?
1: আমার মনে হয় না এগুলো করবে ওরা, ওরা ওই পুরানো জিনিসগুলো খেতে ভালোভাবে, কিন্তু
0: একদম একদম না, একদম ঠিক বলেছেন, ওরা কিন্তু খেতে ভালোবাসবে কিন্তু ওরা করতে রাজি হবে না। ওটা তো ওই যে শিল নোড়াতে বাটা, শিল শিল নোড়াতে বাটা, ওরা মনে হচ্ছে জানি
1: বলবে মিক্সারে দিলে হবে না, কিন্তু মিক্সারের স্বাদ একটা,
0: বাটার স্বাদ,
1: বাটার স্বাদ,
0: পাটাতে বাটার স্বাদ আলাদা আর মিক্সারের স্বাদ আলাদা। মিক্সারেতে এত মিহি করা যায় না,
1: মিহি করা যায় কিন্তু এটা
0: স্বাদটা আসে না,
1: স্বাদটা আসে না।
0: একদম ঠিক। এখনকার যারা গৃহিণী হচ্ছেন, তো ওদের জন্য আপনি কিছু বলবেন যে মাঝে মধ্যে এসব করা উচিত?
1: মাঝে মধ্যে একটা মুখরোচক একটা, হঠাৎ করে যদি এই বাটাগুলো,
0: যেমন ধরুন বর্ষার দিনে, বৃষ্টি, বৃষ্টির
1: দিনে তো খিচুড়ি রান্না করতে পারে, বৃষ্টি হচ্ছে, কুমোর দিয়ে, ডাটা দিয়ে, একটু নারকেল দিয়ে, বাদাম ভাজি করে খিচুড়িটা করতে পারে, তখন আরামে বসে, বৃষ্টি হচ্ছে, বসে বসে খিচুড়ি খাচ্ছে, আরামও লাগছে।
0: সত্যি, সঙ্গে যদি বেগুন থাকে, বেগুন ভাজি আরো ভালো,
1: আরো ভালো লাগে,
0: আরো ভালো লাগে,
1: ঘি দিয়ে বেগুন ভাজি।
0: তো ওসব তো ওরা একদম ঠিক বলেছেন, ওরা করতে পারবে না কিন্তু খেতে ভালোবাসবে,
1: খেতে ভালোবাসবে।
0: তো এইভাবে হলে তো হবে না, একটু তো করতে হবে নাকি?
1: এখন আর বলাও যায় না, এখন বোঝিকে বলাও যায় না যে আরে কি বলছে ওরা।
0: বেশিরভাগ গৃহিণীরা দেখে দেখেছি যারা এখনকার, ওরা ইউটিউব দেখে বা অনলাইনে কোনো কিছু দেখে রান্না শিখছেন,
1: শিখছে
0: ঠিক না, ওই রান্নারও স্বাদ আছে, নেই বললে হবে না, কিন্তু সেই পুরনো মা মাসিদের হাতের রান্নার জাদুটাই আলাদা। যেমন আপনি আপনার মায়ের হাতে রান্নার কথা বললেন, সেটা অন্যরকম স্বাদ। আপনার এখনও মনে আছে, এখনও আপনি সেই রান্না শিখে আপনি আপনার শ্বশুরবাড়িতে এসে আপনার স্বামীকে খাওয়াচ্ছেন বা এখনও করে যাচ্ছেন, যে বললেন যে আজকেও করবেন ভেবেছিলেন কিন্তু হয়তো সময়ের কারণে পারেননি, হ্যাঁ আগামীকাল করবেন, এমন সেই ভাবনাটা থাকাটাই তো আলাদা, তাই না? আচ্ছা দিদি, তো রান্না করে কতক্ষণ সময় কেটে যায়?
1: আমার দিনের তো ঘন্টা দুয়েক লেগে যায় রান্না
0: করতে, শুরু করে ঘন্টা দুয়েক রান্না বান্না নিয়ে। এ তারপরে কি কাজ করেন?
1: তারপরে একটু ওই যে গার্ডেনে কাজ করি, এখানে
0: অবসর সময়টাও কেটে গেল,
1: সময়টা ওইখানে টাইম পাস করে নি।
0: বাড়িতে জায়গা আছে?
1: আছে, জায়গা আছে।
0: আচ্ছা, তো কি কি গার্ডেনিং করেন?
1: এই তো একটু কাঁচা লঙ্কা লাগাই, বেগুন লাগাই, এরপরে বাদাম লাগাচ্ছি, তারপরে
0: বাড়িতে বাদাম করছেন, বাড়িতে হবে?
1: হবে না কেন?
0: আচ্ছা,
1: একটু ধরে নিয়েছে বাদাম।
0: বাহ, তো ওখানে কোনো সার ওষুধ দিচ্ছেন নাকি নিজস্ব?
1: দিয়েছি, আমি নিজে ইচ্ছা করে দিয়েছি, গাছ উঠে গেছে,
0: এখন বাদামও ধরছে। বাহ, দিদির বাড়িতে এসে যা শুনছি বা যা দেখ

0: করছি, সত্যি অপূর্ব লাগছে আমারও। তা আর কি কি কাজ করতে ভালো লাগে আপনার?
1: এই তো ঘর ধোয়া মোছা, ঘর গোছানো, এগুলি ভালো লাগে।
0: ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন করে,
1: পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালো
0: ভালো লাগে সত্যি। তো দিদি, কখনো কি মনে হয়েছে যে সারাক্ষণ রান্না বান্নাই করছি, ঘর গুছাচ্ছি, ঘর পরিষ্কার করছি, আমারও একটা কিছু করা দরকার, আমারও কিছু করতে ইচ্ছে হয়, এমন কি কখনো মনে হয়েছে যে আপনারও কিছু একটা করতে ইচ্ছে?
1: একটু কিছু করা হয়েছে, যা যেহেতু মানে চাকরি বাকরি পাইনি, তখন তো ঘরে ঘরোয়া কতগুলো কাজ, যে 2 টাকা বাঁচাবো এই জন্য তো ধান সিদ্ধ করছি, তারপরে এই তো মোরগ পালছি, কবুতর পালছি, এগুলো দিয়ে
0: ঘরে বসেই তো ইনকাম হলো হচ্ছে,
1: ইনকাম হচ্ছে, সকল
0: নিজেরাও
1: টাইম পাসও হচ্ছে, এগুলো দিয়ে আমার পয়সাও ইনকাম হচ্ছে।
0: বাহ, একজন মহিলা ইচ্ছে করলে অনেক কিছু পারে।
1: অনেক কিছু করতে,
0: যে আমি বাইরে কাজ করছি না তো কি হয়েছে, আমি আমার পরিবারের জন্য কাজ করছি। আর আমরা যারা নারীরা আছি, এই এই যে পরিবারের জন্য খেটে যাচ্ছি, এটার মূল্য কিন্তু কোটি কোটি টাকা দিলেও আমার মনে হয় না কেউ ইয়ে করতে পারবে, পারবে না কিন্তু কেউ, সত্যি না, এটার মূল্যায়ন কেউ করতে পারবে না, ঠিক নেই। এটার মূল্যটা দিতে জানতে হবে, ওনাকে সম্মান করতে হবে, ওনাকে আদর ভালোবাসা, উনি যে বাড়ি ঘরে পরিশ্রম করছেন, এটা মূল্যটা ঠিক ওনাকে সম্মান দিয়েই করা যায়, ঠিক না দিদি? আপনার কি মনে হয়?
1: হ্যাঁ, এটা অবশ্যই,
0: একদম একদম। আচ্ছা দিদি, আপনি যে আপনার রান্নার কথাগুলো বললেন, সবগুলো তো আমি কাঁচা লঙ্কার ব্যবহার পেয়েছি বেশি, তো আমার একটা কথা মনে পড়লো, আপনি কি আপনার বাড়িঘরের যে বেশিরভাগ রান্নাতে কি গুঁড়ো মশলা অর্থাৎ বাজারের কিনা মশলা ইউজ করেন, নাকি বাড়িঘরের যে বানানো আপনি করেন?
1: বাড়িঘরে বানানো মশলা ইউজ করি আমি, গুঁড়ো মশলা আমি কখনো বাজারের কিনে মশলা আমি ব্যবহার করি না, আমি নিজে বানিয়ে এতে কাঁচা লঙ্কা কিনে, তারপরে
0: সারা বছরের জন্য আপনি সংগ্রহ করে রেখে দিন?
1: সংগ্রহ করে রেখে দিই।
0: আচ্ছা, তো তাহলে আপনার সারা বছরের জন্য কত কেজি লঙ্কা?
1: আমার সারা বছরের জন্য আমরা পরিবারে চারজন, চারজনের মধ্যে আমাদের প্রায় 10 কেজির মতো মরিচ লাগে ওইখানে, কাঁচা লঙ্কা 10 কেজিকে শুকিয়ে ওইখানে আসে 5 কেজি বা 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি এসে যায়। হ্যাঁ,
0: 10 কেজি কাঁচা লঙ্কা শুকিয়ে
1: 3 কেজি 4 কেজি আসে, এটা শুকনো হলে এটা ওয়েটটা তো কমে যায়। তো
0: এই মেশিনে গুরু করে
1: আর মিক্সার করে, আমি মিক্সারে
0: বাড়িতেই বা
1: আমি ধুন্না, কাঁচা ধুন্না কিনে নিই, এই যে সিজনে আমি ধুন্না কিনে আনি, ওইটাকে এবার ধুইয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে এর বয়মে রেখে দিই। এবার আবার যেদিনকে, যেদিন আমি এটা মিক্সার করব, ওই দিন আবার রোদ্রে দিয়ে, ওই রোদ্রের থেকে এনে মিক্সারে দিয়ে আমি এটা পাউডার করে আমি বয়মে, কাঁচের বয়মে রেখে দিই।
0: দুটো মশলা আপনি বাড়িতে করলেন,
1: আমার হলুদও, হলুদ পুরা পুরা বছরের হলুদ হয়ে যায়।
0: হলুদ গাছ কি, হলুদ কি কিনে নাকি বাড়িঘরে?
1: আমি বাড়িঘরে তৈরি করেছি,
0: নিজে গাছ লাগিয়ে,
1: নিজের গাছ লাগিয়েছি, ওইখান থেকে তুলে এনে এটাকে পরিষ্কার করে জলে ধুয়ে পরিষ্কার করে, এরপরে একটু একটু ভাপ দিতে হয়, ভাপ দিয়ে এবার এইগুলোকে একটু বটিদার মধ্যে কেটে কেটে এটা রোদ্রে
0: শুকাতে ফেলতে হবে। তো
1: খোসা ফেলতে হয় না, খোসাগুলো একদম পরিষ্কার করে ধুয়ে এরপরে এবার রোদ্রে শুকিয়ে দিই। শুকিয়ে দিলে এবার শুকালে এরপরে এবার ওইগুলি, ধরো বছরে 20 কেজি 25 কেজি হলুদ লাগে, তো ওইটাকে শুকিয়ে 4 কেজি 5 কেজি হয়ে আসে।
0: আচ্ছা,
1: এইরকম
0: তাহলে 3 রকমের মশলাই আপনার হাতের তৈরি?
1: তৈরি আমার জিরা, জিরা আমি বাজার থেকে কিনে আনি, গোটা জিরা কিনে আনি, আমি এটা জিরাটাকে ধুয়ে পরিষ্কার করে এরপরে আমি এটা মশলা তৈরি করি।
0: মানে আপনি সব মশলাগুলোই বাড়িতেই করে নেন?
1: বাড়িতেই করে নেই,
0: মিক্সারে,
1: মিক্সারে।
0: বাহ, এটার তো উপকারিতাই অনেক। এখনকার বাজার চলতি যে মশলাগুলো আছে প্যাকেটিং, ওগুলোর মধ্যে তো বিভিন্ন রং মেশানো হয়, যতদূর জানি
1: রং মেশানো হয়, এটা কালার হয়ে যায়। মানুষ তো ভাবে যে আরে কাঁচা লঙ্কার গুঁড়ো দিয়ে রান্না করছে, তরকারিটা দেখতে সাদা সাদা লাগছে, সুন্দর লাগছে না, কিন্তু খেতে ভালো লাগছে, কিন্তু ওই যে বাজারের মশলাগুলো দিয়ে যখন বানায় তখন তো কালারটা অন্যরকম হয়ে যায়, তখন দেখতে সুন্দর লাগে কিন্তু খেতে ভালো লাগে না,
0: শরীরের জন্য তো ভালো না,
1: শরীরের জন্য ভালো না, স্বাস্থ্যকরের জন্য ক্ষতিকর।
0: তাহলে আপনি আপনার পরিবারের জন্য কতটুকু ভাবছেন? চিন্তা করলে দেখা যায় আর কি, যে সেই সকাল থেকে উঠে রাত অবধি পরিবারের জন্য খেটে যাচ্ছেন, ওরা কিভাবে সুস্থ থাকবে, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, একটা পরিবারকে দিদি একা হাতেই মেনটেন করছেন, শুনে তো খুব ভালো লাগছে। এখন এখনকার দিনে খুব কম দিদিরাই আছেন যারা ঘরে বসে যে মশলা তৈরি করে করছেন, আমরাও তো অনেকে আছি যারা বাজার চলতি মশলাগুলো চটপট কিনে নিয়ে আসছি একেবারে সহজ পদ্ধতিতে, কিন্তু একটু যদি কষ্ট করে দেখা যায় তাহলে আমাদের পরিবার
1: বসে বসে খেতে পারে,
0: হ্যাঁ বসে বসে খেতে পারে, প্লাস ওনাদের পরিবারে আমরা সবাই হেলদি হিসেবে থাকলাম, ঠিক। তো শ্রোতা বন্ধুরা আপনারাও শুনছেন, আমাদের অনেক দিদিরা আছেন যারা এমন বাড়িতে বসে বাজার চলতে, হ্যাঁ
1: বসে না থেকে নিজেরা তৈরি করে নেন, তাহলে এটা শরীরের জন্য উপকার হবে,
0: উপকার স্বাস্থ্যের জন্য। আজকে যতগুলো রেসিপি শুনলাম দিদির সবগুলোই স্বাস্থ্যকর রেসিপি, বাটা ভর্তা প্লাস দিদির মশলার যে ব্যবহার, মশলার ব্যবহারের গুণগত মানে আলাদা, ঠিক না? বাজারের গুলো দেখতে সুন্দর, যে কোনো জিনিসের যে কথায় আছে না চকচক করলেই শোনা হয় না, ঠিক না? বাজারে চলতি জিনিসগুলো আমরা দেখতে খুব সুন্দর, কিন্তু হাতে বানানো নিজে কষ্ট করে করলে এটার মধ্যে আলাদা একটা আনন্দও আছে, ঠিক না? তো দিদি আপনার কি মনে হয় যে আমরা যারা শ্রোতা বন্ধুরা আছেন ওদের জন্য কোনো কিছু বলবেন? যে আমরা তো আজকে অঙ্গনার রান্নাঘর অনুষ্ঠানে আছি, তো রান্না নিয়ে ছোটোখাটো কিছু টিপস, ঠিক আছে, ওরা কিভাবে সহজ পদ্ধতিতে খুব তাড়াতাড়ি রান্না করতে পারবে, যা কোন বিষয়গুলো ভুল হতে পারে যারা নতুন রান্না শিখছে, ওদের উদ্দেশ্যে আপনি কিছু বলুন।
1: যারা নতুন রান্না করতে শিখছে ওদেরকে বলবো যে ধৈর্য ধরে সুন্দরভাবে ইয়ে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, এটা দেখে মোবাইল দেখে এখন রান্না করতে পারে, মোবাইলে রেসিপি এসে যায়, রেসিপিটা দেখলে বুঝতে পারবে যে পুরানো রেসিপি।
0: পরিবারে যদি বয়োজ্যেষ্ঠরা থাকে ওদেরকে জিজ্ঞেস
1: করতে পারে, জিজ্ঞেস করলে বলে দেবে।
0: আমি সব পারি, এখনকার বউরা তো বলতে আমি সব পারি, আমি আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করব না,
1: হ্যাঁ
0: ঠিক না? অনেকের একটা ইগো থাকে যে আমি কেন জিজ্ঞেস করবো, এখন অনলাইনের যুগ সব পারি, কিন্তু আমি মনে করি বাড়িতে যদি কোনো বয়োজ্যেষ্ঠ মহিলা থাকেন ওনার ইয়ে, ওনাকে জিজ্ঞেস করলে উনি বলে দেবেন,
1: অবশ্যই বলে দেব,
0: হ্যাঁ এটাই। তো দিদি আপনার আজকের এই অনুষ্ঠানে এসে আপনার কেমন মনে হচ্ছে?
1: আজকের অনুষ্ঠানে এসে আমার কাছে ভালোই লাগছে,
0: ভালো লাগছে,
1: হ্যাঁ।
0: আর কি কি রান্না সব শেষে, মানে আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর হাতে হয়তো হাতে গোনা 2-4 মিনিট আছে, সব শেষে আপনি কি বলবেন? এমন আর কোনো রান্নার রেসিপি?
1: প্রচুর ঝোল আছে আমাদের মা বাবারা ভাদ্র মাসের অমাবস্যার দিনে কচুর ঝোল রান্না করে, ওই যে কচুর ঝোলগুলা অনেক পরিশ্রম রান্না করতে, এখন বোঝিয়েরা তো এইগুলি করতে চায় না, শর্টকাট মেরে দে যে বাজার থেকে একটু ইয়ে এনে দেবে, না হলে হোটেল থেকে নিয়ে আসবে,
0: বলবে যে 10 টাকার উলের জন্য আমার এত টাকা খরচ করবো কেন, খেতে কিন্তু খুব সুস্বাদু,
1: খেতে সুস্বাদু, কিন্তু ওরা করতে পারবে না,
0: হাত চুলকাবে
1: না, হাত চুলকাবে, ওটা কি করে করব, পারবো না আমি, এখন এইগুলি দিয়ে খেয়ে নাও, স্বামীকেও বলে দেবে, ছেলে বাচ্চাদেরকেও বলে দেবে, কিন্তু ওরা করতে পারবে না।
0: তো দিদি এই যে কচু বাটাটা, ওটা করতে হলে তো মিক্সারে হোক বা যেভাবে আগে তো এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোসা ছাড়িয়ে বা কাটারিতে এগুলোকে ঘষতে হবে, তাই না? তো হাত হাত তো অবশ্যই চুলকাবে, ওই কচুটার
1: হাত চুলকাবে না, হাতের হাতের না
0: চুলকানো কি টিপস আছে?
1: না চুলকানোর একটু ইয়ে লাগাতে হবে, এই যে আমাদের প্যাকেট গ্লাভস লাগাতে হবে, গ্লাভস লাগিয়ে দিলে এটা আর হাত চুলকাবে কি করে, এটা ছুলে নিলে এরপরে এবার এগুলো দিয়ে চামচ দিয়ে দিয়ে ফাটার মধ্যে।
2: आकाशवाणी समाचार के साथ मैं विशाल शर्मा। भारत फ्रांस आर्थिक और औद्योगिक सहयोग को मजबूत करने के लिए प्रधानमंत्री नरेंद्र मोदी पेरिस में फ्रांस के शीर्ष कारोबारियों के साथ उच्चस्तरीय बैठकें कर रहे हैं। प्रधानमंत्री मोदी शाम को फ्रांस के राष्ट्रपति इमैनुअल मैक्रों के साथ विवाटेक सम्मेलन में शामिल होंगे। प्रधानमंत्री मोदी सम्मेलन में कई उच्च स्तरीय कार्यक्रमों का नेतृत्व करेंगे। सम्मेलन का समापन प्रधानमंत्री के भाषण के साथ होगा। ये भाषण भारत की तेजी से बढ़ती वैश्विक डिजिटल उपस्थिति पर केंद्रित होगा। विवाटेक सम्मेलन के इस संस्करण में भारत का सबसे बड़ा राष्ट्रीय पवेलियन होगा। प्रधानमंत्री एक विशेष प्रवासी कार्यक्रम के दौरान भारतीय समुदाय के सदस्यों को भी संबोधित करेंगे। राष्ट्रपति द्रौपदी मुर्मू आज से मध्य प्रदेश और ओडिशा की 5 दिन की यात्रा पर हैं। यात्रा के पहले दिन मध्य प्रदेश के राज्यपाल मंगूभाई पटेल और मुख्यमंत्री डॉ. मोहन यादव ने इंदौर में उनका स्वागत किया। इसके बाद राष्ट्रपति बैतूल में आध्यात्मिक जागृति द्वारा आदिवासी समुदायों का सशक्तिकरण कार्यक्रम में शामिल हुई। राष्ट्रपति मुर्मू ने कहा कि विकसित भारत का लक्ष्य प्राप्त करने के लिए ये महत्वपूर्ण है कि विकास की यात्रा में समाज का कोई भी वर्ग पीछे न छूटे।
3: 2047 विकसित भारत बनाने के लिए हम सोचे हैं। पूर्वतन प्रधानमंत्री अटल बिहारी वाजपेयी कहते थे, ये देश एक जमीन तक टुकड़ा नहीं है, जीता जागता राष्ट्र पुरुष है। राष्ट्र पुरुष का प्रत्येक अंग हिमालय से लेकर के कन्याकुमारी तक अक्षत होना चाहिए, क्षति नहीं होना चाहिए। ऐसे ही ये भारत में रहने वाले जनता, कोई भी समाज पीछे ना रह जाए।
2: राष्ट्रपति द्रौपदी मुर्मू कल से अपने गृह राज्य ओडिशा की यात्रा पर रहेंगी। केंद्र सरकार वित्त वर्ष 2026-27 में ग्रामीण क्षेत्रों में 26,000 किलोमीटर से अधिक सड़कों का निर्माण करेगी। ग्रामीण विकास मंत्रालय के अनुसार प्रधानमंत्री ग्राम सड़क योजना और संबंधित ग्रामीण संपर्क पहलों के अंतर्गत ग्रामीण क्षेत्रों में सड़कों के निर्माण के लिए 18,900 करोड़ रुपये से अधिक की राशि आवंटित की गई है। कलकत्ता उच्च न्यायालय ने पश्चिम बंगाल विधानसभा अध्यक्ष रथीन्द्र बोस द्वारा तृणमूल कांग्रेस के बागी विधायक ऋतव्रत बनर्जी को नेता प्रतिपक्ष नियुक्त करने के फैसले पर कोई भी अंतरिम रोक लगाने से इनकार कर दिया है। न्यायमूर्ति कृष्णा राव की एकलपीठ ने टीएमसी विधायक शोभन देव चट्टोपाध्याय की याचिका पर सुनवाई करते हुए यह निर्देश दिया। न्यायालय ने प्रतिवादियों को 3 सप्ताह के भीतर हलफनामा दाखिल करने का निर्देश और याचिकाकर्ता को जवाब दाखिल करने के लिए अतिरिक्त 2 सप्ताह का समय दिया है। मामले की अगली सुनवाई 28 जुलाई को होगी। झारखंड की 2 राज्यसभा सीटों के लिए मतदान जारी है। चुनाव में झारखंड मुक्ति मोर्चा के उम्मीदवार बैद्यनाथ राम, कांग्रेस के प्रणव झा और निर्दलीय उम्मीदवार परिमल नथवानी मैदान में हैं। सुबह 9 बजे शुरू हुआ मतदान शाम 4 बजे तक चलेगा। मतगणना शाम 5 बजे होगी। हिमाचल प्रदेश के चंबा जिले में कल रात एक सड़क दुर्घटना में 7 लोगों की मौत की खबर है। मृतकों में 4 पुरुष और 3 महिलाएं शामिल हैं। पुलिस ने बताया कि यह हादसा लगभग रात 2 बजे हुआ। शुरुआती जांच के मुताबिक दुर्घटना वाहन के अनियंत्रित होकर खाई में गिरने से हुई। अमेरिका और ईरान के बीच ऐतिहासिक संघर्ष विराम समझौता लागू हो गया है। इससे व्यापक शांति समझौते पर बातचीत के लिए 60 दिनों का समय मिल गया है। स्विट्जरलैंड में होने वाली बैठक से पहले डिजिटल रूप से हस्ताक्षरित 14 सूत्री समझौते में तत्काल संघर्ष विराम शामिल है। समझौते में ईरान के परमाणु कार्यक्रम और क्षेत्रीय सुरक्षा के मुद्दों पर समाधान के लिए एक ढांचा तैयार किया गया है। समझौते के अंतर्गत अमरीका ईरान के बंदरगाहों से नौसैनिक नाकाबंदी हटाना शुरू करेगा। वहीं ईरान 30 दिनों के भीतर हॉर्मुज जलडमरू मध्य से वाणिज्यिक जहाजों के लिए सुरक्षित आवाजाही सुनिश्चित करेगा। इस समझौते के अंतर्गत संघर्ष विराम में लेबनान भी शामिल है। इससे इसराइल और हिजबुल्ला से जुड़े सीमा पार तनाव कम हो सकते हैं। हॉकी में भारत ने आज न्यूजीलैंड में आयोजित FIH महिला नेशंस कप में उरुग्वे को 3-2 से हरा दिया। भारत की ओर से दीपिका ने 2 गोल और दीपिका सोरेंग ने 1 गोल दागा। उरुग्वे की चियारा एम्पेनिनो और मैनुएला विलार ने गोल किए। भारत ने पूल ए में शीर्ष स्थान हासिल कर सेमीफाइनल में प्रवेश किया है। फीफा फुटबॉल विश्व कप में कोलंबिया ने आज सुबह उज्बेकिस्तान को 3-1 से हरा दिया। इससे पहले घाना ने पनामा पर 1-0 की रोमांचक जीत दर्ज की और इंग्लैंड ने क्रोएशिया पर 4-2 की जीत के साथ अपने अभियान की शुरुआत की। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।
4: শ্রোতাবন্ধুরা শুনলেন বিশেষ সংবাদ বুলেটিন হিন্দিতে দিল্লি কেন্দ্র থেকে। এখন শুনবেন বিবিধ ভারতের রাষ্ট্রীয় সেবা প্রসারণ মুম্বাই কেন্দ্র থেকে।

এতক্ষণ বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী বিলোনিয়া। এখন প্রথমে হিন্দি সংবাদ, পরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে আপনাদের রিলে করে শোনানো হচ্ছে।

অবকাশ অঞ্জলিতে আজ রয়েছে একই গীতিকারের লেখা বিভিন্ন হিন্দি ছায়াছবির গান। আজকের গীতিকার শৈলেন্দ্র। প্রথম গানটি নেওয়া হয়েছে জিস দেশ মে গঙ্গা বেহতি হে ছবি থেকে, গেয়েছেন দ্বৈতকণ্ঠে মুকেশ এবং লতা মঙ্গেশকর। গানের সুর করেছেন শঙ্কর জয়কিষাণ।

এবারে ছবি আশিকি, গেয়েছেন মুকেশ, গানের সুর করেছেন শঙ্কর জয়কিষাণ।

এবারে ছবির নাম সুরত অর সিরাত। গেয়েছেন মুকেশ, গানে সুর করেছেন রোশন।

গানটা শুনলেন সঙ্গীত সম্রাট তানসেন ছবি থেকে। অনুষ্ঠানে এবারে ছবি বন্দিনী, গীতিকার শৈলেন্দ্র, সুর করেছেন এস টি বর্মণ।

অনুষ্ঠানে এবারে ছবি সঙ্গম শিল্পী মুকেশ, সুর করেছেন সমর জয়কিষণ।

অবকাশঞ্জলি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গান আকাশবাণী মিলনিয়া। লোকসঙ্গীত অনুষ্ঠানে এখন শুনবেন লোকগীতি, শিল্পী পূর্ণদাস বাউল।

0: আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে কবর অনুষ্ঠান। অনুষ্ঠান প্রথমে শুনবেন স্বরচিত কবিতা পাঠ, পাঠ করবেন রীনা দেববর্মা।
1: রুবাই পান্ডাব হামবাই আনি কগলাপ নিমং জবানি খরাং আনি আসাইমা ত্রিপুরা হা নাসিক নাইমালে বুসু মোসং যাক হাপুং কুপুলুং খরাং চিরিক যাক টকসা টকতৈর খরাং মেসের যাক জবানি খরাং সুলংমা চাজাক তাকু বকরক সালবরম কাবজাক চিনি লাইবুমা গমাবই থাকজাক চিনি দফারক সুলগৈ কাবজাক অবনি বাকই জবা নখর যাক জবানি মোখাং তিনি নাহার যাক চিনি লাইবুমা যত সলাই যাক জবা খলাই মানানি বাকি যত নাসিং যাক চাঙ্গুড়ি খাদি খরগরি বগদি যত তাকুরক জবা নখর দি ফাইদি বাকসা সামন খলাইনু চিনি মানথাইন সানুই নালাইনু হাইন হাই কক লব তে কেসা মানি কক আং সাও মানি কক যত নাই কক বরক আং সুয় রুমান সুইথাই বৈতা মোহন আং সিলিয়া চিনি কক বরক সাও সিনাই দি সামনি ইয়াগল খনাই সিনাই দি বুসু খনাতক খাপং খাসাক টংথক রুমান সৈথাই সুই সি নাইদি বসুক সে খাই থকটক হাপুং গনাঙ্গই গুরু গুই নাইদি মানি ককথাই কতর খাইদি ককথাই কক বরক পরি উই নাইদি বসুক সে খা ততক খাপং খা কসাং ফাইও যত তিপ্রাসা অমন নাই যতম সানাই কক বরক যতম হামজাগ মানি কক বরক কগলম নিমং দফানি সাজলা অচিনি দফানি সাজলা রক নরংনি বাকে সাজাই তঙ্গু কক রক সানা মসঙ্গ সানা কিরি সাকলে বতমা উন মানি কক না দি বসমাইসা দি সালবরম বরম হামারি মানদি সামং সামাইয়া নাইটকাসা দি হাকর পলম কলাই দ্রাগস হিমানো চাবই তংনাই রক দফানি বাকই ওয়ানসুগুই নাই দি নরক অ দফানি সাজলা রক তামোবা অংখা নরক

শুনলেন ককবরক আধুনিক গান শিল্পী ছিলেন রবি কুমার দেববর্মা। এরই সাথে শেষ হল আজকের মতো ককবরক অনুষ্ঠান আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে অনুষ্ঠান কিষাণবাণী।

নমস্কার কৃষক ভাই বোনেরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কিষাণবাণী অনুষ্ঠান। জানিয়ে দিচ্ছি আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। প্রথমে শুনবেন আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ। বাজার দর এর পরে শুনবেন শান্তিরবাজার নিয়ন্ত্রিত বাজারের বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। শুনবেন গত ১২ বছরে দেশের কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা। এছাড়া শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় বর্ষায় পোলট্রি ফার্মের সঠিক দেখভাল। এ নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবাদ্রিতা বৈদ্য। এই অনুষ্ঠানে আপনারা সরাসরি অংশগ্রহণ করার জন্য ফোন করবেন 8731875545 এ নম্বরে। শুনলেন আমাদের আজকের কিষাণবাণীর অনুষ্ঠান সূচি। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যে।

উন্নত ভারতের জন্য একটি ভবিষ্যৎমুখী কৃষি বাস্তুতন্ত্র গড়ে তুলতে আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। যখন আমাদের কৃষকদের চিরাচরিত জ্ঞান, বিজ্ঞানের শক্তি এবং সরকারি সহায়তা একত্রিত হবে, তখন কেবল আমাদের কৃষকরাই সমৃদ্ধ হবে না, আমাদের ধরিত্রী মাও সুস্থ থাকবেন, বলেছেন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এবার জানিয়ে দিচ্ছি গত ১২ বছরে দেশের কৃষি এবং সংশ্লিষ্ট খাতে অর্জিত সাফল্যের কিছু কথা। পিএম কিষাণ মানধন যোজনার অধীনে ২৫ লাখেরও বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যুক্ত হয়েছেন। এতে করে ক্ষুদ্র চাষি পরিবারের জন্য সামাজিক নিরাপত্তা এবং বৃদ্ধ বয়সে আর্থিক সহায়তা নিশ্চিত করা হয়েছে। পরম্পরাগত কৃষি বিকাশ যোজনা দেশের প্রায় ১৯ লাখ হেক্টর এলাকা যুক্ত করা হয়েছে এবং রাসায়নিক মুক্ত চাষাবাদে কৃষকদের সহায়তা করা হয়েছে, ফলে কৃষক ও পরিবেশের জন্য ব্যাপক সুবিধা হয়েছে। পিএম কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে সর্বমোট ৪.৩ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকের ব্যাংকের অ্যাকাউন্টে ৩টি কিস্তিতে প্রতি কৃষককে বছরে ৬,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ২০২৪-২৫ সালে ভারত ৩৫৭.৭৩ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করেছে। এর মধ্যে ১৫০.১৮ মিলিয়ন মেট্রিক টন চাল, ১১৭.৯৪ মিলিয়ন মেট্রিক টন গম, ১৮.৫৯ মিলিয়ন মেট্রিক টন খাদ্যশস্য উৎপাদন করে বিশ্বব্যাপী মোটা শস্যের উৎপাদকদের মধ্যে স্থান করে নিয়েছে।

একটি ঘোষণা। পিএম কিষাণের 23তম কিস্তি আগামী 20 জুন 2026 তারিখে পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উন্মোচিত হতে চলেছে। ঘোষণাটি শুনলেন

জানে দিচ্ছে আবহাওয়া বার্তা। লেম্বুছড়াস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ আবহাওয়ার পূর্বাভাসে জানাচ্ছে, আগামী 21 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং দুয়েক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 16 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 96 থেকে 60% পর্যন্ত পরিবর্তিত হতে পারে। শুনলেন আবহাওয়া বার্তা। এবার জানিয়ে দিচ্ছি কৃষি পরামর্শ।

আপাতত জমির তস নিয়ন্ত্রিত, তবে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে জমির দ্রুত তস হারানোর সম্ভাবনা বেশি। একইভাবে তাপমাত্রা বৃদ্ধির ফলে বীজের অঙ্কুরোদ্গম কিছুটা বাধাপ্রাপ্ত হতে পারে, তবে ফুল বা ফল ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও জমিতে যথেষ্ট পরিমাণে তস থাকার ফলে আপাতত এই সমস্যার সম্ভাবনা কম। জমির তসের পরিমাণ স্বাভাবিক থাকার জন্য এখনই জলসেচের প্রয়োজন নেই, তবে কোনো কোনো জমিতে, বিশেষ করে সবজি জমিতে, জলসেচের প্রয়োজন হলে তা ভোরের দিকে অথবা বিকেলের পর আপনারা দিতে পারেন।

তাপের প্রভাব কমাতে নার্সারিতে শেড নেট ব্যবহার করা যেতে পারে। মাটির আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা বাড়াতে কম্পোস্ট বা FOIM সার প্রয়োগ করুন। নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করুন। সাম্প্রতিক বৃষ্টিপাতের সুবিধা গ্রহণ করে ধান চাষিরা চারা রোপণের 21 দিন আগে জমি চাষ করে নিতে পারেন, যাতে জমির আগাছা শুকিয়ে যায় বা পচে যায়। তাছাড়া বীজতলা তৈরি করা এবং বীজতলায় বীজ বপনের কাজ তাড়াতাড়ি শেষ করে নিতে হবে। বীজতলা থেকে অতিরিক্ত বৃষ্টির জল বের করে দেওয়ার জন্য বীজতলার জল নিষ্কাশনের জন্য উপযুক্ত ড্রেনের ব্যবস্থা রাখা দরকার। শুনলেন আবহাওয়া বার্তা এবং পরে শুনলেন কৃষি পরামর্শ। লেম্বুসরাস্থিত ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ থেকে এই আবহাওয়া বার্তা এবং কৃষি পরামর্শ জানানো হয়েছে।

জানিয়ে দিচ্ছি বাজার দর পড়বে শান্তিরবাজার নিয়ন্ত্রিত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আলু প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1600 থেকে 1800 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 25 টাকা। বেগুন প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। ঢেঁড়স প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2400 থেকে 2600 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। তিতাকরলা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 6000 থেকে 7000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 80 থেকে 90 টাকা। শসা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3000 থেকে 3500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 40 থেকে 50 টাকা। ঝিঙ্গা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4600 থেকে 5000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। লঙ্কা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 8500 থেকে 9500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 120 টাকা। টমেটো প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 4800 থেকে 5200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। আদা প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 12500 থেকে 13500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 200 টাকা। মিষ্টি কুমড়া প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3800 থেকে 4200 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 60 টাকা। পেঁপে প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 1500 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 20 টাকা। কাঁকরোল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 2000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 30 টাকা। পটল প্রতি কুইন্টাল বিক্রি হয়েছে 3000 টাকা, প্রতি কেজি বিক্রি হয়েছে 40 টাকা। শুনলেন বাজার দর পড়বে শান্তির বাজার নিয়ন্ত্রণ।

0: বিস্তৃত বাজারে বিভিন্ন কৃষিজ পণ্যের বাজার দর। আপনারা শুনছেন অনুষ্ঠান কিষাণবাণী। শুরু করছি আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠান। হ্যালো কৃষক বন্ধু, আবারও জানিয়ে দিচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, বর্ষায় পোলট্রি ফার্মের সঠিক দেখভাল। আর এ নিয়ে আলোচনার জন্য এবং আপনাদের সমস্ত রকম প্রশ্নের সরাসরি উত্তর দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবাদ্রিতা বৈদ্য। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার।
0: কিষাণবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: যেহেতু আজকের আলোচনার বিষয় বর্ষায় পোলট্রি ফার্মের সঠিক দেখভাল, তো আপনার কাছ থেকে প্রথমে জানবো, আসলে বর্ষাকালে প্রধানত যে পোলট্রি মোরগের প্রধানত কি কি সমস্যা হতে পারে?
1: দেখুন, পোলট্রি যে পাখিটা হয় সেটা অনেক সেন্সিটিভ একটা পাখি।
0: আচ্ছা।
1: সেটা না অতিরিক্ত গরম সহ্য করতে পারে, না অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে। পোলট্রি বার্ড সবসময় এরকম সেন্সিটিভ দেখে আপনারা দেখবেন বর্ষাকালে আমাদের মানে বৃষ্টি আসার ঠিক আগে আর্দ্রতা মানে হিউমিডিটিটা একটু খুব বেড়ে যায়। এই হিউমিডিটির কারণে যেটা বিশেষ করে হয় যে লিটার যে বেডিং মেটেরিয়ালসটা থাকে যেখানে পোলট্রি বার্ডগুলোকে আমরা রাখি খড় দিয়ে, ওটা 8 সেন্টিমিটারের মতো মোটামুটি উচ্চতা থাকতে হয়, পুরু থাকতে হয়। তো এখন কি হয়, আর্দ্রতার কারণে যখন ওদের মলমূত্র ত্যাগ করার ফলে এই জিনিসটা ভেজা ভেজা হয়ে যায়, আর্দ্র ব্যাপারটা আরো বেড়ে যায়। এতে কি হয়, মানে ওদের রোগের রোগে আক্রান্ত হওয়ার চান্সটা আরো বেড়ে যায়, ওখান থেকে অনেক রোগ ছড়ায়। প্লাস ওদের এইরকম এনভায়রনমেন্টে থাকলে ওদের অনেক মানে ইমিউনিটিটা ডাউন হয়ে যায়। এই ইমিউনিটি ডাউন হওয়াতে আশেপাশে থেকে মানে থেকে যেরকম ভাইরাল যে রোগগুলো আছে ওগুলো ছড়ানোর সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়।
0: আচ্ছা।
1: তাই আমাদের মানে ব্রয়লার ফার্মের যেই বেডিং মেটেরিয়ালসটা এটা দেখতে হবে যে এটা মানে ভিজে গেছে কি না, এটা প্রতি মুহূর্তে ড্রাই আমাদের রাখতে হবে।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। আর সাধারণত কি কি রোগ হওয়ার সম্ভাবনা বেশি?
1: সাধারণত আমাদের যে রানীক্ষেত বলে একটা রোগ হয়, তারপর অ্যাসপারজিলোসিস বলে একটা হয়, তারপরে ইকলাই আক্রান্ত হয় ওরা। তো এই এইসব রোগের মেইন আক্রান্ত অ্যাসপারজিলোসিস যদি মানে কেন হয় আমি বলছি যে এটা একটা ফাঙ্গাল রোগ, ছত্রাক বহি একটা রোগ। এই রোগটা হয় সাধারণত যখন আমাদের যে ওদেরকে যে খাওয়ারটা ফিড সাপ্লিমেন্ট সাপ্লাই করা হয়, এই ফিড সাপ্লিমেন্টটা যখন এটা মানে রোদে ভালোভাবে শুকায় না, এটা যখন স্টোরে অনেক দিন থাকে তখন ওই ওটার ভিতরে এক ধরনের ছত্রাক আস্তে আস্তে গ্রো করা শুরু করে দেয়। ওই সেই অ্যাসপারজিলোসিস যখন সেই যুক্ত যেই কন্টামিনেটেড যে খাবারগুলো যখন পাখিরা খায় তখনই এই অ্যাসপারজিলোসিস রোগটা হয়। এতে মোটামুটি গড়গড় একটা শব্দ শোনা যায় ইয়েতে, তারপর নিউক্যাসল ডিজিজ বা রানীক্ষেত ডিজিজ, ওখানে ওই ওই রোগের মধ্যে আপনি দেখবেন সবুজ সাদা একটা পায়খানা।
0: আচ্ছা।
1: হ্যালো। সবুজ সাদা পায়খানা সেটা আপনি দেখবেন। তারপরে আমাদের রেসপিরেটরি একটা কক্সিডিওসিস হয় যেটা ই কোলাই থেকে মেইনলি আক্রান্ত হয়।
0: আচ্ছা।
1: এই এই মূলত এই রোগগুলোর জন্য যখন এরকম রোগ দেখা যাবে যে ঘড়ঘড় একটা শব্দ হবে বা একটা ঝিমিয়ে ঝিমিয়ে আছে,
0: হ্যালো হ্যালো কেটে গেছে,
1: ঝিমিয়ে ঝিমিয়ে আছে, এই রকম যখন আপনি যখন দেখবেন তখন দ্রুত আপনি নিকটবর্তী পশু হাসপাতালে যোগাযোগ করবেন।
0: আচ্ছা আচ্ছা। হ্যালো নমস্কার।
2: নমস্কার, আমি সন্দীপ মিশ্র বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ।
1: কৃমি ওষুধ নর্মালি 3 মাস অন্তর অন্তর খাওয়ানোই দরকার, কিন্তু প্রথম যে বুস্টারটা দেওয়া হয় সেটা প্রথম দিন খাওয়ানোর পরে একুশ দিন থেকে এক মাস পরেই আপনি খাওয়াইয়ে দেবেন। কারণ হলো গিয়ে আমরা যে যখন কৃমির ওষুধটা খাওয়াই তখন যে বড় কৃমিগুলো ওগুলো মারা যায়, কিন্তু ও ডিমগুলো থেকে যায়। তো সেই একুশ দিন থেকে এক মাসের মধ্যে ওই সাইকেলটা কমপ্লিট হয়ে সে বড় কৃমি আর আকার ধারণ করে। তো তখন আমরা এটা তখন আমরা সাজেস্ট করি একুশ থেকে এক মাস, তখন একুশ, তারপর নেক্সট ডোজটা হবে তিন মাস অন্তর।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, কে বলছেন?
3: স্যার আমি আগরতলা থেকে সুমন মোড়ে।
0: হ্যাঁ হ্যাঁ বলুন
3: স্যার। আমি বলতে চাইছি যে এখন যে একটা গরম কাল এসেছে, তো বলছি যে মুরগি যে নাক দিয়ে জল ছড়ে এর ফলে কিছুদিন পর মুরগি মারা যায়, এটা কিসের লক্ষণ বা এটা থেকে প্রতিকার কি?
0: বাহ সুন্দর, ঠিক আছে, ফোন করার জন্য ধন্যবাদ, আপনি শুনতে থাকুন।
1: এই নাক দিয়ে জল পড়া যেটা হয় এটা হলো গিয়ে ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার। এটাও হয় একটা গরমকাল বা ঠান্ডাকালে, এখানে আপনি প্রথম গড়গড় একটা শব্দ শুনবেন, তারপরে তখন দেখবেন নাকটা ভেজা ভেজা থাকবে, কিছুদিন পরে ঝিমিয়ে সেটা মারা যায়। তো সেখানে আমি আপনাকে সাজেস্ট করব যে অ্যান্টিবায়োটিক ডোজিং করার জন্য, এবং এই অ্যান্টিবায়োটিকটা আপনি নিকটবর্তী যে কোনো পশু হাসপাতাল বা উপস্বাস্থ্য কেন্দ্রে আপনি পাবেন। কিন্তু আমি সব ব্রয়লার ফার্মারদের কাছে একটা রিকোয়েস্ট করব যে প্রথম দিন মুরগি আনার পরে আপনারা সাথে সাথেই অ্যান্টিবায়োটিক দেবেন না। অ্যান্টিবায়োটিক 24 ঘন্টা পরে বডি থেকে বেরিয়ে যায়, এটা ভ্যাকসিন না।
0: আচ্ছা আচ্ছা।
1: অ্যান্টিবায়োটিক তখন করলে পরে সেটা আপনাদের নাও কাজ করতে পারে। অতএব আপনারা অ্যান্টিবায়োটিক খাওয়াবেন, আপনারা গ্লুকোজ খাওয়ান বা প্রোবায়োটিক্স ওগুলো সাপ্লাই করবেন।
0: আচ্ছা। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, ওকে ঠিক আছে, আমরা আলোচনা চালিয়ে যাব। তাহলে আমাদের কৃষক ভাই যারা ফোন করেছেন নিশ্চয়ই এর উত্তর পেয়ে গেছেন। হ্যালো নমস্কার। হ্যাঁ কে বলছেন?
4: আমি মাধবনগর থেকে নারায়ণ চন্দ্র বলছি।
0: হ্যাঁ হ্যাঁ নারায়ণবাবু বলুন।
4: এই যে কি নিজে ওষুধের কথা শুনলাম, নাক দিয়ে জল পড়া, এটা ম্যাডাম আলোচনা করছেন।
0: হ্যাঁ হ্যাঁ।
4: কিন্তু আমাদের কিছু মুরগ ধরেন মাস খানেক আগে মারা গেছে, একটা দুজানো অন্তত 10-12টা, এটি ঝিমি ঝিমি থাকে আর নাকে দিয়ে জল পরে, মৃত্যুর ধরেন 2-3 ঘন্টা আগে, এটা লাভ দিয়া পরে আর কি। এই এই জন্য একটু জানতে চাইছি লাভ দিয়ে যে লাভ হয় যে পরে এটা।
0: আচ্ছা আচ্ছা, ফোন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, শুনতে থাকুন অনুষ্ঠান।
1: এটা সাধারণত আপনার বর্ষাকালে দেখবেন না, এটা গ্রীষ্মকালে দেখবেন, এটা হিট স্ট্রেস বলে। আমি প্রথমেই বলেছিলাম যে ব্রয়লাররা খুব সেন্সিটিভ হয়, ওরা অতিরিক্ত গরমও সহ্য করতে পারে না, অতিরিক্ত ঠান্ডাও সহ্য করতে পারে না। এটা হিট স্ট্রেস, যেটা আমরা হিট স্ট্রোক মানুষের মধ্যে দেখা যায় সেই জিনিসটা হয় ওখানে। তো আমি বলবো ওনাকে যে তখন একটু ওরা যে জলটা দেবে এটা যাতে 24 ঘন্টা না, 12 ঘন্টা পরপর যাতে জলটা পাল্টায়, জলটা যাতে ঠান্ডা দেয়, সাথে যে প্রিবায়োটিক বলে পাওয়া যায় যে যেটার মধ্যে মানে আপনি ধরুন অনেক ধরনের মিনারেলস থাকবে, সেই রকম যেটা আমাদের মানুষের গ্লুকোজের মতো, সেটা ওরা দিতে পারে। আর চাইলে ছায়ার মধ্যে রাখার চেষ্টা করবে যে মুরগি বা যেগুলো এরকম হয়। আর আপনি যখন এরকম দেখবেন যে ঝিমানো শুরু হয়ে গেছে, আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক কোর্স শুরু করে দেবেন এবং অ্যান্টিবায়োটিক 7 দিন কন্টিনিউ খাওয়াবেন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। তো বিশেষ করে এই যে বর্ষাকালে, তো আমাদের কৃষক ভাই বোন যারা তো ফোন করেছেন ওনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন আশা করি। তো আমরা আমাদের আলোচনা চালিয়ে যাব। তো বিশেষ করে এই সময়ে বর্ষাকালে যে যারা পোলট্রি পালক ভাই বোন রয়েছেন, আর কী কী করণীয় থাকতে পারে?
1: প্রথম পোলট্রি যখন গ্রীষ্মকালটা কেটে যাবে তখন প্রথম দেখতে হবে যে ওই যে পোলট্রি ফার্মের উপরে কোনো রকমের ছেদ বা কিছু আছে কিনা, যেটা দিয়ে জল পড়ে পোলট্রি ফার্মটা ভেজার স্বেচ্ছেতে ভাব হওয়ার কোনো চান্স আছে কিনা, প্রথম আমাদের রিপেয়ারিংটা করতে হবে। দ্বিতীয়ত হলো কি, উপরে যদি গাছপালা ডালপাল থাকে সেটা আমাদের কেটে পরিষ্কার করতে হবে। তারপরে এয়ার ফ্লো সিস্টেম, দেখুন বর্ষাকালে শুরুর দিকে একটু আর্দ্রতা যেরকম থাকে, তারপরে বৃষ্টি হলে বৃষ্টির জল ঢোকারও একটা সম্ভাবনা থাকে, তাই আমরা এরকম ভাবে একটা এয়ার মানে ঘরটাকে তৈরি করব, যখন বৃষ্টি থাকবে না, যখন ড্রাই সময়টা থাকবে, তখন যাতে মানে এখানে বাতাস চলাচলের একটা ব্যবস্থা থাকে, আর বৃষ্টি নামলে সেই আমরা কিছু মানে ওই ওটা বন্ধ করে দেবো যাতে বৃষ্টির জল ওখানে না ঢোকে। তারপর আমরা যে খাওয়া

0: খড়টা দেব, সেটা মানে শুকিয়ে প্রপারলি শুকিয়েছে কিনা সেটা দেখে, মানে আমরা হাত ঢুকিয়ে দেখবো এটাকে, হাত ঢোকানোর পর এটাকে একটু তাপ অনুভব করছি কিনা, এটা যদি দেখি যে না তাপ অনুভব করছি না, মানে সেই খাবারটাই আমরা খাওয়াবো। তারপর আমাদের যে জলটা থাকবে সেই জলটা যাতে বৃষ্টির জলের সঙ্গে কন্টামিনেটেড না হয় সেই দিকেও আমরা একটু লক্ষ্য করবো। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো গে, আমরা অবান্তর লোককে আমাদের ফার্মে আসতে দেব না, কারণ রোগ ছড়ানোর এক মাধ্যম হিসাবে মানুষও
1: হতে পারে,
0: হতে পারে। তো আমরা এই এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখবো।
1: আচ্ছা আচ্ছা, হ্যালো নমস্কার, কে বলছেন?
2: হ্যালো নমস্কার,
1: হ্যাঁ কে বলছেন?
2: আমি বিলোনি উত্তরাখণ্ড থেকে বিশ্বজিৎ বাবু।
1: হ্যাঁ হ্যাঁ বিশ্বজিৎ বাবু বলুন।
2: হ্যাঁ বলছি যে আমাদের যে দেশি মুরগ আছে এগুলিকে পোল্ট্রির যে লেয়ার ওয়ান এবং লেয়ার টু খাবার আছে এগুলি খাওয়ালে কি ক্ষতি হয়?
0: না না একদমই ক্ষতি হবে না, সেটা আপনাদের আপনার লেয়ার ওয়ান লেয়ার টু যেটা মুরগি মানে ডিম পাড়ার জন্য লেয়ার মুরগিকে রেডি করে, তো আপনি দেশি মুরগিকে খাওয়াতেই পারেন, সেতে মানে ক্ষতি হবে না। কিন্তু যদি আপনি ব্রয়লারের খাবারটা খাওয়ান তখন এটা ব্রয়লারের মতো মাংসের গ্রোথটা হবে, তখন ওই ডিম পাড়ার যে সাইকেলটা সেখানে অসুবিধে হয়ে যায়।
1: আচ্ছা আচ্ছা,
2: নমস্কার নমস্কার,
1: ঠিক আছে, ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, তো আসলে তো যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর।
0: হ্যাঁ,
1: তো সেই হিসেবে আমাদের কৃষক ভাই বোন যারা বিশেষ করে পোলট্রি ফার্ম, যেহেতু আমাদের আজকের বিষয় পোলট্রির উপরে, তো যারা পোলট্রি পালক কৃষক ভাই বোন রয়েছেন, যে রোগ ধরার আগে, রোগ ধরার আগে কীভাবে রোগকে আমরা বাধা দিতে পারে, রোগ যেন না আসতে পারে, সেই জন্য টিকাকরণ করা অবশ্যই দরকার। তো টিকাকরণ প্রসঙ্গে আপনি কী বলবেন?
0: টিকাকরণটা দেখুন, আমি পোলট্রির যে টিকাকরণটা সেটা আমাদের ভেটেরিনারি সায়েন্সের একটা দারুণ ব্যাপার, যেটা আমাদের কৃষক ভাই বোনদেরও জানা উচিত যে আমাদের সাতের নামটা হয় যে আমরা যদি শুরু করি সাত চোদ্দ একুশ আঠাশ, হ্যাঁ, তো যখন জিরো ডে মানে যেদিন আমি তুলবো সেদিন আমরা এমডি ভ্যাকসিন মানে ম্যারেক্স ডিজিজ ভ্যাকসিন বলে ওটাকে, ওটা করাবো, যেটা করিয়ে অলরেডি ফার্ম থেকে ওদেরকে বিক্রি করা হয় বা গভর্নমেন্ট ফার্ম থেকে সাপ্লাই করা হয়। এবার সাত নম্বর দিনে আমরা নিউক্যাসল ডিজিজ যেটা বর্ষাকালে হয়, হ্যাঁ, যেটা এফ ওয়ান ভ্যাকসিন নামে পরিচিত, সেটা আপনাকে মানে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে বা পশু হাসপাতাল থেকে সাত দিনের মাথায় দিয়ে দেওয়া হবে, যেটা আমরা চোখে বা মানে খাইয়ে মানে ওরাল রুটে আমরা এটা দিয়ে থাকি। এবার সাতের পরে চোদ্দ দিনের মাথায় আমরা আইবিডি নামক একটা ভ্যাকসিন করি, তারপর চোদ্দর পর একুশ দিনে আমরা সেই আইবিডির বুস্টারটা দিই, আর আঠাশ দিনের মাথায় আমরা ওই প্রথম সাত দিনের মাথায় যেটা দিয়েছিলাম রানীক্ষেত ওটার ভ্যাকসিনটা বুস্টারটা দিয়ে দিই। তো এই ভ্যাকসিনগুলো সবগুলোই সব পশু হাসপাতালে ত্রিপুরায় অ্যাভেলেবেল আছে। আপনি শুধুমাত্র একটা ছোট ফ্লাক্স, এখানের মধ্যে শীত তাপ নিয়ন্ত্রিত যে ফ্লাক্সগুলো সেটা নিয়ে শুধু পশু হাসপাতালে যেতে হবে, টিকিট কেটে আপনাকে ওইটা সাপ্লাই করে দেবে। তো আমি বলবো এই যে প্রত্যেক সপ্তাহ অন্তরে যেই ভ্যাকসিনগুলো এগুলো যদি মেনটেন করা হয় শীতকালে সেই সরি বর্ষাকালে সেই বিশেষ আপনাকে কোনো অসুবিধা হবে না, সেই রকমে সেই গরম হোক বর্ষা হোক রোগ আসলে, এবং রোগ আসলে শুধু আমাদের বাড়িতে করলে হবে না, আমরা অনেকে দেখি যে ব্যাকইয়ার্ড ফার্মিং মানে বাড়িতে দেশি মুরগি পালে ওদের চার পাঁচটা থাকে, কিন্তু আমাদের ভ্যাকসিন তো একশো ডোজিংয়ে হয়, তো তখন অনেকে মনে করে যে আমি কষ্ট করে কিনে এনে সেটা কি আমি আমাদের পাশের বাড়িতে দেব কিনা, তো সেটা নর্মালি কি হয় যে আমি যদি আমার বাড়ি একদম মানে পুরো সার্কেল করে সবটার মধ্যে ভ্যাকসিনেশন করে দিই তাহলে রোগটা ঠিক আমার বাড়িতে আসবে না। তো আমি কিনে যদি আমার বাড়ির সঙ্গে সঙ্গে আমি যদি আমার পুরো এরিয়াতে করে দিই তো সেই ওই যে ঝিমনো চুনচুন পায়খানা এই রোগটা আমার পুরো বাড়ির এরিয়াতেই আসতে পারবে না।
1: ঠিক তাই, ঠিক তাই। এক্ষেত্রে আমাদের কৃষক ভাই বোন যারা রয়েছেন ওনাদের কিন্তু একটু সতর্ক থাকা দরকার। ধরুন পোলট্রি ফার্মের যারা করছেন বা পোলট্রি ফার্ম যারা করছেন না, দেশি মুরগ যারা পালন করছেন, তাহলে দেশি মুরগ এবং পোলট্রি সব মুরগিকে একই পাড়ার মধ্যে যদি সব মুরগি যদি একই সাথে সবাই মিলেমিশে যদি সেই টিকাকরণগুলো করান তাহলে কিন্তু ওই পাড়ার সমস্ত মুরগিগুলো কিন্তু বেঁচে যাবে,
0: বেঁচে যাবে।
1: ঠিক তাই তো,
0: কিন্তু আমি আমার বাড়িতে করলাম কিন্তু পাশের বাড়িতে রোগ এলো তখন কিন্তু অসুবিধা হয়ে যায়।
1: একদম একদম, তাহলে কিন্তু আমরা বিশেষ করে যে যারা ধান চাষি তারাও কিন্তু যখন মাঠের মধ্যে ওষুধ দেওয়া হয়, ওই ধরুন আমার জমিতে রোগ হয়েছে আমি দিলাম, কিন্তু পাশের জমিতে দিলাম, তাহলে সেই রোগগুলো কিন্তু পুনরায় কিন্তু আমাদের জমিতে চলে আসার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ করে মুরগির ক্ষেত্রে টিকাকরণও আমাদের যে গ্রামের সব সব মুরগিকে যদি আমরা যৌথভাবে একই সঙ্গে যদি টিকাকরণগুলো করাতে পারি, তাহলে কিন্তু আমাদের পুরো গ্রামকে, আমাদের মুরগিকে, নিজের মুরগিকে যেমন রক্ষা করতে পারবো, পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যারা প্রতিবেশী আছেন সবার মুরগি আমরা রক্ষা করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায়, ধরুন আমার মুরগিকে টিকাকরণ করলাম, পাশের মুরগিকে করালাম না, তো অনেক সময় আমার যেগুলো টিকাকরণ করলাম সেগুলো কিন্তু মারা যাচ্ছে। এক্ষেত্রে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের বা আমাদের দপ্তরের কিন্তু বদনাম হচ্ছে।
0: ঠিক ঠিক, এবং আমাদের ডিপার্টমেন্ট এবং টিআরএলএম এর যৌথ উদ্যোগে এখন পশু সখী বলে কিছু মহিলা প্রত্যেক পাড়ায় পাড়ায় কাজ করে, ওরাও কিন্তু বাড়ি গিয়ে গিয়ে টিকাকরণ, তারপর কৃমির ওষুধ ওটা দিয়ে আসে।
1: ঠিক তাই, ঠিক তাই। আর বিশেষ করে যে ব্রয়লারকে কি কোনো কৃমির ওষুধের কোনো ব্যাপার স্যাপার আছে?
0: না, কারণ কি ওটা তো 22 দিনে বেরিয়ে যায়।
1: আচ্ছা,
0: সেরকম ইয়ে না, সেটা লেয়ার বা দেশি যেটা পালন হয় সেটার মধ্যেই ব্যবহার করতে পারবেন, কারণ কি ওটা তো মাংসের জন্য, ওটা আসে তারপরে বেরিয়ে যায়।
1: আর টিকাকরণটা যে কথাটা বলছেন যে শীততাপ নিয়ন্ত্রিত ফ্লাক্সো করে ওনারা নিয়ে আসবেন, টিকাকরণগুলো কৃষক ভাবে নিজেরাই করাতে পারবেন,
0: কারণ এটা চোখে না হলে মানে গলায় ফেলে দিলেই হয়।
1: আচ্ছা আচ্ছা,
0: তাহলে সেই জন্য আর শীততাপ নিয়ন্ত্রিত, কারণ কি এটা আমরা একটা টেম্পারেচার মেনটেন করি, কোল্ড চেইন মেনটেন, সেই মেনটেন করে সেটা চলে আসে আর।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ম্যাডাম সময় বলে দিচ্ছে আমাদের আজকের মতো বিদায় নিতে, তা আপনি বিশেষ করে আমাদের কৃষক ভাই বোনদের বর্ষায় পোলট্রি ফার্মের সঠিক দেখভাল এ নিয়ে বিস্তৃত পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
0: ধন্যবাদ।
1: শুনলেন লাইফ ফোন ইন অনুষ্ঠান হ্যালো কৃষক বন্ধু। আজকের আলোচনার বিষয় ছিল বর্ষায় পোলট্রি ফার্মের সঠিক দেখভাল, আর এ নিয়ে আলোচনা করেছেন প্রাণী চিকিৎসক ডাক্তার দেবাদ্রিতা বুদ্ধ। তাহলে কিষাণ বাণী অনুষ্ঠান আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আমাদের এই অনুষ্ঠানটি পরিবেশিত হলো ভারত সরকারের কৃষি মন্ত্রণালয়ের সৌজন্যায়।

এতক্ষণ শুনলেন কৃষক ভাইদের জন্য প্রচারিত অনুষ্ঠান কিষাণবাণী, আকাশবাণী বিলোনিয়া। অনুষ্ঠান শুনছেন 103.7 মেগাহার্জে, ফ্রিকোয়েন্সি মডিউলেশন প্রচার তরঙ্গে। এখন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। একটু পরেই সন্ধে 7:05 ভক্তিগীতির অনুষ্ঠান বন্দনা, সন্ধে 7:35 কলকাতা কেন্দ্রের বাংলায় প্রচারিত সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রথমে ককবরক সংবাদ এবং পরে স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:05 ক্যাম্পাস কুইজ। আজ রয়েছে উত্তর ভারতচন্দ্রনগর স্কুল, গুণীজন সান্নিধ্যে। অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 8:30। সাক্ষাৎকার ভিত্তিক এই অনুষ্ঠানটি। সাক্ষাৎকার দেবেন গৌতম সরকার বিলোনিয়া, আর সাক্ষাৎকার নিয়েছেন স্নেহাশিস চক্রবর্তী। যুব অনুষ্ঠান যুববাণী রাত 9:00। সরগম অনুষ্ঠানে সানাই শুনবেন রাত 9:30। আজকের শিল্পী উস্তাদ বিসমিল্লা খাঁ এবং তার দল, রাগ মারু বিহাক। রাত 10:00 প্রবীণ নাগরিকদের জন্য হারানো দিনের গানের অনুষ্ঠান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি, আকাশবাণী বিলোনিয়া। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী বিলোনিয়া, এখনকার নিবেদন বন্দনা। শুনুন বাংলা ভক্তিগীতি, আজকের শিল্পী মান্না দে।

বন্দনা অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান, শিল্পী ছিলেন মান্না দে। আকাশবাণী বিলোনিয়া কিছুক্ষণের মধ্যেই প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলার সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক এবং বাংলার সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। প্যারিসে ভিভাটেক 2026 সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রযুক্তিগত রূপান্তরের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। জনগণের কল্যাণে সচেতনতার বার্তা সমাজের সর্বত্র পৌঁছে দিতে রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি বললেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান। ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে ঐতিহাসিক আখ্যা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার, সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার এবং কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন প্রথাগত পদ্ধতি যেখানে ব্যর্থ হয় উদ্ভাবন সেখানে সমাধান নিয়ে আসে। প্যারিসে আয়োজিত ইউরোপের বৃহত্তম প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন ভিভাটেক 2026-এ ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ডিজিটাল পেমেন্ট, আর্থিক অন্তর্ভুক্তি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের দ্রুত প্রযুক্তিচালিত রূপান্তরের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন মহাকাশ প্রযুক্তি এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে অর্জিত সাফল্যের মাধ্যমে ভারত আন্তর্জাতিক স্তরে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। প্রযুক্তির সুবিধা যেন সবার কাছে পৌঁছয় তা নিশ্চিত করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে সর্বজনীন ও অন্তর্ভুক্তিমূলক হিসেবে বিবেচনা করে। সম্প্রতি সম্পন্ন হওয়া ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এটি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ক্ষেত্রে পারস্পরিক আদান প্রদান এবং পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে।
1: 2026 is a special year for India and Europe. At the beginning of the year, we concluded the historic India-EU Free Trade Agreement. This agreement will expand our trade and investment, and it will open up many pathways for the exchange of talent, technology, and tourism.
0: প্রধানমন্ত্রী আজ প্যারিসে ফ্রান্সের শীর্ষস্থানীয় শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। আলোচনায় মূলত উৎপাদন, কৃত্রিম বুদ্ধিমত্তা, পরিবেশগত সুস্থায়িত্ব এবং সামুদ্রিক পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলো উঠে এসেছে। বৈঠকের পর আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শীর্ষস্থানীয় শিল্পকর্তারা ভারতে ক্রমবর্ধমান সুযোগ সুবিধার কথা তুলে ধরেন এবং ভারতের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার কথা উল্লেখ করেন। স্যাঁ গোবের চেয়ারম্যান এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বেনোয়া বাজি বলেছেন এশীয় প্যাসিফিক অঞ্চলে ভারত প্রধান উৎপাদন ও রপ্তানি কেন্দ্র হিসেবে উঠে আসছে। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে স্যাঁ গোবের বিনিয়োগের কথা উল্লেখ করে বলেন এর ফলে দেশের তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। মিস্ত্রাল এআই এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক আর্থার মেন্স বলেছেন

তাদের কোম্পানি কৃত্রিম মেধা সংক্রান্ত গবেষণার অংশীদারিত্ব বাড়াতে বৃহত্তর সহযোগিতার পথ খুঁজতে আগ্রহী। সিএমএ সিজিএম এর চেয়ারম্যান ও মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রডল্ড সাদে বলেছেন, ভারত দ্রুত পরিবেশ বান্ধব জাহাজ নির্মাণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। শ্রী মোদী আজ অ্যালস্টমের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মার্টিন সিওর সঙ্গে পরিবহন ব্যবস্থা এবং রেলের পরিকাঠামোগত আধুনিকীকরণের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী শাহ বলেন, নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক বিরোধী অভিযান ইত্যাদির ক্ষেত্রে দুদেশের সহযোগিতা আরও মজবুত করার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দুদেশের সুসংহত আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যেতে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। সমাজ মাধ্যমে অপর এক বার্তায় সার্জিও গোর বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা, মাদক এবং জাল ওষুধ থেকে নাগরিকদের রক্ষা করা, সীমান্ত সুরক্ষা এবং অপরাধীদের বিচারের আওতায় আনা নিশ্চিত করার ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা জোরদার করার বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং এ সংক্রান্ত উচ্চপদস্থ প্রতিনিধিদের ষোড়শ বৈঠকে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আগামী 22 জুন দুদিনের সফরে ভারতে আসছেন। এই সম্মেলনের মূল বিষয় হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং সুস্থায়ী উন্নয়নের লক্ষ্যে গঠন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027 ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে 118তম অবস্থানে থেকে আইআইটি দিল্লি ভারতের সর্বোচ্চ র্যাঙ্কিংপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের স্থান ধরে রেখেছে। এর পাশাপাশি আইআইটি বোম্বে, আইআইটি মাদ্রাস বিশ্বের শীর্ষ 200টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষাক্ষেত্রে ভারতের আন্তর্জাতিক স্তরে এই সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান বলেছেন, দেশের একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছনেই কমিউনিটি রেডিওগুলোর লক্ষ্য। চেন্নাইয়ের আকাশবাণী কেন্দ্রে আজ একটি বই প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জনগণের কল্যাণে সচেতনতামূলক বার্তা সবচেয়ে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার জন্য রেডিও ক্ষেত্রে নতুন উদ্ভাবন অত্যন্ত জরুরি। মন্ত্রী রেডিও এবং কমিউনিটি রেডিওর ক্ষেত্রে উদ্ভাবনী কাজের জন্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত ডক্টর শ্রীধরের ভূয়সী প্রশংসা করেন। আকাশবাণী ও দূরদর্শনের মহানির্দেশক রাজীব জৈন ওই অনুষ্ঠানে বলেন, গণমাধ্যম সংক্রান্ত বর্তমান চ্যালেঞ্জগুলির মোকাবিলায় উদ্ভাবন এবং নতুন কৌশল অবলম্বন করা অপরিহার্য। চলতি অর্থবছরে তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থীদের জন্য পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকার 6,208 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রক একে এক অভূতপূর্ব সাফল্য বলে উল্লেখ করে জানিয়েছে, 47 লক্ষেরও বেশি শিক্ষার্থী এর সুবিধা পেয়েছেন। এর ফলে এই প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা 61.92% বেড়ে 16,63,000 পৌঁছেছে। এছাড়া তপশিলি জাতিভুক্ত শিক্ষার্থী এবং অন্যান্যদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ স্কিমের আওতায় সরকার 562 কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সদ্য স্বাক্ষরিত সমঝোতা স্মারকপত্রকে একটি ঐতিহাসিক দলিল বলে উল্লেখ করেছেন। এই চুক্তির মাধ্যমে ইরান বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পৌঁছে দিতে পেরেছে বলে জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে এক বার্তায় পেজেশকিয়ান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমেই শান্তির পথ সুগম হয়। এর পাশাপাশি তিনি নিজের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বজায় রেখে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। 15 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের অনুমতি দেওয়া হবে না বলে সংযুক্ত আরব আমিরশাহী জানিয়েছে। অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার নিয়ন্ত্রণ এবং ডিজিটাল সুরক্ষা জোরদার করার লক্ষ্যে এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের পৌরোহিত্যে অনুষ্ঠিত সেদেশের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 15 বছরের কম বয়সীরা সমাজ মাধ্যমে কোনো পোস্ট বা মন্তব্য করতে পারবে না, কোনো কন্টেন্ট শেয়ার বা পাবলিক গ্রুপে যোগ দিতেও পারবে না। 15 থেকে 16 বছর বয়সী ব্যবহারকারীদের সোশ্যাল মিডিয়া সীমিতভাবে ব্যবহার করার অনুমতি দেওয়া হবে। এইসব নিয়মাবলী পুরোপুরি বাস্তবায়নের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকেও 1 বছর সময় দেওয়া হয়েছে। ইউক্রেন মস্কোর একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে। রাশিয়ার রোস্তভ অঞ্চলেও বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার সেদেশে হামলা চালালো ইউক্রেন। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, শহরের দক্ষিণ পূর্ব উপকণ্ঠে অবস্থিত মস্কো তেল শোধনাগারে বেশ কয়েকটি ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। 555টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। মঙ্গোলিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া এক্সারসাইজ খান কোয়েস্ট 2026 অংশগ্রহণের জন্য ভারতীয় সেনার একটি দল আজ উলানবাতর রওনা হবে। সেখানকার ফাইভ হিলস ট্রেনিং এরিয়াতে 20 জুন থেকে 3রা জুলাই পর্যন্ত এই মহড়া চলবে। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

ফিফা ফুটবল বিশ্বকাপে আজ গ্রুপ এর ম্যাচে চেক প্রজাতন্ত্র দক্ষিণ কোরিয়ার মাফ করবেন চেক প্রজাতন্ত্র দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আটলান্টা স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। গ্রুপ বির ম্যাচে সুইজারল্যান্ড বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু রাত 12:30। গ্রুপ বির অন্য ম্যাচে কানাডা কাতারের বিরুদ্ধে মাঠে নামবে। ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে খেলা শুরু রাত 3:30। ফুটবল বিশ্বকাপে আগামীকাল 3টি ম্যাচ। গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। গুয়াদালাহারা স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় সকাল 6:30। অন্যদিকে গ্রুপ ডির ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। সিয়াটেল স্টেডিয়ামে খেলা হবে ভারতীয় সময় রাত 12:30। এছাড়া গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 3:30। বক্সিংয়ে ভারতের মীনাক্ষী হুডা বিশ্ব বক্সিং কাপ 2026-এর কোয়ার্টার ফাইনালে উঠেছেন। চীনের গুয়াংয়ে আজ মহিলাদের 51 কেজি বিভাগের শেষ 16 লড়াইয়ে তিনি পোল্যান্ডের নাতালিয়া কুশেভস্কার বিরুদ্ধে 5-0 ব্যবধানে জয় পান। আগামীকাল কোয়ার্টার ফাইনালে তিনি কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার মুখোমুখি হবেন। ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসে ভারতের অস্মিতা চালিহা ও আনমোল খাড় ম্যাকাও ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। রাউন্ড অফ 16-এর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসিকা জয়সওয়ালকে হারিয়ে অস্মিতা শেষ 8-এ নিজের স্থান নিশ্চিত করেন। অন্যদিকে মালয়েশিয়ার গো জিন ওয়েই প্রিকোয়ার্টার ফাইনাল ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় 19 বছর বয়সী আনমোল খাড় কোয়ার্টার ফাইনালে ওঠেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি বাণিজ্য বিনিয়োগ প্রযুক্তি ও পর্যটন শিল্পের প্রসারে অগ্রণী ভূমিকা নেবে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের 52টি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পেয়েছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা কক্তমা পরিব সুভাষ দেববর্মা তিনি কক্তমা বুবাক রকা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী খানা দিল্লি কতাল কাশা নাংকুকমণি পান্ডাও প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নৈসাই ব্রেরা রেজাক রং চুবান বাকে ইয়াফারানো কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতাল কুচক বেরেমনি পান্ডাও অ জুন তালনি সাল নিচি সাও অংনাই নিট ইউজি আমজংমুংনি কুবুইটাই স্রাই স্রাই খাইনার বাকে অফিসার রকন দাগিখা হাস্তে হাফাং হুকবার খাইনাই রকনি হামক্রাইন বসকাঙ্গ তনিউই সামংতাঙ্গি টঙ্গ হই সাকা মালমাতা হামক্রাই মন্ত্রী সুধাংশু দাস সালচি সালকা আরি আমচাই রেলওয়ে নি জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব তিনি হাস্তে বেরেমাও ফাইকা তাবো কক্তমা শুক্রবৈ মন্ত্রীপক্ষ নরেন্দ্র মোদী খনা দিল্লি কতাল কাশা নাংকুমা পান্ডাব প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনাও খবজা খক নই সাই ব্রেরা রেজাক রং চোবান বাকে ইয়াফারানো কেন্দ্র তাই তাং তাই সামুমান থগ্রমুং মন্ত্রী ডক্টর মনসুখ মন্ডবিয়া সাকা থাংনাই বিশিনি আগস্ট তালনি সিমি পিএম ভিভিআর ওয়াই অ খবজাক খড়ক দকচিথাম রাসায়নি সাইব গবাং সামুং তাংনাই রকম সামুমান থগ্রমা ও খবজাকা আবন বিশিঙ্গ রাবক খক থামচি সুকন বরৈ বক খুরসাকা অ সামুং বুতাংনি বিশিংতে খক জিবা রাসায়নি সাইব গবাং সেপসাপ মানাই রকমের একাউন্ট ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারনি বিশিংতে ইনসেন্টিভ রং রাজাকা কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি দিল্লি কতাল কুচক বেরামনি পান্ডব অ জুন তালনি সাল নিচি সাবাই নিট ইউজি আমজংমুং কুবুইটাই সিরাই সিরাই খাইনার বাকে অফিসার রং দাগিখা পান্ডব রং কক চংলাইন হাস্তে হাফাং এনটিএ তাই কুচুক রংমথারকনি চাকরা অফিসারক মানজাকা আমজংমুং আসুকনাই রক কাহামকে হাইনহাই আমজংমুং রই মাননি বাকে যত নাংমানি সেপসা রুমনানি হাস্তে নুদাল অফিসার রং দাগিখা কেন্দ্র রংমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইয়াঙ্গ সালথাং ত্রিপুরা হাঙ্কর নাইকল ফাং ডক্টর বিশাল কুমার তিনি আগরতলা কক্তমা থুমাই রগ্নি থুম সাক অ তালনি নিচিসা সালমারি হাস্তিনি কাইচি কেন্দ্র নিট ইউজি আমজংমুং নাহারজাগান আবন বিশিং দলাই হাঙ্করক কাইসা তাই সালথাং ত্রিপুরা হাঙ্করক কাইচুকু কেন্দ্র টঙ্গান টঙ্কচাং তাই সিরাই সিরাই তৈ আমজংমুং পাইরিনা বাকে হাস্তে হাফাং কারাক নাইমথাং সেব নাহারকা বসাকা দিবর দামচিনি নিশিমি সারিক দাম্বা সতি চিবাজরা আমজংমুং নাহারজাগান নৈসাই নৈচিদক বিশিনি পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স আমজংমুংনি ইংখারি তিনি কারিজাখা অ বিশিও আমজংমুং রনাইরক টংখা খড়ক চুকু জিব্রী সাই চুকুরা সা আবন বিশিং পাঁচ খালাইকা খড়ক চুকু জিনই সাই সিনিরা বাচি থাম সালচি সালকা আরি আমচাই রেলওয়ে জেনারেল ম্যানেজার

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্যসভায় এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনার আওতায় 2400 কোটি টাকার উৎসাহবর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া জানিয়েছেন, গত বছরের আগস্ট মাস থেকে পিএম ভিবিআরওয়াই এর আওতায় 63 লক্ষেরও বেশি কর্মীকে আনুষ্ঠানিক কর্মসংস্থানের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাঁদের মধ্যে প্রায় 30% মহিলা। তিনি জানান, যেসব তরুণ তরুণী তাঁদের প্রথম চাকরি পাচ্ছেন তারা 2টি কিস্তিতে 15,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাবেন। তিনি উল্লেখ করেন, এই কর্মসূচির মাধ্যমে 15 লক্ষেরও বেশি সুবিধাভোগীর অ্যাকাউন্টে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে এই ইনসেন্টিভের অর্থ পৌঁছে দেওয়া হবে। প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণের বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। তিনি বলেন, কৃষিকে লাভজনক পেশায় পরিণত করার লক্ষ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত মানের বীজ সরবরাহ, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং প্রশিক্ষণ কর্মসূচির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ ধলাই জেলার সালেমা টাউন হলে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং ধলাই জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক চাষ বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক অগ্রগতি সম্ভব নয়। কর্ম

0: শিল্পকলায় বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ নতুন দিল্লিতে উচ্চ পর্যায়ের বৈঠকে আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি পরীক্ষা প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। তিনি বৈঠকে শিক্ষা মন্ত্রক, রাজ্য সরকার, এনটিএ এবং উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের বরিষ্ঠ আধিকারিকরা অংশ নেন। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাজ্যের নোডাল অফিসারদের নির্দেশ দেন, পরীক্ষার্থীরা যেন মানসিক চাপমুক্ত পরিবেশে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় সব সুযোগ সুবিধা পায়। এদিকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, আগামী 21 জুন রাজ্যের 10টি কেন্দ্রে নিট ইউজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ধলাই জেলায় 1টি এবং পশ্চিম ত্রিপুরা জেলায় থাকবে 9টি কেন্দ্র। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার লক্ষ্যে রাজ্য সরকার সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, দুপুর 2টো থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা 2026-এর ফলাফল আজ প্রকাশিত হয়েছে। এবছর পরীক্ষার্থী ছিল 94,901 জন, এর মধ্যে সফল হয়েছে 92,753 জন প্রার্থী। কৈলাসহর পুর পরিষদের উদ্যোগে 9 কোটি কলাক্ষেত্রে আজ এক অনুষ্ঠানে এবছরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 103 জন কৃতি ছাত্রছাত্রীকে সংবর্ধনা জানানো হয়। কর্মসূচির উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী গিরিজানন্দজী মহারাজ। উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান পার্সন চপলা রানী দেবরায়, ভাই চেয়ারম্যান নীতিশ দে। বিজেপি রাজ্য সভাপতি অভিষেক দেবরায় আজ খোয়াই জেলা সভাপতি পদে সমীর দাস ও সিপাহী জেলা দক্ষিণাংশ জেলা সভাপতি পদে প্রসেনজিৎ ঘোষকে নিযুক্ত করেছেন। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা আজ এখবর জানিয়েছেন। সিপিআইএম রাজ্য কমিটির 2-দিনব্যাপী বৈঠক আজ থেকে আগরতলায় দশরথদেব স্মৃতিভবনে শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত রয়েছেন সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, পলিটব্যুরো সদস্য স্মৃতিদীপ ভট্টাচার্য, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকে আন্তর্জাতিক ও জাতীয় রাজনৈতিক পরিস্থিতি, দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা প্রাধান্য পায়। আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কৌশল নিয়েও বৈঠকে আলোচনার কথা রয়েছে। বর্তমান এনডিএ সরকারের শাসনে বিগত 12 বছরে ভারতে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দেশের প্রতিটি প্রান্তের পাশাপাশি বিশেষ গুরুত্ব পেয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 8টি রাজ্যকে চিহ্নিত করেছেন অষ্টলক্ষ্য হিসেবে একটি প্রতিবেদন।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের অন্য প্রান্তের মতোই সমহারে বিকাশের ভাবনায় বিশেষ মর্যাদার জায়গায় রেখেছেন দেশের উত্তর পূর্বাঞ্চলকেও। আর সেটাকে মাথায় রেখেই সম্ভাবনার অফুরান সম্ভার এই 8 রাজ্যকে তিনি একযোগে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন। বিগত 12 বছরে যোগাযোগ, পরিকাঠামো, শিক্ষা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক উদ্যোগ উত্তর পূর্বাঞ্চলকে মূলধারার উন্নয়নের সঙ্গে আরও দৃঢ়ভাবে যুক্ত করেছে। এগিয়ে চলার এই যাত্রায় শুরু হয়েছে পিএম ডিভাইড প্রকল্প। এর মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ উন্নয়নমূলক প্রকল্প, জীবিকা বৃদ্ধি, যুব সমাজের দক্ষতা উন্নয়ন এবং সামাজিক পরিকাঠামো শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অষ্টলক্ষ্মীর সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরিত করে উন্নয়নকে পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে। নতুন ভারত, শক্তিশালী উত্তর পূর্ব, উন্নয়নের এই অগ্রযাত্রায় এনডিএ সরকারের 12 বছরের প্রতিশ্রুতি ও প্রয়াস। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।
0: আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়াল। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আজ রাজ্যসভায় এসেছেন। এনএফ রেলওয়ের বাণিজ্য বিভাগের মুখ্য পরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, জেনারেল ম্যানেজার শ্রীবাস্তব আজ আগরতলা রেল স্টেশনের ডেমো শেড, ভারত বাংলাদেশ সীমান্তের নিশ্চিন্তপুর আন্তর্জাতিক রেল স্টেশন, শেখেরগোট রেল স্টেশনে নির্মীয়মান ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের ডিপো পরিদর্শন করেন। আগরতলা থেকে শীঘ্রই বৈদ্যুতিক যাত্রী ট্রেন অর্থাৎ মেমো ট্রেন চালানোর প্রস্তুতি তিনি খতিয়ে দেখেন। জেনারেল ম্যানেজার শ্রীবাস্তবের সঙ্গে এনএফ রেলওয়ের লামডিং ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সমীর লোহানি সহ অন্যান্য কর্মকর্তাও রয়েছেন। শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা আজ আগরতলার ভগত সিং যুব আবাসে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সংগঠনের 3-দিনব্যাপী প্রদর্শনী ও সাংস্কৃতিক কর্মসূচি সূচনা করেন। তিনি বলেন, মানসিক ও আধ্যাত্মিক শান্তি অর্জনে সংস্কৃতি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রাজ্যের ঐতিহ্যবাহী মিশ্র সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরার জন্য উদ্যোগ নেওয়া উচিত। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.2 ডিগ্রি।

0: সেলসিয়াস। বিকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 52 মিলিমিটার এবং খোয়াই জেলায় প্রায় 60 মিলিমিটার। 2026 ফিফা বিশ্বকাপের সর্বশেষ ম্যাচে কলম্বিয়ার কাছে 3-1 পরাজিত হয়েছে উজবেকিস্তান। এর মধ্য দিয়েই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দলই তাদের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ সম্পন্ন করেছে। এখন শুরু হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লড়াই, যেখানে প্রতিটি পয়েন্টই হয়ে উঠবে নক আউট পর্বে উঠার দৌড়ে গুরুত্বপূর্ণ। ভারতীয় সময় অনুযায়ী আজ রাত 9:30 চেকিয়া মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার, এরপর রাত 12:30 সুইজারল্যান্ড খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে। আগামীকাল ভোর 3:30 কানাডার প্রতিপক্ষ কাতার, আর আগামীকাল সকাল 6:30 মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনায় 2,400 কোটি টাকার উৎসাহ বর্ধক আর্থিক সহায়তা প্রদান করবেন। মানবসম্পদ বিকাশমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, রাজ্য সরকার কৃষকদের কল্যাণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নিট ইউজি পরীক্ষায় প্রক্রিয়ায় সততা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব রাজ্য সফরে এসেছেন। ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ আজ থেকে শুরু হচ্ছে। আজকের মতো খবর এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং পরে আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় ককবরক এবং বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী বিলোনিয়া, শুরু হচ্ছে ক্যাম্পাস কুইজ। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
2: আমরা আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে তোমাদের কাছে এসেছি। কোথা থেকে এসেছি? জোরে বলো, জোরে বলতে হবে। আকাশবাণী বিলোনিয়া, ঠিক আছে? গেছো আকাশবাণীতে কখনো? অনেকে যায়, বিভিন্ন স্কুল থেকে আকাশবাণীতে যায়, দেখতে যায়, হ্যাঁ, জানতে যায় যে আকাশবাণীটা কি। রেডিও দেখেছো? রেডিও কখনো রেডিও দেখেছো? জোরে রেডিও দেখেছো? রেডিওতে কি শোনা যায়? কি শোনা যায় রেডিওতে? খবর শোনা যায়। আর কি শোনা যায়? কবিতা, গল্প, গান, হ্যাঁ, অনেক কিছু শোনা যায় এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে জানা যায়। যেমন আজ আপনি আমরা এসেছি তোমাদের কাছে কিছু বিষয় জানার জন্য। বিষয়টা কি? বিশ্বভিত্তিক প্রশ্ন হবে, স্বচ্ছতা নিয়ে কথা হবে, স্বচ্ছতা পরিবেশ। হ্যাঁ, তো তোমরা এই যে স্বচ্ছতার বিষয়টার মধ্যে আমরা আসবো। বিষয়টা হলো মহাত্মা গান্ধী, ঠিক আছে? মহাত্মা গান্ধীর নাম শুনেছ? মহাত্মা গান্ধীকে আমরা কী বলি? কী কী বলে জানি? মহাত্মা গান্ধীকে আমরা কী বলি? গান্ধীজি, জাতির জনক বলে জানি। জাতির জনক কে? মহাত্মা গান্ধী, ঠিক আছে? এবার বলতে হবে প্রথম প্রশ্ন। হাত তুলবে, এখানে রয়ে গেছে তোমাদের জন্য পুরস্কার, খুব ছোট্ট পুরস্কার। বলবে, হাত তুলবে, বলবে না কেউ, যে প্রথম হাত তুলবে তার কাছে আমি যাব। ওকে, মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা পালন করি, তো করি। কবে পালন করি? কত তারিখ, কোন মাসের কত তারিখ? মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা পালন করি, বলতে হবে কোন মাসের কত তারিখ। হ্যাঁ, একটু আমি আসবো তোমার কাছে, তুমি নাম বলবে, তারপরে তুমি নাম বলবে, ক্লাস বলবে, তারপর উত্তর বলবে। নাম বলো।
3: প্রিয়াঙ্কা নাথ।
2: প্রিয়াঙ্কা নাথ, কোন ক্লাস?
3: ক্লাস 10।
2: এবার বলো, মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা কবে পালন করি?
3: 2 অক্টোবর।
2: 2 অক্টোবর, ভেরি গুড। একটা হাততালি হোক ওর জন্য। ভেরি নাইস, প্রিয়াঙ্কার জন্য একটা কলম হোক। হ্যাঁ প্রিয়াঙ্কা, ভেরি গুড। প্রিয়াঙ্কা বলেছে মহাত্মা গান্ধীর জন্মদিন আমরা পালন করি 2 অক্টোবর। প্রত্যেক বছরের 2 অক্টোবর আমরা মহাত্মা গান্ধীর জন্মদিন পালন করি। মহাত্মা গান্ধীকে আরেকটা নামে আমরা জানি, বলো তো কি? আমরা কি বলে, কি বলে জানি মহাত্মা গান্ধীকে? সবাইটাকে, সবাই বলি, কি বলি, কি বলি? তোমার একবার হয়েছে, তোমার কাছে পড়ে আসবো, কি বলে জানি? হ্যাঁ বলো, নাম বলবে, তোমার নাম বলবে, ক্লাস বলবে।
4: সায়ন মহাজন।
2: সায়ন মহাজন, কোন ক্লাস?
4: 9।
2: ক্লাস 9 পড়ে সায়ন মহাজন। বলো তো আমরা কি বলে জানি?
4: জাতির জন,
2: জাতির জন বলেছি আমি। আরেকটা বিষয় আমরা বলি, আরেকটা বিষয় কি বলবে? না, জাতির জনক না, জাতির জনক মহাত্মা গান্ধী হয়ে গেছে। আমরা গান্ধীকে বাপ।

0: বিভিন্ন স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, এমন অনেক ডিপার্টমেন্ট রয়েছে, তো দপ্তর রয়েছে, তো সেখানে এই স্বচ্ছ ভারত মিশন যেটা রয়েছে সেটা কোন মন্ত্রণালয় শুরু করেছিল, যেটার সঙ্গে জলের সম্পর্ক রয়েছে কিছুটা বলে দিয়েছি। হ্যাঁ, আমি তোমাদেরকে ক্লু দেব, ঠিক আছে? ওখান থেকে বলবে, পরিবেশ মন্দির শুনবে, পরিবেশ ও বন মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রণালয়, গৃহায়ন একটা আছে, আর একটা হচ্ছে পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয়। এই চারটি বলেছি, চারটি অপশান, তার মধ্যে কোন অপশানটি হবে? পরিবেশ ও বন মন্ত্রণালয়, নগর উন্নয়ন মন্ত্রণালয়, গৃহায়ন, নগর উন্নয়ন মন্ত্রণালয় এবং পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয়, কোনটা হবে? হাত তোলো, কেউ হাত না তুলে কোনটা বলো, তাড়াতাড়ি বলো, সময় কিন্তু ফুরিয়ে যাবে। কোন মন্ত্রণালয় স্বচ্ছ ভারত মিশন শুরু করেছিল বলো? ভেরি গুড, খুব ভালো। নামটা বলো? স্নেহা দত্ত। ধর, কোন ক্লাস?
1: ক্লাস 9।
0: স্নেহার জন্য একটা হাত নিও, কেউ পারেনি ও দিয়েছে। ভেরি গুড, স্নেহার জন্য একটা কলম চাই, নিয়ে এসো। স্নেহ সঠিক উত্তর দিয়েছে, বলেছে পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয়, DWS আছে না, ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন দপ্তর আছে তো, ওই ওই রকম। পরের প্রশ্ন, যেমন এর কিছু ব্যাখ্যা রয়েছে, যেমন পানীয় জল ও স্যানিটেশন মন্ত্রণালয় ভারতের পরিচ্ছন্নতা ও স্যানিটেশন প্রচারের জন্য এই মন্ত্রণালয় স্বচ্ছ ভারত মিশন শুরু করেছিল, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাচ্ছি, SBM এর ফুল ফর্মেশনটা কি হবে একটু, আমি আমি আমি আমি আমি তোমার কাছে, আমি অন্যদের কাছে যাবো, তারপর আসবো। SBM এর ফুল ফর্মটা কি হবে, এটা পুরো কি দাঁড়ায়? SBM এতক্ষণ আলোচনা করেছি, একই বিষয় বারবার বলছি, SBM এর ফুল ফর্মেশন কি হবে? SBM বলবি না, বল না, একদম সোজা তো, পারবি না? কি নাম তোর?
2: জয়ন্ত
0: ত্রিপুরা। বলবে না জয়ন্ত? কোন ক্লাস?
2: ক্লাস 9।
0: বলা উচিত ছিল SBM, এতক্ষণ আলোচনা করেছি আমি, এখন বললে বলবে ইস, জানি তো, একদম ইজি। কি নাম তোমার? কোন স্কুল থেকে এসছো তুমি? এখানে শুরু থেকে এখানে পড়ছো? গুড, আচ্ছা ঠিক আছে। এই যে আপনি বলুন, নামটা বলুন।
3: সায়েল মিয়া।
0: কি মিয়া?
3: সায়েল মিয়া।
0: সায়েল মিয়া, SBM এর ফুল ফর্মেশনটা কি হবে জানা আছে? আপনি বলবেন, একটা হয়নি এখনো, একটা পাওয়া হয়নি, তাহলে আসবো। ভেরি গুড, নামটা বলবে, তারপরে তোমার ক্লাস বলবে, উত্তর বলবে।
1: নাম পূর্ণিমা দেবনাথ, ক্লাস 10।
0: পূর্ণিমা দেবনাথ, ক্লাস 10, উত্তর বলো।
1: স্বচ্ছ ভারত মিশন।
0: ভেরি গুড, হাততালি হোক। আমি বারবার বলছি স্বচ্ছ ভারত মিশন, স্বচ্ছ ভারত মিশন বলে জানি এতক্ষণ, স্বচ্ছ, এস স্বচ্ছ, বি ভারত, এম মিশন, কি দাঁড়ালো, কি দাঁড়ালো বলো, জোরে বলো, খেয়ে আসুনি, খিদে পেয়েছে। স্বচ্ছ ভারত মিশন মানে SBM। আচ্ছা, পরের প্রশ্নে যাচ্ছি। হ্যাঁ, পরের প্রশ্ন হলো এই যে SBM, স্বচ্ছ ভারত মিশন যেটা রয়েছে, এই ধারণার পেছনে অনুপ্রেরণা বা অনুপ্রেরক হিসেবে কার নামটা সবার আগে আসে? এই যে স্বচ্ছ ভারত মিশন যেটা শুরু হয়েছে, নিশ্চয়ই কারো নামে হয়েছে, অনুপ্রেরণা আমরা কত কোনো না কোনো জায়গা থেকে পেয়েছি, তো তো সেই অনুপ্রেরক কে? তোমাকে দেবো, তুমি পারবে আমি জানি, আসবো, বলো কে? এতক্ষণ ধরে একজন ভদ্রলোকের নাম বলে গেছি বারে বারে, বিখ্যাত একজন লোকের নাম বলে গেছি, দাঁড়াও আসবো, বলবে? আচ্ছা, নামটা বলে তারপরে ক্লাস বলবে, তোমার নাম বলবে।
4: শুভ্রাকর, ক্লাস 9।
0: শুভ্রাকর, ক্লাস 9, বলো।
4: গান্ধীজি।
0: মহাত্মা গান্ধী, একদম সঠিক উত্তর, হাততালি হোক সবার জন্য, নিয়ে এসো, পেন নিয়ে এসো। SBM ধারণার পেছনে অনুপ্রেরক বা প্রেরণা ছিল মহাত্মা গান্ধীর। এখানে আরো কয়েকজনের নাম ছিল, যেমন নরেন্দ্র মোদী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেল, তাদের নাম ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে অনুপ্রেরক হিসেবে স্বচ্ছতা বলতে আমরা

0: প্রথমে মহাত্মা গান্ধী বাপুজির নামটা আমাদের আসে, ঠিক আছে?
1: পরের প্রশ্ন,
0: যেমন আরো বলি একটু পরিষ্কার করে, স্বচ্ছ ভারত মিশনের ধারণা যা স্বচ্ছ ভারত মিশনের জন্য পরিচিত মহাত্মা গান্ধী দ্বারা অনুপ্রাণিত, ওনার কাছ থেকেই আমরা পাই, ঠিক আছে?
1: পরের প্রশ্ন চলে আসছি। প্রশ্নটা হলো একদম সজল,
0: মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়েছিল, ঠিক আছে? ওনার ওনার জন্মদিন উপলক্ষেই বা জন্মবার্ষিকী উপলক্ষে এই ধারণাটা চালু হয়েছিল, এবং সেটা কততম বর্ষে শুরু হয়েছিল? 100তম, 125তম, 145তম, 146তম, কততম বর্ষে সেটা শুরু হয়েছিল? মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান চালু করা হয়েছিল, এটি কোন সালে হয়েছিল? 100তম বর্ষে, 125তম বর্ষে, 145তম বর্ষে, 146তম বর্ষে? কোন বর্ষে? চারটি অপশান দিয়েছি, কোন বর্ষে? আরে গেস করে তো মানুষ বলে দেয়, বলে এটা এটা, একটা তো শুদ্ধ হয়ে যাবে। কোন বর্ষে? 100তম বর্ষে? 100 না, 125তম, 125তম বর্ষে? তাও না, 145তম বর্ষে? 145তম বর্ষে? না, হ্যাঁ না, 146তম বর্ষে? কোন বর্ষে? 145, 145, জোর বল, বুকে হাত দিয়ে বল, পাক্কা, শিওর? 145তম বর্ষে শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে স্বচ্ছ ভারত অভিযান, ঠিক আছে? নামটা বলো।
2: জয়ন্ত দেবনাথ।
0: জয়ন্ত দেবনাথ, ক্লাস
2: নাইন।
0: জয়ন্ত দেবনাথ, যাও দিদিমণি থেকে পেনটা নাও, ওর জন্য একটা হাত তুলো, জয়ন্তর জন্য একটা হাত তুলে দাও। স্বচ্ছ ভারত, এই যে একটা স্কিম প্রকল্প চালু হয়েছে, তো এখানে স্বচ্ছ ভারত কই ইরাদা কর লিয়া হামনে, স্বচ্ছ ভারত কো ইরাদা কর লিয়া হামনে অডিও ট্র্যাকটি কে রচনা করেছিলেন? এটা একটা গান, ঠিক আছে? এটা একটা গান হয়েছিল, হ্যাঁ, সেই গানটা যিনি করেছিলেন, আমি চারটি অপশান দেব, মোহিত চৌহান, মিকা সিং, মিকা সিং এর নাম শুনেছ? গান করেন উনি, মিকা সিং, নাম শুনেছ? মিকা সিং গান করে তো, হ্যাঁ, দেখতে কেমন, দেখেছিস মিকা সিং কে কখনো ছবি দেখিস নি? আচ্ছা, মিকা সিং, প্রসূন যোশী এবং কোনোটাই না, কোনটা তিন, হ্যাঁ বুঝতে পারিনি, হ্যাঁ মিকা সিং, মিকা বলেছি, নিকা বলিনি, হ্যাঁ মিকা, না মিকা নয়, বলো তিনটি অপশান, মোহিত চৌহান, মিকা, প্রসূন যোশী বা কোনোটাই নয়, বলো তাড়াতাড়ি বলো, আমি অর্ধেক সময় পার করে গেছি, হ্যাঁ কোনোটাই নেয় না, কোনোটাই নেয় হয়নি। আচ্ছা, এই যে বাকি যে তিনটি নাম বললাম, এই তিনটি নামের মধ্যে থেকে একটা নাম অবশ্যই আছে, হ্যাঁ কে আবার বলবো, মোহিত চৌহান, মিকা সিং, প্রসূন যোশী, মিকা একটা গেল, বাকি দুটি আছে বলো, হ্যাঁ ভালো করে শুনবি, আমি কি বলেছি, কি যোশী বলেছি, প্রসূন বলেছি, মৌসুন বলিনি, প্রসূন, আবার রসুন, প্রসূন বলেছি আমি, রসুনও বলিনি, মৌসুনও বলিনি, হ্যাঁ কি, আচ্ছা তার কাছে যাবো আমি, জয়ন্ত ত্রিপুরা না, কি বলেছি আমি, প্রো প্রো প্রো
3: প্রো
0: শুন,
3: প্রসূন যোশী,
0: হ্যাঁ এবার বল,
3: প্রসূন যোশী,
0: জোর বল তো,
3: প্রসূন যোশী,
0: আরো জোর বল, চিৎকার কর,
3: প্রসূন যোশী,
0: ভেরি গুড, এটা হাত তালি উপযোগের জন্য, প্রসূন যোশী, একটা কলম লাগবে তোমার, আমি আসছি, আমি ম্যাডাম থেকে নিয়ে আসছি।

প্রসূন যোশী খুব ভালো বলেছে, জয়ন্ত জয়ন্তর জন্য একটা কলম, জয়ন্ত ধন্যবাদ, জোরে বলবে যা বলবে, ঠিক আছে, পরিষ্কার করে বলবে, হ্যাঁ ঠিক আছে, কি না কি না কি বলেছ আবার বলো, অনেকের কথা আমরা শুনতে পাই না পেছন থেকে, শোনা যায় কি? আমি এখান থেকে কথা বলছি, এই যে হ্যালো হাসবে না, আমি এখান থেকে কথা বলছি শোনা যায়, সবাই শুনতে পাচ্ছ তো? দিদিমণিরা যখন কথা বলে শোনা যায় তো, কিন্তু তোমাদের কথা শোনা যায় না কেন? খেয়ে আসুন বাড়ি থেকে, বাড়ি থেকে খেয়ে পাঠায় না, আর এখন তো বোধহয় মিড ডে মিল, ক্লাস নাইন থেকে বোধহয় মিড ডে মিল হয় না, না ক্লাস এইট অবধি খাওয়ারটা এখন হয় না, তাহলে ক্লাস এইট অবধি আছে, খিদে পেয়ে গেছে নিশ্চয়, পেয়েছে তো, একটু একটু খিদে পেয়েছে, চশমা লাগে চোখে দিতে লাগে, চোখে কম পাওয়ারের সমস্যা আছে, গুড। আচ্ছা পরের প্রশ্নে চলে যাই, আবারও বলছি যখনই কথা বলবে জোরে কথা বলবে, জোরে, বাড়িতে রিডিং করো তো না শব্দ, এখন তো অনেকে ছেলেমেয়েরা শব্দ করে না, পড়ে যায় কি পড়ে নিজেই বুঝে ভুল ভাল বলে, যেমন জয়ন্ত ভুল বলেছে ঠিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে, শুনো পরিষ্কার করে না বললে কিছু বুঝতে পারবে না, যে দিদিমণি বসে আছেন, দিদিমণি কি করবেন, তোমাকে ভুল ভাল পড়বে তো দিদিমণি ঠিক করবে, আবার বাড়ি যাবে, যখন বড় বড় করে পড়বে ভুল হলে দিদিমণি বলে দে জয়ন্ত এটা এইভাবে বলে না এইভাবে বলে, ঠিক আছে তো, বলবো সবাই জোরে বলবে, হ্যাঁ আমি আর একটা বিষয় চাইব সে কত দূর জোরে কে বলতে পারে। আচ্ছা আরেকটা হচ্ছে স্বচ্ছ ভারত মিশন, আজকে পুরো স্বচ্ছতা নিয়ে আছি, স্যারকেও বলে দিয়েছি হেডমাস্টার স্যারকে যে স্বচ্ছতার উপর আজকে আমরা করব, ঠিক আছে, এখন আমাদের যিনি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীর নাম কি সুন্দর করে বলতে হবে, নরেন্দ্র মোদী নমস্য ব্যক্তি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী সম্পর্কে কীভাবে বলতে হয়, আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী বলেছি, তাহলে কি বলবে, শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, পুরো নামটা কি, ভেরি গুড, এইটাই চাই, আমি আজকে বলে গেছি সামনের দিন থেকে যখন ক্লাসে থাকবে সব এভাবে কথা বলবে, হ্যাঁ তাহলে স্যার দিদিমণি খুশি হন, ঠিক আছে। তাহলে স্বচ্ছ ভারত মিশনের জন্য ব্যবহৃত টুইটার হ্যাশট্যাগ কোনটি, একটু কঠিন হয়ে গেছে না ব্যাপারটা, হলো সঠিক উত্তর আমি বলছি না, মাই ক্লিন ইন্ডিয়া, সরি মাই ক্লিন ইন্ডিয়া, সব কিছুর একটা ভূমিকা থাকে তো, থাকে তো, আমরা দিয়ে দিই না, যেমন স্বচ্ছ ভারত মিশন, এবছর স্বচ্ছ ভারত মিশনের থিম কি বিষয়, এখানেও একটা বিষয় রয়েছে, সেটা হলো এই যে আমি বললাম স্বচ্ছ ভারত মিশনের জন্য ব্যবহৃত টুইটার হ্যাশট্যাগ কোনটি, টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এগুলো তো এখন সবার মুখস্থ হয়ে গেছে না, আমরা সবাই জানি তো, কারণ আমরা তো মোবাইল ছাড়া কেউ চলতে পারি না, ছোটো বড়ো সবাই, কাল যার জন্ম হয়েছে তার মোবাইল লাগে, এখন মোবাইল লাগে না এমন কোনো ব্যাপার নেই, ঘুম থেকে উঠে মোবাইল চাইবে, মোবাইল মোবাইল দাও, হ্যাঁ ওটা হলে কিচ্ছু না, খাওয়া দাওয়া লাগে না, তো সেখানে স্বচ্ছ ভারত মিশনের জন্য ব্যবহৃত টুইটার হ্যাশট্যাগ কোনটি, চারটে অপশন দেব, আমার অবিশ্বাস্য ভারত, মাই স্মার্ট ইন্ডিয়া, মাই ক্লিন ইন্ডিয়া, আমার নিট ইন্ডিয়া, চারটে আছে, এর মধ্যে কোনটা সঠিক সেটা বলতে হবে, কোনটা সঠিক, সবাই বলে দিয়েছিস, কাকে দেব, আমি বলেছি, আমি বলছি আমি যাব, হাত তুলবে বলবে না কেউ, মাই ক্লিন ইন্ডিয়া সঠিক উত্তর, বাট কাউকে দেওয়া যাবে না, ঠিক আছে, উত্তর আমি যার কাছে যাব সেই দেবে, বললে কিন্তু হবে না, ঠিক বলেছ, মাই ক্লিন ইন্ডিয়া, আমাদের স্বচ্ছ ভারত মিশনের জন্য ব্যবহৃত যে টুইটার হ্যাশট্যাগ যেটি রয়েছে সেটার নাম হলো মাই ক্লিন ইন্ডিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন আছে, ভারত কোন তারিখে বিশ্ব টয়লেট দিবস পালন করে, টয়লেট টয়লেট মানে কি, আমরা কোথায় যাই, কই যাই, সকালে যেমন আমাদের ন্যাচারাল কল যখন আসে আমরা যাই তো, ইউরিনে যাই আর কই কই যাই।

0: ল্যাট্রিনে যাই তো, তো সেখানে এই যে টয়লেটের যে ব্যাপারটা রয়েছে, আমরা স্কুলে কি লেখা থাকে, টয়লেট লেখা থাকে না, ওই রকম আর কি। তো সেখানে ভারত কোন তারিখে টয়লেট দিবসও পালন করে, টয়লেটের উপকারিতা, কেন টয়লেট, সেটারও একটা বিশেষত্ব রয়েছে। স্বচ্ছতার মধ্যে টয়লেট, আমরা যেখানে আগে কি হতো গ্রামেগঞ্জে, এখন অধিকাংশ বাড়িতে পাকা শৌচাগার রয়েছে, রয়েছে তো পাকা শৌচাগার, বুঝতে পারছো তো, পাকা শৌচাগার রয়েছে। পাকা শৌচাগার না থাকলে কি হতো, রোগ শোক চেপে বসতো সবার মধ্যে। এখন পাকা শৌচাগার রয়েছে বাড়িতে, রোগ শোকের যেমন মাছি যেগুলো যেগুলোতে রোগ ছড়ায়, বিষগুলো কমে গেছে না অনেক, হ্যাঁ, যত্র যেখানে সেখানে যদি মলমূত্র ত্যাগ করে রাখা হয় চলা যায়। তোমার স্কুলের যে টয়লেট রয়েছে, ইউরিন যে জায়গাটা রয়েছে, সেটা যদি খারাপ থাকে, আমরা গেলাম ইউরিনে জল ইউজ করলাম না একদিন দুদিন চার দিন, তারপরে কি ওখানে যাওয়া যায়, কি মনে হয়, মনে হয় এখন দম বন্ধ হয়ে মরে যাবো আমি, হয় না? তাহলে এগুলো আমরা যাই, যারাই টয়লেটে যাই, টয়লেট হয়ে গেলে পরে অবশ্যই কী করা উচিত, জল দেওয়া উচিত। আমরা কয়জনে জল দেই, অনেকেই দিই না, হলো শেষ চলে এলাম, একদম করবে না, কারণ স্কুলের পরিবেশটা তোমার একান্ত পরিবেশ, তুমি রয়েছ, তোমার ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, সবাই রয়েছে, তাই সবার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন দ্রব্য জোর দিতে হবে, দিতে হবে তো, সেটা অবশ্যই পালন করবে, দেখবে না হলে কিন্তু শরীর খারাপ করবে। তো সেখানে ভারত, স্যার ভারত কোন তারিখে বিশ্ব টয়লেট দিবস পালন করে, কোন তারিখ, আমি ডেটগুলি বলবো, তারিখগুলি বলবো, হ্যাঁ তারিখগুলি বলবো, আমি তারিখগুলি বলবো, 19শে নভেম্বর, 19শে নভেম্বর, 15ই সেপ্টেম্বর, 25শে জুলাই, 7ই জুলাই, চারটে অপশন দিয়েছি, বাহ ভেরি গুড। কি নাম তোমার?
1: আয়ন মজুমদার।
0: আয়ন এরো দাঁড়াও তো, কোন ক্লাস?
1: 9।
0: ক্লাস 9-এ পড়ছে, নবম শ্রেণীতে পড়ছে আয়ন মজুমদার, একদম সঠিক উত্তর দিয়েছে, এসো, ধন্যবাদ। আয়নের জন্য হাত তালি দাও না, খুব সুন্দর। এবারে একদম ভেরি, খুব ভালো উত্তর, সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। আমরা পরের প্রশ্ন রাখছি, প্রশ্নটা হলো, তবে এটা একটু বলে দিই ব্রিফলি, ভারত 19শে নভেম্বর বিশ্ব শৌচাগার দিবস পালন করে, ঠিক আছে, বিশ্ব শৌচাগার দিবস হলো জাতিসংঘের, জাতিসংঘের নাম শুনেছি, ইউনিসেফ জাতিসংঘ, সে জাতিসংঘ একটি উদযাপন দিবস যার লক্ষ্য বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট এবং সকলের জন্য পরিষ্কার ও নিরাপদ শৌচাগারের গুরুত্ব এবং সচেতনতা বৃদ্ধি করা। আমরা দিবসগুলি কেন পালন করি, সচেতন করার জন্য, মানুষকে সচেতন করতে হবে। আমি আজ কেন এসেছি, আমি যাতে কথা বল কেন বলছি, তোমাদেরকে সচেতন করার জন্য, তোমরা বিষয়গুলি জানো কি না, তোমাদের নলেজ কি সেটা আমরা জানবো, এবং সেটা আবার আমরা রেডিওতে গিয়ে মানুষকে শোনাবো যে আমরা উত্তর ভারত এইচএস স্কুলে গেছি, হায়ার সেকেন্ডারি স্কুলে গেছি, সেখানে স্কুলের ছাত্রদের সঙ্গে কথা বলেছি, আমাদের ভালো লেগেছে, তোমাদের পারফরমেন্স ওরা শুনবে, স্কুলের নাম হবে, হবে তো, তো তোমরা ভালো করে পড়াশোনা করবে, আউট নলেজ কুইজ, আউট বই বিষয় ইস্যু করে পড়বে, স্কুলের বই নিয়ে পড়ে থাকলাম আর কিছু করলাম না, হবে না, ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। তো জাতিসংঘ এই দিবসটি পালন করেছে, এই কারণে পালন করেছে যাতে বেশি বেশি করে মানুষকে সচেতন করে যায়। তুমি একটা বিষয় শিখলে, শিখলে তো আজ তুমি শিখলে, তুমি আরও 10 জনকে শেখাবে, কেউ হয়তো দেখলে যে যেখানে যেখানে সেখানে যত্র সে ইউরিন ল্যাট্রিন, মানে আমরা যাই বলি পায়খানা দশগুলি করছে, বাধা দেবে না, বলবে না যেখানে সেখানে করবে না, কি হয় যেখানে সেখানে পায়খানা প্রস্রাব করলে কি হয়, ওখান থেকে কি হয় জীবাণু পরিবেশে ছড়ায়, সেখান থেকে কলেরা ডায়রিয়ার মতো বিভিন্ন মারাত্মক রোগগুলি হতে পারে। তো এগুলো প্রতিহত করা উচিত, যখন এই ধরনের কোনো কাউকে দেখবে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেবে, ঠিক আছে। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, কোন তারিখে সম্পূর্ণ স্যানিটেশন অভিযান, হ্যাঁ সম্পূর্ণ স্যানিটেশন অভিযানের নাম পরিবর্তন করে নির্মল ভারত অভিযান রাখা হয়, NBA, এটার জন্য প্রাইস থাকবে না, NBA এর ফুল ফরমেশন কি, NBA, NBA, এক্ষুনি বলেছি NBA, নির্মল ভারত অভিযান, তোমার জন্য একটা কলম হবে, তুমি চলে এসো ম্যাডামের কাছে, এসো এসো এসো এসো, নিয়ে যাও, এনবি হলো, যাও না নিয়ে এসো, তুমি সঠিক বলেছো তো, অনেকে তো চুপ করে বসে উত্তর দেয়নি, যাও নিয়ে এসো। এনবিএ, নির্মল ভারত অভিযান, অর্থাৎ আগে যে সম্পূর্ণ স্যানিটেশন অভিযান যেটা ছিল টিএসসি।
1: এতক্ষণ শুনলেন ক্যাম্পাস কুইজ। কুইজে অংশগ্রহণ করেছে উত্তর ভারতচন্দ্রনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। কুইজ পরিচালনায় ছিলেন স্নেহাশিস চক্রবর্তী। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হল। আকাশবাণী বিলোনিয়া শুরু হচ্ছে বিশিষ্ট জনদিন নিয়ে অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। আজকের গুণীজন শ্রী গৌতম সরকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্নেহাশিস চক্রবর্তী।
2: নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা আজ এমন একটি অনুষ্ঠান নিয়ে বসেছি। এই অনুষ্ঠান আপনারা প্রায় শুনে থাকেন আকাশবাণী বিলোনিয়ার একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। আমরা আমাদের অনুষ্ঠানে যারা সম্মানিত ব্যক্তি যারা রয়েছেন, যাদেরকে আমরা সমাজের পথপ্রদর্শক বলে, সমাজকে যারা দিশা দেখান, সেই সমস্ত ব্যক্তিদের বা যারা আমাদের কাছে ইন্সপিরেশন, যাদের দেখে আমরা শিখি, সেই সমস্ত লোকদের, বিদগ্ধ পণ্ডিতদের আমরা আমাদের আকাশবাণীতে ডেকে নিই, তাদের সঙ্গে পরিচিত হই, পরিচিত করাই, তাদের কথাগুলো আমরা সবাইকে শোনাই। তো আজ অনুষ্ঠানে গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব রয়েছেন যিনি একাধারে সমাজসেবার সঙ্গে জড়িত রয়েছেন, পাশাপাশি উনি রাজনৈতিক ব্যক্তিত্ব বটে। তো সব মিলিয়ে ওনার পরিচয় আপনাদের সামনে এবার তুলে ধরি। শ্রী গৌতম সরকার, নমস্কার।
3: নমস্কার
2: গৌতমবাবু, আপনাদের সবার পরিচিত মানুষ এই বিলোনিয়ার উনি বসবাস করে থাকেন, বিলোনিয়ার অধিবাসী। তো পর্যায়ক্রমে যখন আলোচনাগুলো শুনব তখন আপনারা জানবেন গৌতমবাবুর এই সমাজে প্রতি গৌতমবাবুর কি দায় দায়িত্ব রয়েছে বা উনি কি করতে চান, বা রাজনীতি করতে গিয়ে যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব যেহেতু উনি রয়েছেন এবং সেখানে ওনার কি ভূমিকা রয়েছে তাও জানব। তো শুরুতেই আপনার একদম ছোট্টবেলাকার সময়টা দিয়ে আমরা শুরু করি। শুরুটা কোথায়, বেড়ে ওঠা কোথায় আপনার একদম শুরু?
3: নমস্কার, আজকের দিনে আকাশবাণীর 90 বছর পূর্তি,
2: একদম
3: তার জন্য আমি আকাশবাণীর সমস্ত আমার প্রিয় ভাই বোনদের আমি প্রণাম জানাই।
2: একদম খুব ভালো বলেছেন, আজকের এই দিনে 1836 সালে অল ইন্ডিয়া রেডিও তার শুরুটা করেছিল, শুভ সূচনা হয়েছিল, একটা ভালো দিনে আপনি এসেছেন। তো এটা তাদের কাছে একটা মেসেজ পৌঁছে গেল। হ্যাঁ, তারপর বলুন শুরু, আপনার বেড়ে ওঠা শুরুটা একদম শুরু থেকে বলবেন সব।
3: আমার বিলোনিয়া বিধানসভারই একটা প্রত্যন্ত গ্রাম পাইখোলা,
2: মানে ওখানে আপনার জন্ম?
3: ওখানে আমার জন্ম, ওইখানে আমার শুরু, সেখান থেকে আমার শুরু।
2: মানে কত বছর ছিলেন আপনি পাইখোলাতে?
3: পাইখোলাতে আমি প্রায় ক্লাস টু
2: পড়েছেন, মানে ধরুন 7-8 বছর। তো 8 বছরে আমরা অনেক কিছু বুঝি, কিন্তু ওই সময়
3: আমার বুঝতে এসেছি
2: মানে এলাকাটা কেমন ছিল
3: সে ধারণা। একদম ট্রাইবেল বাঙালি মিশ্রণ,
2: একদম মানে জাতি উপজাতির একদম
3: মিলন,
2: মিলন মিলনের জায়গা, মিলন মেলা বলতে পারি আমরা। হ্যাঁ,
3: তো সেখান থেকে আমি আমার পাইখোলা প্রাথমিক বিদ্যালয় সেখানে।
2: আরেকটা কথা বলি, পাইখোলার কথা যখন আপনি বলছেন সেই অনেক অনেক আগেকার কথা, তো সেই সময়ে বর্তমান সময়ে পাইখোলা, আমরা তো এখন বড় রাস্তা পেয়েছি, অনেক বড় রাস্তা হয়েছে, খুব সুন্দর রাস্তা। তা আপনার সেই সময়কার কথা খেয়াল আছে কি, যে ওই সময় আপনার যখন পাইখোলাতে ছিলেন তখনকার পরিবেশটা কেমন ছিল?
3: তখন তো বন,
2: ঘন জঙ্গল,
3: ঘন জঙ্গল, মানুষ কম, বাঘ চিতা আওয়াজ,
2: গল্প শুনেছি
3: শিয়ালের,
2: না কখনো দেখেছেন?
3: না দেখেছি, শিয়ালের আওয়াজ,
2: শিয়াল তো সবাই দেখেছে, বাঘের কথা
3: বললেন, একটা শব্দ, পোকার শব্দ,
2: ঝিঝি পোকা,
3: ঝিঝি পোকা, সেগুলি ভেঙে কিন্তু আমরা স্কুলে যাই।
2: কিন্তু এখন কিন্তু সেই যে ঝিঝি পোকার কথা যেটা বলছেন, সন্ধ্যা হলে পরে ধান ক্ষেত সবুজ, তার মাঝে যে চিচু পোকার দারুণ খুব ভালো লাগতো বা জনকী পোকার যে ব্যাপারগুলো ছিল সেগুলি তো এখন অনেকটাই পুরনো, এখন এগুলো কীটনাশক ব্যবহার হলে সব নষ্ট হয়ে গেছে, জঙ্গল শেষ, তো ওই পরিবেশটা তো এখন নেই।
3: এখন নেই,
2: আপনি যান আপনার পুরনো বাড়িতে?
3: হ্যাঁ হ্যাঁ, আমি মাসে একবার, আমার ঠাকুমা আছে, আমার কাকুরা আছে, কাকুরা আছে, আমার কাকিমারা আছে, আমার ভাইয়েরা আছে, আমার জায়গা আছে, আমার জমি আছে।
2: বাবা আছেন?
3: বাবা তো নেই, আমার মাও নেই, চলে গেছে,
2: প্রয়াত হয়েছেন দুজন,
3: প্রয়াত হয়েছে।
2: আচ্ছা, ক্লাস টু অব্দি আপনি ওখানে পড়েছেন?
3: ওখানে।
2: তারপর ওখান থেকে?
3: ওইখান থেকে আমার আসারও একটা গল্প ছিল।
2: আচ্ছা,
3: আমার জীবনে,
2: কারণ আলোচনা ফুরাবে না, গল্পগুলো ছোট ছোট করে বলতে হবে, বলুন।
3: ওইখান থেকে আসার কারণ হচ্ছে যে আমার দাদু এখানে ছিল, পিলোনিয়া অ্যাডভোকেট ছিলেন, উনি কাজ করতেন।
2: বাবার জেঠা?
3: বাবার দাদু, বাবার বাবাও মারা গিয়েছে ছোটবেলা থেকে,
2: মানে তখন জন্ম হয়নি আপনার?
3: না, আমার জন্ম হয়নি,
2: তাহলে জানবেন খেয়াল নেই। দাদু ঠাকুমার গল্প হয়তো সেভাবে বলতে পারবেন না,
3: তখন আমি দেখেছি কিছু কিছু, এখন মনে করছি।
2: আচ্ছা,
3: সেখানে একটা, তখন 70-এর দশকে একটা আওয়াজ উঠেছিল শ্রমিকদের মধ্যে, গরিবদের মধ্যে, আমাদের বাড়িতে কাজও করত ওরা অনেকে, আওয়াজ তুলেছিল যে লাঙ্গল যার
2: জমি যার লাঙ্গল তার, লাঙ্গল যার জমি তার।
3: তখন
2: বলুন,
3: ওই
2: তখন বোধ হয় সম্ভবত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজির সময় ছিল, লাঙ্গল যার
3: জমিদার, ওই ফ্ল্যাগ নিয়ে আমরা যোদ্ধা ছিলাম নাকি,
2: জমিদার ছিলাম, একটা সামান্য কিছু জমি থাকবে সবার হাতে, আর বাকিটা ভাগ করে দিয়ে দাও।
3: তখন ফ্ল্যাগ নিয়ে আমাদের পাকা ধান কেটে ফেলছে, তখন আমার বাবা তারা বাধা দিতে গিয়েছে, সেখানে ঝগড়াঝাটি হয়েছে, বাবাদেরকে বেঁধে নিয়ে গেছে, এটা ইতিহাস, এগুলোই আমার মাইন্ডে সব
2: মানে কিছুটা রয়ে গেছে।
3: তখন আমাদের বাড়িও পুরো গেছে, ওই দিন পুরো ফেলেছে বাড়িঘর। তখন আমার এই দাদু আমাদেরকে বলল,
2: এখানে থাকা যাবে,
3: এখানে আর থাকা যাবে না, ওরা থাক, নাতিদের পাঠায় এখানে ভর্তি করে। তখন আমাদেরকে নিয়ে আসলো, তখন সঙ্গে সঙ্গে আমি সেখানে পুলিশ ক্যাম্প বসিয়েছে, অনেক সময়
2: অনেক ঝড়ঝাপটা গেছে,
3: ঝড়ঝাপটা গিয়েছে, সেখান থেকে আমরা এখানে শিফটিং
2: হলাম
3: স্মৃতিমন্দিরের সঙ্গে।
2: আচ্ছা,
3: দাদুর বাড়িও সেখানে, দাদুর বাড়ির পিছনে আমাদেরকে জায়গা,
2: এবং তখন থেকে এখনো ওখানে আছেন?
3: এখানেই আছি, চেঞ্জ হয়েছে একটু, জায়গা পরিবর্তন হয়েছে, কিন্তু এখানেই আছি, স্মৃতি মন্দিরের সঙ্গে
2: সঙ্গে আছেন।
3: এখানে মডেল স্কুলে আমার ভর্তি, এই শুরু হলো বিলোনিয়া।
2: ত্রিপুরার বিলোনিয়া তখন বনেদের স্কুলগুলোর মধ্যে কিন্তু অন্যতম স্কুল ছিল, এই মডেল স্কুল,
3: মডেল স্কুল,
2: এবং সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন রেবতী মোহন পাল, স্বাধীনতা সংগ্রামী, স্কুলটাকে নিজের বাড়িতে বেশি
3: একদম
2: গুছিয়ে রাখতেন।
3: একদম, আমরা খুব কড়া শাসনের মধ্যে আমরা স্কুল জীবন কাটিয়েছি,
2: তখনকার শাসন অন্যরকম,
3: শাসন করার কারণেই কিন্তু আজকে আমি এখানে বসেছি।
2: আচ্ছা, শাসনের কথা যখন বলছেন, একটা কথা বলি, তখনকার দিনে শিক্ষক যারা ছিলেন, আমাদের মা বাবা ছিলেন, বলতেন যে চোখগুলো দেখে পুরোটো মানে পড়াশোনার জন্য যা করতে তাই করবেন। বর্তমান সময় তো এগুলো অচল হয়ে গেছে,
3: এগুলি তো নেই, এখন তো আইন হয়ে গেছে, ব্যাট নেওয়া যাবে না, মারা যাবে না,
2: পানিশমেন্ট হয়ে যাবে,
3: পানিশমেন্ট,
2: চাকরি পর্যন্ত চলে যেতে পারে,
3: একদম একদম।
2: তো এই যে ব্যাপারগুলো আছে, তো সেগুলি থেকে আমরা অনেকটাই এগিয়ে গেছি বর্তমান সময়ে। আচ্ছা, তারপরে ওখানে বাড়ি, তারপরে
3: এখানে ধীরে ধীরে ধীরে ধীরে
2: মডেলে পড়াশোনা,
3: মডেলে
2: প্রাইমারি, প্রাইমারিটা মডেলে করেছে, তারপরে
3: তারপরে বিকেআই, সঙ্গে বিকেআই, একটা নামকরা স্কুল,
2: ব্রজেন্দ্র কৃষ্ণ ইনস্টিটিউশন, রাজন্যমল স্কুল,
3: হ্যাঁ, মানে বাংলাদেশ থেকে লোক আসতো এখানে পড়তো,
2: তখন তো কাটাতা ছিল না, একটাই ছিল,
3: সারা রাজ্যের লোক এখানে আসতো,
2: এই জন্য তো বনাদি স্কুল বলছে, রাজন্য সময় স্কুল,
3: হ্যাঁ, এখানে আসতো পড়তো, এখান থেকে পড়াশোনা শেষ করে এইবার ধীরে ধীরে ধীরে,
2: সেখানে একটা বিখ্যাত স্কুলের সঙ্গে আপনার সম্পর্ক,
3: হ্যাঁ, সম্পর্ক, তারপর আমি বিলোনিয়া কলেজে।
2: তো এই যে এবার আসি, যেহেতু রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামাজিকতা বা সমাজসেবা দুটো রয়েছে, তো যেহেতু স্কুলে পড়াশোনা করেছেন, বিকাইতে আপনি পড়েছেন, তো রাজনীতির ছোঁয়া কি ওই সময় মনের মধ্যে ছিল, বা কিছু, বা ছাত্র রাজনীতি এসব কিছু?
3: আমার পায়খানা থাকতে আমার রাজনীতি আমি দেখেছি কাকুর কাঁধে বসে বসে
2: না কাকুর কাঁধে বসেছেন
3: কাকু প্রধান ছিল
2: সেটা ছোটবেলা কিন্তু আপনার পরিণত সময়ের কথা বলছে যখন স্কুল শেষ করেছেন স্কুলে পড়াশোনা করছেন
3: এইটি পড়ি পিকাইতে তখন আমি স্কুলের মিনিস্টার ছিলাম গেমস এন্ড স্পোর্টস এর মিনিস্টার
2: মানে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত সেখানে আপনি স্কুলে যে কাউন্সিল রয়েছে সেখানে আপনি আমাদের যে এডুকেশন যে সেল রয়েছে সেখানে আপনি গেমস এন্ড স্পোর্টস এর মিনিস্টার ছিলেন বা দারুণ অভিজ্ঞতা
3: সেখান থেকে শুরু
2: শুরু তারপরে বিলোনিয়া কলেজ
3: তারপর বিলোনিয়া কলেজে আমি জিএস ক্যান্ডিডেট ছিলাম
2: আচ্ছা
3: ভাগ্যিস সেদিন নির্বাচন হয়নি বিভিন্ন কারণে
2: আচ্ছা যাক সেগুলি আর আমরা টানব না কিন্তু ছিল কলেজে
3: ছিল
2: আচ্ছা সেটা হয়তো পরিপূর্ণতা আসেনি কলেজ শেষ করলেন তারপরে
3: আর আমার কোন কাজ নেই বা চিন্তা করলাম যে সমাজের জন্য কিছু করি
2: একদম সমাজসেবা
3: সমাজের জন্য সমাজসেবা
2: আচ্ছা চাকরি বাকরির চেষ্টা করেননি
3: আমি চাকরি লইনি আমার অফার দিয়েছিল আমি নিইনি আমার ছোট ভাইকে আমি দিয়েছি আমারটাও ছোট ভাই
2: মানে সমাজসেবা করবেন
3: আমি মানুষের জন্য
2: রাজনীতি করবেন
3: আমি নিতে আইনি আমি দিতে এসেছি ছোটবেলা থেকে আমার এই ভাবনা ছিল আমি পৃথিবীতে এসেছি
2: চাওয়ার জন্য কিছু দিয়ে যেতে চাই
3: নিতে আসেনি তো এইভাবে রাজনীতির ছাত্র জীবন আমার শুরু হয়েছে কলেজে গেলাম সেখানেও আমার ছাত্র জীবনের অনেক কাজ আমি সমাজসেবা থেকে শুরু করে রাজনীতি সব মোটামুটি একটা অঙ্গাঙ্গ ভাবে আমার বাবা মাও আমাকে উৎসাহিত করতো বিশেষ করে বাবা বাবা আমাকে কোনোদিন ডাক দিত না আরো মানে এগিয়ে যাও
2: বাবা আপনার উত্থানে খুশি হতেন
3: হ্যাঁ খুশি
2: দারুণ খুশি হতেন
3: হ্যাঁ দারুণ বাবা বলছে মাও একটু বাধা দিত কিন্তু বাবা বলছে না ছেড়ে
2: মারা তো কারণ বিপদে রাজ করতে পারার সব না করে মানে রাজনীতিগত কারণে
3: আমার অনেক উপর আক্রমণ হয়েছে অনেকবার আক্রমণ
2: বিরোধী রাজনীতির কারণে হয়তো কিছুটা সময় বাড়ি থেকে দূরে থাকতে হয়েছে তো সেই সময়গুলো কিভাবে কাটিয়েছেন
3: সেগুলি ওইখানে আমার মামার বাড়িতে থাকতাম আবার চলে আসতাম আবার যেতাম এইভাবে দিন কাটিয়েছে
2: মানে এবং সেটার মধ্যে একটা আনন্দ ছিল
3: সেটাও
2: দুঃখের মধ্যে আনন্দ
3: দুঃখের মধ্যে একটা
2: আনন্দ ছিল যে কিছুদিন যা ঘুরে আসো বেরিয়ে আসো আচ্ছা তারপরের সময়টা বলুন
3: আমি এখানে দুস্থ যারা ছিল আমি যখন স্টুডেন্ট লাইফ ছিলাম অনেকবার রক্ত দিয়েছি আমি প্রায় 10 থেকে 12 বার রক্ত দিয়েছি ব্লাড
2: ডোনেশন বিশাল একটা বিশেষ সাবজেক্ট
3: আমার একটা স্মরণীয় ঘটনা আমার বন্ধু মাস্টার রিটায়ারমেন্ট হয়েছে যে দত্ত আশু দত্ত যে
2: আশুতোষ দত্ত
3: ওনার বোন
2: আচ্ছা হ্যাঁ
3: ওনার বোন জুলাইবারে বিয়ে দিয়েছিল পুরে একদম ছাই হয়ে গেছে
2: উদুপুরে
3: একদম
2: একদম
3: তখন রক্ত পায় না রক্ত পায় না কেউ রক্ত ভয় পায় রক্ত দিতে ভয় পায় আমি তো দিতে দিতে অভ্যস্ত হয়েছি আমি মাত্র এক সপ্তাহ নেই রক্ত দিয়েছি
2: তো ওই সময় কি রক্ত দেওয়া এই যে অমনিতে বলে রক্তের পরিপূর্ণতা আসতে অন্তত 3 মাস সময় লাগে সেখানে আপনার আপনি তাহলে নিশ্চয়
3: আমি মিথ্যা কথা বলেছি এখানে গিয়ে বলেছেন আমি রক্ত রক্ত দিনই প্রথম
2: চেপে গেছেন
3: হ্যাঁ চেপে গেছেন
2: 7 দিনের মধ্যে আবার রক্ত দিয়ে দিয়েছি
3: আবার রক্ত দিয়ে দিয়েছি
2: সেটা দিতে গিয়ে অসুবিধা হয়নি
3: না অসুবিধা
2: এরকম ফিজিক্যালি ফিট
3: ছিলাম আমি প্লেয়ার ছিলাম
2: খেলাধুলার সঙ্গে জড়িত ছিল
3: এখনো করি
2: খেলার মাঠে দেখেছি আপনাকে অনেক বিদ্যাপীঠ বিভিন্ন মাঠে খেলতে তো যোগা সম্পর্কে আসবো সেটাও নেব একটু পরে তো ওটা একটা স্মরণীয় ঘটনা
3: একটা স্মরণীয় ঘটনা
2: দিদি যে দিদির জন্য দিয়েছেন
3: দিদি আমাকে মানে ভাই রক্তের থেকে আপন ভাই মনে করে প্রত্যেক বছর আসলে আমাকে শার্ট প্যান্ট পাঠায়
2: দিদি আছেন
3: আছেন
2: আছেন আচ্ছা তো এটা একটা পর্ব গেল এটা তো গেলো জাস্ট একটা রক্তের দিয়ে আপনি মুমূর্ষ জীবন আপনি বাঁচিয়েছেন
3: এছাড়া আমি যখন বিলোনিয়া চলে এসেছি বিকাইতে পড়ি মাঝে মধ্যে তো আমি বাড়িতে যাই হেঁটে হেঁটে বাড়িতে যেতাম
2: পায়খোলা
3: হেঁটে হেঁটে আসতাম তখন গাড়ি চলতো না
2: ওনার ডাক্তারবাবু যেটা বললেন যে হাঁটুন স্বাস্থ্য ভালো থাকবে
3: তখন গাড়ি চলতো না ওই দিক দিয়ে রাস্তা ছিল না
2: হেঁটে চলে
3: শান্তির বাজার দিয়ে
2: হেঁটে দিয়ে চলে হেঁটে চলে
3: হ্যাঁ আমরা হেঁটে হেঁটে আমি মডেল স্কুলে হেঁটে হেঁটে এসেছি বাড়ি থেকে
2: ওই ছোট্ট বয়সে
3: এই ছোট্ট বয়সে
2: অসুবিধা হয়নি
3: না না না ভয়ে আসত
2: বিশাল অভিজ্ঞতা হ্যাঁ
3: আমরা ধান ওইখান থেকে ভাড়ে করে এনেছি
2: বিলোনিয়াতে
3: বিলোনিয়াতে নৌকা করে এনেছি বিলোনিয়াতে
2: আমি
3: ধান রোপণ করেছি, চাষ দিয়েছি, লাঙ্গল
2: মানে কৃষির সঙ্গে আর্থিক যোগাযোগ রয়েছে আপনাদের
3: ছিল, আমার কাকা এগুলি করতো, আমিও সঙ্গে সঙ্গে যেতাম।
2: এখন যান মাটিতে
3: কাজ
2: এখন যান?
3: হ্যাঁ, আমার
2: এখন জমিতে যান
3: না, এখন বাড়িতে করি
2: আমি জমির কথা বলছি, যেটার সঙ্গে আপনার আর্থিক সম্পর্ক ছিল,
3: কৃষকদের সঙ্গে কথা বলি,
2: মানে এখনো ইচ্ছা হয় বলে
3: রোয়াটা
2: হচ্ছে আমি একটু দেই,
3: অনেক সময়
2: কোপরে গামছা
3: বেঁধে নেমে যেতে চাই, কিন্তু ওরা নামতে চায়, যোগ আছে
2: ঠিক আছে, এটা গেল একটু পর্ব। তো আপনার এই জীবন মোটামুটি যতটুকু বা আপনার বয়স হয়েছে সে সময়ের মধ্যে আপনার একটা বিষয় আমরা জানলাম যে দিদিকে রক্ত দিয়ে আপনি একটা মহর্ষির জীবন বাঁচিয়েছিলেন, পাশাপাশি আপনার স্মৃতিমধুরতা, সে ওখান থেকে পাইখোলা থেকে হেঁটে বাড়িতে আসা আবার যাওয়া বিলনে দূর কম নয়, কিন্তু অনেকটা দূর হবে, প্রায় 10 কিলোমিটার হবে ন্যূনতম, বেশি হতে পারে। তো এটা আপ ডাউন করতেন, জমিতে নামতেন যেতেন, তো এগুলি এখন অনেকটাই ইতিহাসের পাতায় চলে যাওয়ার মতো অবস্থা, স্মৃতিতে যাওয়ার মতো কথা। তো রাজনীতি করতে গিয়ে বা সমাজসেবা করতে গিয়ে বা সমাজসেবার যে বিভিন্ন যে ক্ষেত্রগুলো রয়েছে সেখানে আপনার কি কি করার ইচ্ছা বা আপনার ইচ্ছাগুলি কি করতে চান?
3: আমার একটা স্বপ্ন ছিল গণতান্ত্রিক ব্যবস্থায় প্রশাসনে না থাকতে পারলে, সরকারি কোন কাজে সংযুক্ত না হতে পারলে জনগণকে সাহায্য করা কঠিন, জনগণকে আর্থিকভাবে দাঁড়া করানো কঠিন, তা আমার ইচ্ছা ছিল, এখনো ইচ্ছা আছে,
2: মানে সরকারি প্রশাসন যন্ত্রের সঙ্গে
3: যুক্ত থাকা, একাত্ম থাকা,
2: যদি কিছু করতে হয়,
3: যদি কিছু করতে হয়।
2: কিন্তু এটা ছাড়াও কি করা যায় না?
3: করা যায়, ব্লাড দেওয়া যায়, কারোর ক্ষতি হয়েছে সেখানে যাওয়া যায়,
2: পাশে দাঁড়ানোর তো অনেক রাস্তা রয়েছে,
3: রাস্তা
2: তো সরকারকে মনে করার মতো অনেক জায়গা রয়েছে,
3: এটা মন থেকে
2: গৌতম সরকার তার যে পরিচিতি তৈরি করেছে শুধু বিলোনিয়া বলে কথা নয়, রাজ্য রাজনীতিতে গৌতম সরকার পরিচিত মুখ, পরিচিত ব্যক্তিত্ব। তো গৌতম সরকার কোথাও গিয়ে দাঁড়ালে সে প্রশাসন হোক বা যাই কিছু হোক কাজ হবে না, এটা হতে পারে
3: কাজ হবে না, আমি সেটা বলছি না, কিন্তু তুরন্ত কাজ হওয়া, একদম তৎক্ষণাৎ কিছু কাজ আছে হওয়া।
2: কি কি কাজ করতে চান যেগুলো আপনার আমার ইচ্ছে এই কাজগুলো?
3: যেমন বিলোনিয়া হসপিটালটা,
2: এই যে
3: এটা মহকুমার মধ্যে না, দক্ষিণ জেলা,
2: দক্ষিণ জেলা,
3: দক্ষিণ জেলার
2: এত বড় হাসপাতাল নেই কোথাও,
3: নেই, প্লাস এত রোগীও আসে না,
2: হাসপাতাল নেই, এবং তার যে স্ট্রাকচার
3: সেটাও নেই,
2: সেটা এত বড় স্ট্রাকচার নেই কোথাও,
3: নেই কোথাও,
2: সমস্ত পরিষেবা রয়েছে,
3: হ্যাঁ সমস্ত পরিষেবা রয়েছে, কিন্তু এখানে ডিস্ট্রিক্ট হসপিটাল না, এটা
2: চলে গেছে।
3: তো আমার যদি আমি যদি এরকম সুযোগ পাই বা সুযোগ পেতাম তাহলে এটা স্টেট হসপিটাল করা হতো,
2: সুযোগ তো একদম খুব কাছে চলে
3: এসেছিল, ভগবান মা হয়তো বা আশীর্বাদ কম ছিল তাই হয়নি, যাই হোক এটা হয়নি, তো হয়নি, কিছু করার নেই, এটা একটা ইচ্ছা ছিল,
2: এই প্রসঙ্গে পরে আসবো। কিন্তু বিলোনিয়া হাসপাতালটা আপনার প্রথম,
3: এই যে বাংলাদেশ আর ইন্ডিয়া, আমাদের বিলোনিয়া বলুন সাউথ বলুন, বাস্তব হলে এই লাইনগুলি, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার ঠিক আছে, কিন্তু লাইনগুলি ওপেন
2: থাকে, ল্যান্ড কাস্টম যেটা রয়েছে,
3: ল্যান্ড কাস্টম, এগুলি যেমন সাবরুম বিলোনিয়া হলে আরো বেটার হবে,
2: এটা রেল কানেকটিভিটির জন্য এটা একদম দারুণ,
3: একদম
2: জায়গা,
3: একদম,
2: এখানে কোনো নদী নেই, নালা নেই, কিছু নেই,
3: একদম, আমি সেটাই বলতে চাইছি, রেল, এই যে বিলোনিয়া কাস্টম দিয়ে রেল স্টেশন, ওই পারটাও বিলোনিয়া রেল স্টেশন, আমাদের রেল স্টেশন দূরে হলো,
2: এখনো এখনো বিলোনিয়া, ওখানে
3: ওখানে বিলোনিয়া, রেল স্টেশন যদি আমাদের কানেকটিভিটি হতো তাহলে কিন্তু আমাদের বিলোনিয়ার চেহারাই পরিবর্তন।
2: এই যে আমরা সাবরুম রয়েছে, আমরা দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি বলছি, মানে সংযোগস্থলে এশিয়ার সাউথ ইস্ট এশিয়ার দ্বার বলছি, তো সেখানে আমাদের বিলোনিয়া যেটা রয়েছে, এই যে ল্যান্ড কাস্টম, আপনি যেখানটা আপনার বাড়ি, যেখানে আপনি যেখানে বিলংস, যেখানে অধিবাসী, ঠিক তার পাশে ল্যান্ড কাস্টম রয়েছে, পুরনো রেল স্ট্রাকচার এখনো রয়েছে, আপনি বলছেন সেটা যদি কানেক্ট করে দেওয়া যেত তাহলে বাণিজ্যের নতুন দিগন্ত খুলে যেত,
3: খুলে যেত, এবং বিলোনিয়ার ছেলেরা চাকরি খুঁজত না।
2: তো সেই জায়গাতে, সেই জায়গাতে দাঁড়িয়ে গৌতম সরকার একটা কেন্দ্রীয় চরিত্র আর প্রধান মুখ বিলোনিয়া শহরের, তো সেখানে আপনার করণীয় কি আছে বা আপনি কি কি করেছেন এটার জন্য?
3: হয়তো বিশেষ করে যখন মন্ত্রীরা আসে বা আমাদের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বা অন্যান্য যারা আধিকারিক আসে বিলোনিয়াতে, আমরা সবসময় ওনাদের কানে উঠায়, মাথার মগজে ঢুকায় যে বিলোনিয়া অতি দ্রুত এই কাজগুলি করা দরকার, বিলোনিয়ার ডেভেলপমেন্টের দরকার, বিলোনিয়ার যুবকদের সেখানে আনা দরকার, এগুলো আমি সবসময় বলি।
2: আরেকটা বিষয় আছে, যেহেতু আপনি জননেতা, তো সেখানে আমরা বিলোনিয়াবাসী যারা রয়েছে, যে এটা আমাদের দিতে হবে, এটা আমাদের করতে হবে, এই যে একটা জন আন্দোলন গড়ে তোলা,
3: সেটা তো লাগে না এখন। অ্যাকচুয়ালি জন আন্দোলন লাগে না এখন, কোনো কিছু পেতে জমা
2: মানে
3: না, এগুলি সরকার হচ্ছে একটা পার্টির, এখানে হচ্ছে বিধায়ক আরেকটা পার্টির,
2: আমি সেই পর্বে যাবো না। আমি বললাম যে যেহেতু আপনি জননেতা, আপনার রাজনৈতিক ব্যক্তিত্ব, সেখানে দাঁড়িয়ে মাস পিপল অর্থাৎ বেশি সংখ্যায় লোক বিলোনে যারা, সেখানে আমরা নিয়ে একটা যুদ্ধের প্রতিবাদ আমরা করতে পারি আমাদের জেলা প্রশাসন।
3: একবারে বললাম এই এই জায়গাতে আমাদের ভুল একটা ভাবনা, প্রতিবাদ করতে হয় না এখানে, এই এই সরকার থেকে কিছু আনতে প্রতিবাদ করতে হয় না, কিন্তু প্রতিবাদ করবে কে?
2: প্রতিবাদ নয়, প্রতিবাদ আমি ঠিক বলিনি হয়তো, প্রতিবাদ নয় মানে আমাদের যে দাবি
3: বিধানসভাতে
2: সেটা উঠবে,
3: বিধানসভা কে আছে?
2: বিধায়ক থাকবেন,
3: কিন্তু
2: তারপরও যিনি থাকুন,
3: না যিনি থাকলে হবে,
2: আমি বলছি
3: আমার বাবার সন্তান, বাবা দুই বিয়ে করেছে ধরুন, একটা আমার মার কাছে, একটা সতীন যাকে বলে, ওই ঘরের এক সন্তান, আমি এক সন্তান, তোমার মা কার দিকে বেশি বলবে?
2: আমি এবার বলছি আপনাকে, কিন্তু ওইখানে বলছি আমি, আমি ওই জায়গায় না গিয়ে আমি যাব, যেহেতু আমি ডাইরেক্ট যেতে পারছি না, আপনি বিধানসভার কথা বললেন তো, আমি যেহেতু আমি ডাইরেক্ট যেতে পারছি না, আমার কিছুটা সেখানে সমস্যা রয়েছে, তাহলে আমি আমি কোথায় যাব? আমার জেলা প্রশাসন রয়েছে, জেলার যিনি সর্বোচ্চ মাথায় যিনি রয়েছেন, ডিএম স্যার রয়েছেন, আমরা ওনার কাছে বিষয়টা দূর
3: একদম আমরা উঠাচ্ছি,
2: সেইটাই বলছি,
3: উঠাচ্ছি
2: সেটাই বলছি,
3: আমরা ডিএম না শুধু, আমরা এখানে আমাদের সিএম এসেছে, ওনাদের কাছে আমরা মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রীরা এসছে, আমার নির্বাচনের সময় এসছে, এখনো আসে, আমরা সেখানে মেমোরেন্ডাম চিঠি দিয়ে পাঠাচ্ছি, রেফারেল হসপিটাল করার জন্য আমরা গত সাত দিন আগে আমি চিঠি দিয়েছি আমাদের মোদীজির কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, হ্যাঁ ঠিক কানেকটিভিটির জন্য আমরা চিঠি দিচ্ছি,
2: সেটা ঠিক,
3: কিন্তু চিঠি দেওয়া একদিন, আমি বলি চিঠি দেওয়া একদিন, আর সরাসরি যাওয়ার,
2: আমি
3: সরাসরি কে যাবে?
2: আমি সেটাই বলছি,
3: সরাসরি কিভাবে যাব?
2: ওই যে বলছেন জনপ্রতিনিধি সরাসরি বিধানসভা উত্থাপিত করতে,
3: তাহলে যেতে পারতাম, আমরা দিল্লিতে যেতে পারতাম, আরো এখানে চার পাঁচজন বিধায়ক ছিল, ওনাদেরকে লিয়ে যেতে পারতাম।
2: এবার বলছেন
3: এগুলি আমার বাধা,
2: যেহেতু আমার ওই ওইখানে আমার একটা শর্টেজ রয়ে গেছে, তাহলে আমি কি করতে হবে? আমি আমরা দলের সেবক বা এলাকার সাধারণ মানুষ হিসেবে যারা রয়েছে, আমরা সেখানেও তো একটা স্মাচ গ্যাদার করতে পারি।
3: হ্যাঁ গ্যাদার করেছি, এখানে যে বাংলাদেশের রাষ্ট্রদূত এসেছিল, আমাদের রাষ্ট্রদূত এসেছিল, সেখানে আমরা সমস্ত জনগণ এখানে গিয়ে ওনাদের কাছে আমরা চিঠি দিয়ে
2: এগুলি তো করেছেন।
3: হ্যাঁ এগুলি
2: এখন সেটা সময়ের অপেক্ষা,
3: এইটাই
2: কখন হবে
3: এটাই।
2: দ্বিতীয়টা গেল হাসপাতাল, গেল হাসপাতাল সম্পর্কে আপনার চিন্তা ভাবনা, আপনার ইচ্ছার কথা বলেছেন, রেল কানেকটিভিটি সেটার ইচ্ছা প্রকাশ করেছেন, আর কি কি ইচ্ছা আছে আপনার?
3: যেমন স্টেট হাইওয়ে, আমরা যে ন্যাশনাল হাইওয়ে,
2: স্টেট হাইওয়ে ডিক্লেয়ার করার জন্য,
3: ডিক্লেয়ার করার জন্য স্টেট হাইওয়ে দুইটা, একটা হচ্ছে বিলোনিয়া থেকে উত্তর ভারত হয়ে বিচ্ছন্ন,
2: বিচ্ছন্ন,
3: হ্যাঁ, বিলোনিয়া থেকে গাদ্দাং হয়ে এগুলি যদি হয়ে যায় তাহলে বিলোনিয়ারও অনেক
2: চেহারা পরিবর্তন হয়ে
3: যায়, একদম পরিবর্তন,
2: একটা তো হয়েছে,
3: একটা তো হয়েছে,
2: এইগুলি হলে আরো সেটার ফল পাচ্ছেন মানুষ,
3: এটা
2: হয়ে গেল।
3: একদম
2: মাননীয় প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী বলেছেন, বলছেন যে স্টেট হাইওয়ে যেগুলো আছে কানেকটিভিটির সঙ্গে যদি কানেকটিভিটি রোডগুলি জুড়ে না দেওয়া যায়, সে ভারতের কখনো ডেভেলপড হবে না। তো সে জায়গাতে আপনি যেটা বলছেন সেটা একই সূত্রে একই গাথা আপনারই কথা, ন্যাশনাল হাইওয়ে যেটা রয়েছে সেটার সঙ্গে যদি কানেকটিভিটি যেগুলো আছে যেগুলো জুড়ে দেওয়া যায়, তাহলে পরে অন্য
3: সবাই লাভ হবে, কৃষকের লাভ হবে, সাধারণ জনগণের লাভ হবে, রোগী আপ ডাউন করার জন্য লাভ হবে, সবাই লাভ হবে।
2: তারপরে এবার হলো স্টেট কানেক্টিভিটি গেল, তিনটে পর্ব গুরুত্বপূর্ণ পর্ব, হাসপাতাল স্বাস্থ্য পরিষেবা মানুষের সঙ্গে ভীষণভাবে মানুষের সঙ্গে জড়িত, কারণ আমাদের পরিষেবা অসম্ভব দুর্বল। সিরিয়াস কিছু হয়ে গেলে পরে মানে ওকে ওকে ফিরে পাওয়া ভীষণ মুশকিল, একটা মানুষ মহর্ষ মানুষ। গত কয়েকদিন আমরা বেশ কয়েকদিন দেখিয়েছি আমরা হারিয়েছি, যে অল্প সময়ের ব্যবধানে আমরা অনেককে হারাই। তো ওই জায়গাতে দাঁড়িয়ে আপনি যেটা বলছেন, স্টেট জেনারেল হাসপাতাল হতে পারে, ট্রমা সেন্টার হতে পারে, একদম অন্তত তাৎক্ষণিক চিকিৎসাটা পেয়ে গেলে পরে ওই জায়গাটাতে সাধারণ মানুষ যারা আছে তারা একটু রিলিফ পাবে,
3: রিলিফ পাবে।
2: এই বিষয়টা গেল। আর কি কি করার ইচ্ছা আছে আপনার?
3: ইচ্ছা ছিল বিলোনিয়া একটা শিক্ষিত অঞ্চল, যেহেতু কলেজটা
2: রয়েছে
3: অনেক
2: পুরনো,
3: সেহেতু এখান থেকে অনেক
2: কলেজ, বিলোনিয়া মহাবিদ্যালয় বর্তমানে যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, একদম পাশাপাশি একই সময় পুরনো কলেজ, প্রায় 6,000-7,000 স্টুডেন্ট রয়েছে
3: একদম। এখান থেকে প্রফেসর হয়েছে, উকিল হয়েছে, ডাক্তার হয়েছে, ভুল
2: সব হয়েছে,
3: বিলোনিয়ার সারা রাজ্যে ছড়িয়ে আছে।
2: কেন আগরতলায় গেলে তো আমরা
3: আধুনিক শিক্ষা ব্যবস্থায়, আমার ইচ্ছা ছিল যে বিলোনিয়াতে একটা ইউনিভার্সিটি করা, কারণ বিলোনিয়ার ছেলেরা বহুত দূরে গিয়ে পড়াশোনা করতে হয়, আগরতলা ঘর ভাড়া এই ভাড়ায় অনেক টাকা খরচা। তো এখানে যদি আমরা যদি একটা ইউনিভার্সিটি করা হতো ইংলিশ মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে, এখানে ছেলেরা ইংলিশ মিডিয়ামের দিকেই বেশি ধাবিত।
2: এখন তো সময় একদম শুরু, প্রাইমারি লেভেল থেকে শুরু হয়েছে, নার্সারি লেভেল থেকে শুরু হয়েছে,
3: একদম শিক্ষার প্রতি অসম্ভব,
2: এটা ছাড়া অচল চলবে না, অচলায়ত নয়,
3: তাহলে বিলোনিয়ার চেহারাই পরিবর্তন হয়ে যায়
2: একদম। এবং সেখানে স্ট্রাকচার রয়েছে বিলোনিয়া হাসপাতালে, বিলোনিয়া হাসপাতাল বলছে
3: আমাদের
2: মহাবিদ্যালয়ের
3: মহাবিদ্যালয় আছে,
2: প্রচুর ঘর অভাব নেই, মাঠ প্রচুর বড় জায়গা,
3: সেটাও আমরা বলেছি, সেটাও আমরা বলেছি। আসলে সত্যি কথা সবকিছু ওভারঅল আমি যা বুঝেছি আমার রাজনৈতিক জীবনে, আমার এই বয়সের জীবনে আমি যা বুঝেছি, সরকার এবং জায়গায় যদি এক না থাকে, একই মালায় না থাকে,
2: একই ছাদের তলে থাকে, একটা মালার মতো থাকে,
3: তাহলে কিন্তু কর্ম উন্নয়ন সমস্যা, যার সমস্যাগুলি আমরা ভোগ করছি,
2: মাঝখানে একটা ব্রেক পড়ে গেলে সেখানে উন্নয়নের যে ব্যাপারটা সেটা স্থিমিত হয়ে যায়। তো ওই জায়গাতে আমরা বিলোনিয়া কিছুটা পিছিয়ে রয়েছি,
3: পিছিয়ে রয়েছি বিলোনিয়া মানুষ কেন যে বুঝলো না ধরতে পারেনি আমি জানি না।
2: আচ্ছা দেখ, তো অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আপনার ইচ্ছাটা বলুন এবার, সবার তো ইচ্ছা থাকে অনেক কিছু।
3: একদম এখনো আমার ইচ্ছা, আমার মা বাবার যখন আমি বাড়ি থেকে বেরোই,
2: বাড়িতে কে গেছেন আপনার?
3: এখন তো আমার ওয়াইফ আছে, আমার ছেলে আছে,
2: ছেলে কি করেন?
3: ছেলে এখন বেকার ইন্টারভিউ দিচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন জবের জন্য,
2: সিস্টেম যেটা হয়ে গেছে সিস্টেমের সঙ্গে লড়ছে।
3: কিন্তু ওরও একটা ইচ্ছে ছিল মানুষের সেবা করা, আমি না বাবা তুমি পারতে না, কারণ আমি করিয়া আমি কিন্তু এটা
2: না, তাহলে তো বলো বাবা আমাকে ইয়ে করছে না, উৎসাহ দিচ্ছে না,
3: না আমি বারণ করেছি তুমি হবে না,
2: তাহলে বিষয়টাকে খারাপ,
3: আমার থেকেও ট্যালেন্ট,
2: আমি সেটা বললেন বিষয়টা, আপনি যে বললেন আপনার ছেলেকে বলছেন না তুই এদিকে আসার দরকার নেই, পড়াশোনাটা নিয়ে থাক, চাকরি বাকরি কর, তাহলে আপনি এই লাইনে এসে কি আপনি কি?
3: না আমি ভুল করেছি, আমার সন্তান দুটার প্রয়োজন ছিল।
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে হতো,
3: হ্যাঁ তাহলে হতো,
2: আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে একটা ভুল করেছে,
3: একটা ভুল হয়েছে।
2: আচ্ছা,
3: প্রত্যেক পরিবারে দুই তিনটা সন্তান থাকা দরকার।
2: আচ্ছা যাক, তো আপনার ইচ্ছাটা বলুন, শেষ ইচ্ছা আপনি, আমি এই হতে চাই, এই করতে চাই।
3: আমার শেষ ইচ্ছা হচ্ছে এটাই যে আমি যদি সুযোগ পাই, চেষ্টা করব সুযোগ নেওয়ার জন্য, সুযোগ পাই বিলোনিয়াকে একটা মডেল বিলোনিয়া, আধুনিক বিলোনিয়া,
2: বিলোনিয়াকে সোনায় মুড়ে দেবেন,
3: একদম সোনায় মুড়াবো না, একটা
2: আমি স্বপ্নের কথা বলি, সোনায় মুড়ে স্বপ্ন দিয়ে মুড়ে দেবেন,
3: স্বপ্ন দিয়ে মুড়াবো
2: মানুষের যে ইচ্ছেগুলো আছে।
3: আমি একবারে বলছি, আমি এখন আর আগুনে নেইনি, এখনো নিবার আর কিছু নেই, দেওয়ার আছে, দেব, দিতে থাকবো, পাই আর না পাই দিতে থাকবো,
2: মানে নিজের কোন চিন্তা নেই,
3: নিজের আর কোন,
2: সবটাই মানুষের জন্য,
3: সবটাই মানুষের জন্য, আমি আছি মানুষের লাগে, মানুষের জন্য কাজ করার জন্য।
2: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ গুণীজন সান্নিধ্য অনুষ্ঠানে আমাদের পাশে ছিলেন, সঙ্গে ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী গৌতম সরকার। ওনার কাছ থেকে, ওনার একদম ছোট্টবেলাকার সময়কার থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত, ওনার জীবন যেখান থেকে শুরু হয়েছে শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত, ওনার কি কি করেছেন বা কি কি ইচ্ছে ছিল বা আগামীতে কি করার ইচ্ছে আছে, এসব বিষয় নিয়ে উনি আমাদের সামনে ওনার বক্তব্য তুলে ধরেছেন। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করছি, ভালো থাকবেন, নমস্কার।
3: নমস্কার আপনাদেরকেও, প্রাণায়াম করবেন, এটা আপনাদের কাছে
2: একদম
3: সুস্থ থাকার জন্য এটাই একমাত্র লক্ষ্য,
2: যেটা আপনি এখন করে চলেছেন,
3: এখন করছি,
2: এর জন্য একদম এখনো
3: একদম সুস্থ আছি, আমি সুস্থ
2: এখনো ছোট,
3: আমি আমার একটা ছোট্ট একটা কথা
2: বলুন, আপনার এখনো বয়স হয়েছে বোঝা যাচ্ছে না তো,
3: ছোট্ট একটা কথা, আমি
2: এখনো স্কুল,
3: আমি 17 সালে
2: স্কুল গোয়িং স্টুডেন্ট মনে হচ্ছে,
3: আমি 17 সালে আমি একটা কথা বলছি
2: খুব সংক্ষেপে,
3: কিন্তু একটা সংক্ষেপে 17 সালে আমি যে কোনো কারণে আমি আগরতলা হসপিটালে আমি এক মাস ভর্তি ছিলাম এবং ডাক্তারবাবু আমাকে বলেছে অপারেশন করাতে হলে আপনি আপনার পরিবার বনসই দিতে, বনসই দিয়েছে, আমি বলছি আমি অপারেশন করব, আমি ভালো হয়ে যাব, মনের জোর ছিল,
2: সেখান থেকে তো ফিরে গেছে,
3: সেখান থেকে আমি যোগা শুরু করেছি, যোগা করে করে আজকে সুস্থ,
2: যোগ পুরুষ হয়ে গেছে,
3: আমার অপারেশন লাগেনি,
2: চেহারা ছবি পরিবর্তন হয়ে গেছে, মাঝখানে শরীরটা খারাপ হয়ে গেছিল আপনার,
3: হ্যাঁ
2: এখন একদম ফিট,
3: ফিট
2: ইন্ডিয়া, তাহলে ফিট ইন্ডিয়ার কথা বলে যোগা করলে ফিট ইন্ডিয়া তৈরি হবে, নমস্কার,
3: নমস্কার
2: আরেকবার।
1: এতক্ষণ শুনলেন বিশিষ্ট জনদের নিয়ে অনুষ্ঠান গুণীজন সান্নিধ্যে। আজকের গুণীজন ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী গৌতম সরকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন স্নেহাশিস চক্রবর্তী।

কাছের ও দূরের বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের যুব অনুষ্ঠান যুববাণী। আশা করি সবাই ভালো আছো। আমরা এসে গেছি নটরাজ একাডেমি শান্তির বাজার থেকে। আজকের যুববাণী অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি বিভিন্ন ধরনের গান নিয়ে। আজকের অনুষ্ঠানের প্রথম শিল্পী স্বরলিপি দাস। স্বরলিপি প্রথমে আমাদের শচীন কর্তার একখানি গান শোনাবে।

রবীন্দ্রনাথ ঠাকুর কোথাও বলেছিলেন, আমার গান তোমাদের গাইতেই হবে। তার অন্য কোনো সাহিত্যকর্ম দীর্ঘস্থায়ী না হলেও গান যে হবে সে বিষয়ে তিনি নিঃসন্দেহ ছিলেন। তাই বলেছিলেন, জীবনের 80 বছর অবধি চাষ করেছে অনেক, সব ফসলে যে মড়াইতে জমা হবে তাও বলতে পারি না, কিছু ইঁদুরে খাবে, তবু বাকি থাকবে কিছু, জোর করে বলা যায় না, যুগ বদলায়, তার সঙ্গে তো সব কিছু বদলায়, তবে সবচেয়ে স্থায়ী আমার গান, এটা জোর করে বলতে পারি। বিশেষ করে বাঙালিরা শোকে দুঃখে সুখে আনন্দে আমার গান না গেয়ে তাদের উপায় নেই, যুগে যুগে এ গান তাদের গাইতেই হবে।

কাজী নজরুল মানুষ বিশ্লেষণে হিন্দু ও মুসলমান বৈপরীত্যের দোতক না হয়ে পরিপূরক হতে পেরেছে তার সাম্যবাদী চিন্তার ফলে। তিনি একদিকে যেমন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কালী কীর্তন রচয়িতা, তেমনি অন্যদিকে ইসলামী গানের প্রবর্তক।

বন্ধুরা, যুব অনুষ্ঠানের এই পর্বে আমাদেরকে গান করে শোনাবে স্বনামধন্য শিল্পী দীপরাজ পাটারি।

বন্ধুরা, এই গানটি দিয়েই আজকের মতো আমাদের যুব অনুষ্ঠান যুববাণী শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

এতক্ষণ শুনলেন যুব বিষয়ক অনুষ্ঠান যুববাণী। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হল। আকাশবাণী বিলোনিয়া। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। অনুষ্ঠানে আজ শুনবেন সানাই বাদন, রাগ মারু বিহক, শিল্পী ওস্তাদ বিসমিল্লা খান।

এতক্ষণ শুনলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সরগম। শিল্পী ছিলেন ওস্তাদ বিসমিল্লা খান। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী মিলনিয়া শুরু হচ্ছে বরিষ্ঠ নাগরিকদের জন্য অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের শিল্পী বনশ্রী সেনগুপ্ত।

0: There is a lot about the job that isn't actually that fun.
1: আপনারা শুনছেন হারানুদ্দিনের গান, শিল্পী বনশ্রী সেনগুপ্ত। অনুষ্ঠানে ফিরে আসবো একটি বিরতির পর।
0: Don, what do I need to know about?

অরণ্যদিনে গান শুনলেন, শিল্পী ছিলেন বনশ্রী সেনগুপ্ত। এখন জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 19 জুন 2026 খ্রিস্টাব্দ, চৌঠা আষাঢ়, 1433 বঙ্গাব্দ, শুক্রবার। আমাদের অধিবেশন শুরু হবে সকাল 6:05 অমৃতবাণী। ভক্তিমূলক গান শুনবেন সুরঞ্জলি অনুষ্ঠানে 6:10। ককবরক অনুষ্ঠান হায়ংনি খড়াং আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 6:25। প্রভাতী তথ্যভিত্তিক অনুষ্ঠান আজ সকাল 7:00। রবীন্দ্রসঙ্গীত শুনবেন গীতালী অনুষ্ঠানে 7:45। আজকের কবিতা সকাল 8:15। শিশুদের নিয়ে অনুষ্ঠান শিশুমেলা 8:30। পুরাতন নিয়ে অনুষ্ঠান শুনবেন রাত 10:30। ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে সকাল 11:05। ধনধান্য পুষ্পে ভরা এই অনুষ্ঠানটি বেলা 2:15। আমি নারী এই অনুষ্ঠানটি পরিচালিত হবে বেলা 2:30। জীবনের গল্প বিকেল 5:10। অবকাশঞ্জনী অনুষ্ঠানে পুরনিদিনের গান শুনবেন জীবনের গল্প, এই অনুষ্ঠান অবহিত পরে। লোকসঙ্গীত অনুষ্ঠানে শুনবেন লোকগীতি 5:45। ককবরক অনুষ্ঠান সন্ধ্যা 6:00। কৃষক ভাতির জন্য অনুষ্ঠান খেতে খামারে 6:30। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সারগম রাত 7:05। মনের মতো গান শুনবেন রাত 8:05। 5 মিশালে গানের অনুষ্ঠান রাত 9:00। কবিতার আকাশ 9:30। হারানুদ্দিনের গান শুনবেন রাত 10:00। শুনলেন আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী বিলোনিয়া কেন্দ্র থেকে প্রচারিত আমাদের আজকের অধিবেশনের এখানে সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:30। জয় হিন্দ।